আজ শুক্রবার, 19 আষাঢ় 1948 শকাত, 25 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 10 জুলাই 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে, এবং FM 102.3 মেগাহার্টজে।

0: नागरिक संहिता यूसीसी लागू करने के लिए रूपरेखा तैयार करने के लिए सर्वोच्च न्यायालय की पूर्व न्यायमूर्ति रंजना देसाई की अध्यक्षता में 7 सदस्यीय समिति के गठन की घोषणा की है। विदेश मंत्री डॉ सुब्रमण्यम जयशंकर कुवैत की यात्रा पूरी करने के बाद ओमान पहुंच गए हैं। उनके आगमन पर ओमान के विदेश मंत्रालय के महानिदेशक शेख अहमद अल मस्करी ने उनका स्वागत किया। डॉ जयशंकर कतर, बहरीन, कुवैत, ओमान, न्यूयॉर्क और ब्रुसेल्स की 11 दिन की यात्रा पर हैं। फुटबॉल विश्व कप में फ्रांस ने मोरक्को को 2-0 से हराकर सेमीफाइनल में जगह बना ली है। अमेरिका के बोस्टन में खेले गए पहले क्वार्टर फाइनल में पहले हाफ तक कोई गोल नहीं हुआ। दूसरे हाफ में किलियन एम्बापे ने 60वें मिनट में और उस्मान डेम्बले ने 66वें मिनट में गोल कर फ्रांस को जीत दिलाई। और ब्रिस्टल में चौथे T20 क्रिकेट मुकाबले में इंग्लैंड ने भारत को 9 विकेट से हराया है। भारत के 159 रन के लक्ष्य को इंग्लैंड ने 37 गेंद शेष रहते हासिल कर लिया। 5 मैचों की श्रृंखला में इंग्लैंड ने 3-0 की अजेय बढ़त बना ली है। दक्षिण पश्चिम मॉनसून पूरे देश में सक्रिय हो गया है। मौसम विभाग के अनुसार उत्तराखंड में कुछ स्थानों पर आज तेज वर्षा का अनुमान है। अगले 4 दिन तक दिल्ली, हरियाणा, चंडीगढ़, हिमाचल प्रदेश, बिहार, पूर्वी मध्य प्रदेश में तेज वर्षा की संभावना है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी शिलचर अमृतवाणी इति आज प्रमोद चौधरी रचना थेके पाठ शुनबेन।
2: साधारणत लोकेर विश्वास जे कथार चाइते काज श्रेष्ठ, এ বিশ্বাস বৈষয়িক হিসাবে সত্য এবং আধ্যাত্মিক হিসাবে মিথ্যা। মানুষ মাত্রেই নৈসর্গিক প্রবৃত্তির বলে সংসার যাত্রার উপযোগী সকল কার্য করতে পারে, কিন্তু তার অতিরিক্ত কর্ম যার ফল একে নয় 10 লাভ করে তা করবার জন্য মনোবল আবশ্যক। সমাজে সাহিত্যে যা কিছু মহৎ কার্য অনুষ্ঠিত হয়েছে তার মূলে মন পদার্থটি বিদ্যমান। যা মনে ধরা পড়ে তাই প্রথমে কথায় প্রকাশ পায়, সেই কথা অবশেষে কার্যরূপে পরিণত হয়। কথার সূক্ষ্ম শরীর কার্যরূপ স্থূল দেহ ধারণ করে। আগে দেহটি গড়ে নিয়ে পরে প্রাণ প্রতিষ্ঠা করবার চেষ্টাটি একেবারেই বৃথা। কিন্তু আমরা রাজনীতি, সমাজনীতি, ধর্ম, সাহিত্য সকল ক্ষেত্রেই ইউরোপীয় সভ্যতার প্রাণের সন্ধান না করে শুধু তার দেহটি আয়ত্ত করবার চেষ্টা করায় নিত্যই ইতনষ্ট স্ততভ্রষ্ট হচ্ছি। প্রাণ নিজের দেহ নিজের রূপ নিজেই গড়ে নেয়, নিজের অন্তর্নিহিত প্রাণশক্তির বলেই বীজ ক্রমে বৃক্ষরূপ ধারণ করে। সুতরাং আমরা যদি ইউরোপীয় সভ্যতার প্রাণে প্রাণবন্ত হয়ে উঠতে পারি তাহলেই আমাদের সমাজ নবকলেবর ধারণ করবে। এই নবসভ্যতাকে মনে সম্পূর্ণরূপ পরিপাক করতে পারলেই আমাদের কান্তি পুষ্ট হবে। কিন্তু যতদিন সে সভ্যতা আমাদের মুখস্থ থাকবে কিন্তু উদরস্থ হবে না, ততদিন তার কোনো অংশই আমরা জীর্ণ করতে পারব না। আমরা যে ইউরোপীয় সভ্যতা কথাতেও তর্জমা করতে পারিনি তার প্রত্যক্ষ প্রমাণ এই যে আমাদের নূতন শিক্ষালব্ধ মনোভাব সকল শিক্ষিত লোকেদেরই রসনার আশ্রয় করে রয়েছে, সমগ্র জাতির মনে স্থান পায়নি। আমরা ইংরেজি ভাব ভাষায় তর্জমা করতে পারিনি বলেই আমাদের কথা দেশের লোকে বোঝে না, বোঝে শুধু ইংরেজি শিক্ষিত লোকে। এদেশের জনসাধারণের নেবার ক্ষমতা কিছু কম নয়, কিন্তু আমাদের কাছ থেকে তারা যে কিছু পায় না তার একমাত্র কারণ আমাদের অন্যকে দেবার মতো কিছু নেই, আমাদের নিজস্ব বলে কোনো পদার্থ নেই। আমরা পরের সোনা কানে দিয়ে অহংকারে মাটিতে পা দিই নে। অপরপক্ষে আমাদের পূর্বপুরুষদের দেবার মতো ধন ছিল, তাই তাদের মনোভাব নিয়ে আজও সমগ্র জাতি ধনী হয়ে আছে। ঋষিবাক্য সকল লোকমুখে এমনি সুন্দরভাবে তর্জমা হয়ে গেছে যে তা আর তর্জমা বলে কেউ বুঝতে পারেন না। এদেশের অশিক্ষিত লোকের রচিত বাউলের গান কাউকে আর উপনিষদের ভাষায় অনুবাদ করে বোঝাতে হয় না, অথচ একই মনোভাব ভাষান্তরে বাউলের গানে এবং উপনিষদে দেখা যায়। আত্মা যেমন এক দেহ ত্যাগ করে অপর দেহ গ্রহণ করলে

0: পূর্বদেহের স্মৃতিমাত্র রক্ষা করে না, মনোভাব যদি তেমনি এক ভাষার দেহ ত্যাগ করে অপর একটি ভাষার দেহ অবলম্বন করে, তাহলে সেটি যথার্থ অনুদিত হয়। উপযুক্ত তর্জমার গুণেই বৈদান্তিক মনোভাব সকল হিন্দু সন্তান মাত্রেরই মনে অল্প বিস্তর জড়িয়ে আছে। এদেশে এমন লোক বোধহয় নেই যার মনটিকে নিংড়ে নিলে অন্তত এক ফোঁটাও গৈরিক রং না পাওয়া যায়। আর্য সভ্যতার প্রেতাত্মা উদ্ধার করবার চেষ্টাটা একেবারেই অনর্থক, কারণ তার আত্মাটি আমাদের দেহাভ্যন্তরে সুষুপ্ত অবস্থায় রয়েছে। যদি আবশ্যক হয় তো সেটিকে সহজেই জাগিয়ে নেওয়া যেতে পারে। ঠিক কথাটি বলতে পারলে অপরের মনের দ্বার আরব্য উপন্যাসে দস্যুদের ধনভাণ্ডারের দ্বারের মতো আপনি খুলে যায়। আমরা ইংরেজি শিক্ষিত লোকেরা জনসাধারণের মনের দ্বার খোলবার সংকেত জানি নে, কারণ আমরা তা জানবার চেষ্টাও করি নে। যে সকল কথা আমাদের মুখের উপর আলগা হয়ে রয়েছে কিন্তু মনে প্রবেশ করেনি, সেগুলি আমাদের মুখ থেকে খসে পড়লেই যে অপরের অন্তরে প্রবেশ লাভ করবে এই আশা বৃথা।
1: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ প্রমথ চৌধুরীর রচনা থেকে পাঠ শুনলেন আকাশবাণী শিলচর।
2: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
3: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
1: শুরু হচ্ছে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা। এতে প্রথম গানখানি শুনবেন সত্যরঞ্জন মণ্ডলের কণ্ঠে।

গানখানি শুনলেন বনানী চক্রবর্তীর কণ্ঠে। বন্দনা অনুষ্ঠানে এবারের গানখানি সমবেত কণ্ঠে।

বন্দনা অনুষ্ঠানের শেষ গানখানি শুনলেন উর্মিলেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলচর, খেতে খামারে।

কৃষক বন্ধুরা, রসুন একটি উল্লেখযোগ্য অর্থকরী মশলা জাতীয় ফসল। এটি রান্নার স্বাদ ও গন্ধ এবং রুচি বৃদ্ধিতে ভূমিকা রাখে। বিশ্বজুড়ে বাণিজ্যিক ভেষজ হিসেবে গুরুত্বপূর্ণ জায়গায় আছে রসুন। কৃমি নাশ করতে, শ্বাসকষ্ট কমাতে, হজমে সহায়তা করতে, প্রস্রাবের সমস্যায় শ্বাসনালী কফমুক্ত করতে, অ্যাজমা রোগের উপশমে হাইপার টেনশন কমাতে, চুলের পেকে যাওয়া রোধে, শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে, হাড়ের বিভিন্ন রোগে রসুন সহায়তা করে। এই ভেষজ গুণের জন্য কাঁচা রসুন বেশ উপকারী। কৃষক বন্ধুরা, জল জমে না এমন উর্বর দোআঁশ মাটিতে রসুন ভালো জন্মায়, তবে এঁটেল দোআঁশ মাটিতেও চাষ করা যায়। তবে এঁটেল মাটিতে কন্দ সুগঠিত হয় না। জমিতে জল বের হয়ে যাওয়ার ব্যবস্থা না থাকলে কন্দ বড় হয় না এবং রসুনের রং খারাপ হয়ে যায়। শুকনো রসুনকেই বীজ হিসেবে ব্যবহার করা হয়। শুকনো রসুনের একেবারে বাইরের সারির কোয়া বীজ হিসেবে উপযুক্ত। 15 সেন্টিমিটার দূরত্বে সারি করে 10 সেন্টিমিটার দূরে 3 থেকে 4 সেন্টিমিটার গভীরে রসুনের কোয়া লাগানো হয়। প্রতি হেক্টরে 300 থেকে 350 কেজি রসুনের বীজ প্রয়োজন হয়। চারা গজালে সারির দুধার থেকে গোড়ায় মাটি তুলে দিলে ভালো হয়। বীজ জমিতে বপনের পরপরই জমিতে খড় বিছিয়ে দেওয়া যেতে পারে। রসুন লাগানোর পর জমির রস বুঝে সেচ দিতে হয়। রসুনের কোয়া লাগিয়ে একবার সেচ দেওয়া হয়। এরপর চারা বের না হওয়া পর্যন্ত জমিতে পর্যাপ্ত রস থাকতে হবে। চারা একবার বের হয়ে গেলে 10 থেকে 15 দিন অন্তর সেচ দিলেও চলে। কৃষক বন্ধুরা, রসুনের জমিতে বিশেষ করে কন্দ গঠনের সময় উপযুক্ত পরিমাণে রস থাকা দরকার। সেজন্য এ সময় অবশ্যই সেচ দিতে হবে। কন্দ যখন পরিপক্ক হতে থাকে তখন সেচ কম হয়। এই ফসলে মোটামুটি 4 থেকে 5টি

0: সেচের দরকার হয়। এই চাষে ভালো ফলন পেতে চাষি ভাইয়েরা সারের ব্যবহার করে থাকেন। রসুনের হেক্টর প্রতি গোবর সার 10 টন, ইউরিয়া 200 কেজি, টিএসপি 125 কেজি, এমওপি 100 কেজি, জিঙ্ক সালফেট 20 কেজি, বোরাক্স 10 কেজি ও জিপসাম 100 কেজি প্রয়োগ করা উচিত। কৃষক বন্ধুরা, জমি তৈরির সময় এই সমস্ত সার সঠিক পরিমাণে নিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। রসুন লাগানোর 1 মাস ও 2 মাস পর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় চাপান সার প্রয়োগ করতে হবে। প্রতিবারে প্রতি হেক্টরে 100 কেজি ইউরিয়া ও 50 কেজি এমওপি সার প্রয়োগ করা হয়। রসুন চাষের সঙ্গে সঙ্গে পরিচর্যাও করে যেতে হয়। রসুন লাগানোর 15 দিন পর আগাছা বেশি হলে রনস্টার 50 মিলিলিটার প্রতি বিঘাতে 40 থেকে 50 লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। জমিতে আগাছা হলে অবস্থা বুঝে একাধিকবার নিড়ানি দেওয়ার প্রয়োজন পড়ে। রসুন গাছে রোগ পোকার আক্রমণ হয়ে থাকে। রসুন গাছের পাতা বিবর্ণ দেখলে বুঝতে হবে গাছে থ্রিপস পোকার আক্রমণ ঘটেছে। তো এই অবস্থায় আপনারা উপযুক্ত ব্যবস্থা নিন।
1: খেতে খামারি অনুষ্ঠানটি শুনলেন আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে অনুষ্ঠান গান্ধী চর্চা।

যে দণ্ড আমাকে দেবেন তা লঘু করার উদ্দেশ্যে এই বয়ান পেশ করছি না। করছি এ কথা বলার জন্য যে আইনে প্রতিষ্ঠিত সরকারের অবমাননা করার জন্য আমি আদেশ অমান্য করি নাই, করেছি তা থেকে উচ্চতর আইন অর্থাৎ অন্তরাত্মার নির্দেশ মান্য করার জন্য। এরপরে শুনানি মুলতুবি রাখার কোনো হেতু ছিল না, কিন্তু ম্যাজিস্ট্রেট ও উকিল এমনটা ভাবিতেও পারেন নাই, তাই অপ্রস্তুত হইলেন। ম্যাজিস্ট্রেট রায় স্থগিত রাখিলেন। ইতিমধ্যে বিস্তৃত বিবরণ দিয়া ভাইসরয়কে, পাটনার বন্ধুদের ও পণ্ডিত মদনমোহন মালব্যজি প্রভৃতিকে সব কথা তারে জানাইয়াছিলাম। সাজা গ্রহণের জন্য কোর্টে যাইব কি তার পূর্বেই ম্যাজিস্ট্রেট লিখিয়া জানান যে ছোটলাটের নির্দেশ অনুসারে কেস তুলিয়া লওয়া হইয়াছে, এবং কালেক্টরও পত্র দ্বারা জানান যে তদন্ত করিতে চাহিলে তদন্ত করিতে কোনো বাধা নাই, আর তদন্তের কাজে রাজ কর্মচারীদের সহায়তা দরকার হইলে সেই সহায়তাও পাওয়া যাইবে। আমরা কেউ ভাবিতে পারি নাই যে এত তড়িঘড়ি শুভ ফল ফলিবে। কালেক্টর মিস্টার হেক্করের সহিত দেখা করিলাম, দেখিয়েছিলাম তিনি ন্যায় করিতে ইচ্ছুক ভালো লোক। কোনো কাগজপত্র বা অন্য কিছু আবশ্যক হইলে তা তিনি আমায় চাহিয়া লইতে বলেন, এবং তাঁর সহিত দেখা করা প্রয়োজন হইলে যে কোনো সময় দেখা করিতে বলেন। অহিংস আইন অমান্যে এইভাবে দেশের হাতে খড়ি হয়। স্থানীয় ও ভারতের বিভিন্ন প্রান্তের সংবাদপত্রে এই ব্যাপারের খুব আলোচনা হয়, আর তার ফলে চম্পারণের ও আমার তদন্তের দেশজোড়া আশাতিরিক্ত প্রচার হয়। সরকারের নিরপেক্ষতা তদন্তের পক্ষে আবশ্যক ছিল। সংবাদপত্রে তদন্তের খবর বা সেই সম্পর্কে সম্পাদকীয় মন্তব্যের প্রকাশ দরকার ছিল না। বস্তুত চম্পারণের অবস্থা এমনই জটিল ও পলকা ছিল যে অতি উৎসাহী সমালোচনায় অথবা অতিরঞ্জিত রিপোর্ট প্রকাশে আমার কাছে বিঘ্ন ঘটিতে পারিত। অতএব বড় বড় সংবাদপত্রের সম্পাদকদের আমি অনুরোধ করিয়েছিলাম যে তারা যেন সংবাদদাতা না পাঠান, দরকারি খবর সময় সময় আমি নিজেই দিব। আমি বুঝিতে পারিয়াছিলাম যে সরকার আমাকে ওখানে থাকিতে দিয়াছে বলিয়া নীলকরেরা চটিয়া গিয়াছে। ইহাও বুঝিতে পারিয়াছিলাম যে মুখে না বলিলেও রাজকর্মচারীরা ভিতরে ভিতরে জ্বলিতেছিল, সুতরাং মিথ্যা অথবা ভুল ধারণা জন্মিতে পারে এমন খবর বাহির হইলে তাদের গায়ের চালা আরও বাড়িবে, আর সেই হলকা আমার গায়ে না লাগিয়া লাগিবে গিয়া গরিব ভয়মরা চাষিদের গায়ে, এবং তার ফলে তাদের ঠিক ঠিক অবস্থা জানার পক্ষে আমার ব্যাঘাত জন্মিবে। এতটা সাবধান হইল। নীলকরেরা আমার পিছনে লাগিয়াছিল, সংবাদপত্রে

ও আমার সঙ্গীদের নামে নানা মিথ্যা রটনা করিয়াছিল, কিন্তু আমার অতীব সতর্কতার কারণ ও নিহাত তুচ্ছ ব্যাপারে পর্যন্ত সত্য পালন হেতু তাদের সব স্বর ব্যর্থ হয়। ব্রজকিশোরবাবুর নামে না রটাইয়াছিল এমন কুৎসা ছিল না, কিন্তু যতই তারা তাঁর নিন্দা করিতেছিল ততই তার প্রতিষ্ঠা বাড়িতেছিল। অমনটা পলকা অর্থাৎ সহজেই অনর্থ ঘটিতে পারে এমন অবস্থায় অন্য প্রদেশের নেতাদের টাকা আমার সংকত মনে হয় নাই। দরকার হলে ডাকবেন, যাব, এই ভরসা মানবজি আমায় পত্রে দিয়েছিলেন, তাঁকেও আমি কষ্ট দেই নাই। এই লড়াইকে আমি রাজনৈতিক রূপ লইতে দেই নাই, কিন্তু নেতাদের নিকটও বড় বড় সংবাদপত্রের সময় সময় আমি রিপোর্ট পাঠাইতাম, প্রকাশের জন্য নয়, তাদের অবগতির জন্য। ও রাজনৈতিক কর্মকে হইরুই বা তার উদ্দেশ্য রাজনৈতিক, রাজনৈতিক রূপ দিলে তার ক্ষতি হয়, আর রাজনীতির বাইরে রাখিলে লাভ হয়। অভিজ্ঞতা হইতে ইহা আমি দেখিয়াছি, যে কোনো ক্ষেত্রের নিঃস্বার্থ সেবায় যে দেশের রাজনৈতিক লাভ হয়, চম্পারণ লড়াই হইতে এ কথার প্রমাণ মিলে। চম্পারণ তদন্তের বিবরণ মানে চম্পারণের রায়তদের ইতিহাস বর্ণন। এরূপ বৃত্তান্তের স্থান এইসব প্রকরণে নাই। তাহা হইল চম্পারণের তদন্ত মানে সত্য অহিংসার মস্ত বড় প্রয়োগ। এই দৃষ্টি হইতে এই প্রয়োগের সহিত যুক্ত নানা কথার যতটুকু দেওয়া প্রয়োজন ততটা সপ্তাহে সপ্তাহে আমি দিতেছি। উহার পূর্ণ বিবরণ জানিতে ইচ্ছুক পাঠককে বাবু রাজেন্দ্র প্রসাদের চম্পারণ সত্যাগ্রহ পড়িতে বলি। এখন এই প্রকরণের বিষয়ে প্রবেশ করি। গোরখবাবুর বাড়িতে থাকিয়া তদন্ত চালানো সম্ভব ছিল না, কারণ সেই অবস্থায় বেচারা গোরখবাবুকে বাড়ি ছাড়িয়া অন্যত্র যাইতে হইত। ভাড়ায় বাড়ি পাওয়া শক্ত ছিল, কারণ আমাদের মতো লোকদের বাড়ি ভাড়া দেওয়ার সাহস মতিহারির লোকের মধ্যে তখনও আসে নাই। কিন্তু চতুর ব্রজকিশোরবাবু অনেকটা খোলা জায়গা সমেত একটা বাড়ি ভাড়ায় নেন, সকলেই আমরা সেখানে উঠিয়ে যাই।

গান্ধী চর্চা অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত, সকাল 7:05, সকাল 7:20 দেশবন্দনা। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, সকাল 7:40 ও দুপুর 1টায়। আধুনিক গান শুনবেন ভূপেন হাজারিকার কণ্ঠে, সকাল 8:40 ও দুপুর 1:15, সকাল 8:50 ও দুপুর 2টায়। লোকযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন রামকৃষ্ণ প্রামাণিকের গিটার বাদন। এছাড়া রাত 8টায় পণ্ডিত শিবকুমার শর্মার সন্তুর বাদন শুনবেন। খেলার জগৎ সকাল 9টায়। সকাল 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শ্রুতি সাদলিকরের কণ্ঠে খেয়াল। রাত 10টায় এই অনুষ্ঠানের শিল্পী বুধাদিত্য বক্সী। বাংলা ছবির গান বেলা 10টায়, হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12টা ও রাত 7:15। এছাড়া রাত 9:30 আবারও হিন্দি ছবির গান শুনবেন একক শিল্পীর কণ্ঠে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল শুনবেন বেলা 11টায়। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন বীণা চক্রবর্তী। এর অবহিত পরে লোকগীতি শুনবেন পাপিয়া ও সুলেখা রায়ের পরিবেশনায়। এছাড়া দুপুর 1:40 আবারও লোকগীতি শুনবেন সুরছন্দ সংস্থার শিল্পীদের পরিবেশনায়। রাত 8টায় মাটির গান অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন লোকগীতি। বেলা 12:30 মহিলা মজলিশ, দুপুর 2:30 শুনবেন গীত পরিবেশনায় স্বর্ণালী আচার্য। ভজন শুনবেন হরিওম শরণের কণ্ঠে দুপুর 2:45। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। যুববন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী সন্ধে 6:15। সন্ধে 6:45 চাষাবাদের কথা, এতে গবাদি পশুর টিকাকরণ ও সচেতনতা এ বিষয়ে বলবেন ডক্টর থমাস থায়। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত ও পরে হিন্দিতে সংবাদ শুনবেন।

0: रहे हैं आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन, कहानी नहीं बदली स्टाइल गया है बदल, जो कहानियां हम सुनते आए देखते आए अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: আপনারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টজে এবং FM 102.3 মেগাহার্টজে। আজ শুক্রবার, 25শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, 10ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। প্রিয় শ্রোতারা, সুপ্রভাত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি। 1526 সালে আজকের দিনে পানিপথের যুদ্ধে জয়লাভ করার পর বাবর আগ্রায় প্রবেশ করেন। আজকের দিনে 1857 সালে মিরাটে সিপাহী বিদ্রোহ ছড়িয়ে পড়ে। 1938 সালে আজকের দিনে খ্যাতনামা পদার্থবিজ্ঞানী এবং হোয়েল নার্লিকার তত্ত্বের অংশীদার জয়ন্ত বিষ্ণু নার্লিকার কোলহাপুরে জন্মগ্রহণ করেন। ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি শুনলেন। এবারে আজকের প্রসঙ্গ। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে কে সবচেয়ে বেশি টেস্ট রান করেছেন, কোন ওপেনারের দখলে সবচেয়ে বেশি শতরান, দুই দশক খেলে 34টি শতক কে ঝুলিতে পুরেছিলেন, কে 10,000 রানের প্রথম খেতাবধারী, এক মুহূর্তে এসব প্রশ্নের উত্তর বলে দিতে পারেন সবাই। তিনি সুনীল মনোহর গাভাস্কার। ফার্স্ট বোলিংয়ের কৌশল প্রদর্শনের জন্য তিনি ক্রিকেট বিশ্বে কৃতিত্বের অধিকারী। কবছর আগে গাভাস্কার ক্রিকেটে আজীবন অবদানের জন্য সিকে নাইডু অ্যাওয়ার্ডে সম্মানিত হন, যথাযোগ্য মর্যাদা, কারণ ক্রিকেটে তার অবদান যোগানোর শুরু সেই স্কুল জীবন থেকে। 1966 সালে তিনি ছিলেন বেস্ট স্কুল বয় ক্রিকেটার, ফলে বোম্বের রঞ্জি দলে খুব সহজে সুযোগ পেয়ে যান, কিন্তু প্রথম ম্যাচে ছাপ ফেলতে পারেননি, দ্বিতীয় ম্যাচে ঝলসে ওঠেন, হাঁকান 100 রান, পরের ম্যাচেও তাই, ফলে সেবারের ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দলে নির্বাচিত হন সুনীল। 1972-73 সালে ইংল্যান্ড ভারত সফরে এলে নিজের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচে ব্যাট হাতে নামেন, নেতৃত্ব প্রদানের সুযোগ আচমকা হাতের কাছে এসে ধরা দেয়। অধিনায়ক বিশেন সিং বেদি পায়ের চোট পেলে 1976 সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার সময় তিনি অস্থায়ীভাবে ভারতকে নেতৃত্ব দেন। প্রথম খেলাতেই দেশ জয়ের মুখ দেখে, 8 উইকেটে জেতে ভারত। গাভাস্কারের ক্রিকেট জীবনের কথা বলে শেষ করা যায় না। তিনি প্রথম টেস্ট ক্রিকেটার যিনি 10,000 রান করেছেন। 2005-এ সচিন তেন্ডুলকার টপকে যাওয়ার আগে পর্যন্ত তিনি ছিলেন সর্বাধিক 34টি টেস্ট শতকের মালিক। পরপর 3 ইনিংসে 100 রান করার রেকর্ড তাঁরই দখলে। পদ্মভূষণে সম্মানিত গাভাস্কার খেলা ছাড়ার পরও ধারাভাষ্য প্রদান, বই লেখা ইত্যাদির মাধ্যমে ক্রিকেটই রয়ে গিয়েছেন। সুনীল মনোহর গাভাস্কার জন্মেছিলেন 1949 সালে আজকের মতো 10ই জুলাই তারিখে। আজ জন্মদিনে তার সুস্বাস্থ্য দীর্ঘ জীবন প্রার্থনা করি।

0: গানখানি শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে গল্পপাঠ। এতে চৈতন্যচরণ বড়ালের কাঠের বাক্স গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনলেন।
1: একদিন সকালে ক্ষুদ্র রাধামাধবপুর গ্রামের সকলে শুনিল যে কালীচরণ ও নারায়ণ দুই ভ্রাতার বিবাদ বাঁধিয়াছে, তাহারা পৃথক হইবে। বলা বাহুল্য, জনকয়েক লোক আন্দোলনের উপযুক্ত একটা জিনিস পাইয়াছে বুঝিয়া একটু আনন্দের ভাব দেখাইলেও বেশিরভাগ লোক খুব বিস্ময় প্রকাশ করিল। জীবনের অর্ধেকটা একান্নভুক্ত থাকিয়া কাটাইবার পর হঠাৎ কালীচরণ তাহার ছোট ভাইকে পৃথক করিয়া দিবে, এটা কি করিয়া সম্ভব হইতে পারে তাহা তাহারা কিছুতেই ঠিক করিতে না পারিয়া একে একে কালীচরণের বাটিতে আসিয়া জড়ো হইতে লাগিল। সেখানে আসিয়া তাহারা দেখিল কনিষ্ঠ নারায়ণচন্দ্র গৃহের তৈজসপত্র এমনকি বালিশ বিছানা পর্যন্ত সব প্রাঙ্গণে জড়ো করিয়াছে। গ্রামের বয়োবৃদ্ধ দুইজনকে সম্মুখে রাখিয়া সব ভাগ করিয়া দিতে বলিতেছে। বিবাদের কারণ যত সামান্য, কালীচরণ ও নারায়ণচন্দ্রের মাতার একটি কাঠের বাক্স ছিল। তাহার মৃত্যুর পর সে প্রায় 10 বৎসর পূর্বের কথা। বড় বন্ধু অর্থাৎ কালীচরণের স্ত্রী সেই বাক্সটি ব্যবহার করিতেছিল। সেদিন নারায়ণের কন্যা সহসা আবদার ধরিল যে এই বাক্সটি সে লইবে। বড়বউ প্রথমটা হাসিয়া উড়াইয়া দিল, তারপর যখন ছোট বউ আসিয়া ভ্রু কুঞ্চিত করিয়া বলিল যে ছেলে মানুষ যখন আবদার ধরিয়াছে তখন তাহাকে উহা দিতে দোষ কে, তখন বড় বউ একবার স্থির দৃষ্টিতে তাহার পানে চাহিয়া সব বুঝিয়া লইল। তবু সে আর একবার বালিকাকে ঠান্ডা করিবার চেষ্টা করিল, বলিল, দুর্গা, তোর বিয়ের সময় এটা তোকে দেব, শ্বশুরবাড়ি নিয়ে যাস। দুর্গা কোনো কথা কহিবার পূর্বেই তাহার মাতা বলিল, সামান্য একটা কাঠের বাক্স, তাও দিদি প্রাণ ধরে দিতে পারলে না? অনুযোগটা বড়বধূর প্রাণে লাগিল। নিঃসন্তান তাহারা স্বামী স্ত্রীতে যে দুর্গাকে নিজেদের মেয়ের মতো আদর যত্নে মানুষ করিয়াছে, সেই দুর্গার মাতা কিনা আজ এই অন্যায় খুঁটা দিল? একটু বিরক্তিপূর্ণ স্বরে বলিল, আমার নিজের জিনিস হলে যত দামিই হোক দুর্গাকে দিতে, তোদের দিতে কোনো কষ্ট হতো না।

কিন্তু এ তো আমার নয়। এ যে সংসারের, শাশুড়ির কাল হবার আগে থেকে তার জিনিস সংসারে ব্যবহারে লাগছে, এমন পবিত্র জিনিস কি ছেলেদের খেলা করবার জন্য দেওয়া যায়? একটু শ্লেষ দিয়া ছোটবউ বলিল, বেশ তো, সংসারের জিনিস যদি হয় তাহলে অতি আমারও দখল থাকা উচিত। বেশ, তাহলে ভাগ করে নাও, আমি কোনো কথা কহিব না। বড় বউ আর দাঁড়াইল না, সে বুঝিয়েছিল যে এ সংসার আর টিকিতে পারে না।

অনুপ্রবেশ থেকে স্মার্ট বর্ডার, সীমান্ত নিরাপত্তায় কড়া বার্তা শাহর। অসম, বঙ্গ, জম্মু কাশ্মীর সহ দেশের সীমান্ত জেলার এসপিদের সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রী। যুবসংঘ আজ এই খবরেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে। বার্তালিপি আজ সবচেয়ে গুরুত্ব দিয়েছে, 30,000 শিক্ষক পদ খালি, সময় লাগবে পিজিটি সৃষ্টিতে, শূন্য পদের তালিকা তৈরি করা হচ্ছে, নিয়োগ শীঘ্রই, জানালেন পেগু। ভারত ও অস্ট্রেলিয়ার বিশ্বস্ত অংশীদারি অপরিহার্য, বলেছেন মোদী। লিড নিউজ সাময়িক প্রসঙ্গের নববার্তা প্রসঙ্গ বড় বড় হরফে জানিয়েছে, অসম বিধানসভার বাজেট অধিবেশনের চতুর্থ দিনে কাল একসঙ্গে 6টি গুরুত্বপূর্ণ বিল পেশ করল রাজ্য সরকার। ব্যবসা সহজীকরণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন, পর্যটন পরিষেবার নিয়ন্ত্রণ, নগর পরিকল্পনা, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিধি সংশোধন এবং গুয়াহাটি সংলগ্ন স্যাটেলাইট সিটি গড়ার মতো একাধিক প্রকল্পকে সামনে রেখে এই বিলগুলি আনা হয়েছে। সরকারের দাবি, এই আইনগুলি কার্যকর হলে রাজ্যের শিল্প, পর্যটন, বিনিয়োগ ও পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে নতুন গতি আসবে। মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া পাহাড় জেলার জুয়াইয়ে নার বা জয়ন্তিয়া সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব বেহেদিয়েং ক্লাম এ মুখ্য অতিথি হিসেবে অংশ নিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নববার্তা প্রসঙ্গের সুপার অ্যাঙ্কার, বেহেদিয়েং ক্লাম একতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের জীবন্ত প্রতীক, বললেন হিমন্ত। অসমবাসীর পক্ষ থেকে সৌহার্দ্যের বার্তা মুখ্যমন্ত্রী। যুবসংঘ লিখেছে, সীমা বিবাদের অবসান, কনরাডের সঙ্গে বৈঠকের পর ঘোষণা হিমন্তর। সাময়িক প্রসঙ্গে ছাপা হয়েছে, মেঘালয়ের বেহেদিয়েং ক্লাম উৎসবে যোগ দিলেন হিমন্ত।

সাময়িক প্রসঙ্গ আরও জানিয়েছে, ডিপিআর চূড়ান্ত, মন্ত্রিসভার ছাড়পত্রের অপেক্ষায় লঙ্কা ময়নারবন্দ রেলপথ, বললেন কনাথ। দুরারোগ্যে আক্রান্তরা আবেদন করলে রেশন কার্ড, বললেন কৌশিক। পর্যাপ্ত পড়ুয়া নেই, ঘাটতি শিক্ষকেরও কঠিন চ্যালেঞ্জের মুখে সরকারি শিক্ষা। প্রাদেশিকরণের জন্য 25,000 শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন। শিলচর জেলে বসে আমেরিকায় মাফিয়া সিন্ডিকেট গ্যাংস্টার যোগ্যুর, এফবিআইর দাবিতে চাঞ্চল্য। খবর যুগসংখের। বার্তালিপি আরও জানিয়েছে, আজ ইউরোপীয় ফুটবলের দুই শক্তিধর দেশের মহারণ। গেরুয়া বসন পড়তেই রাজ্যসভার টিকিট সুস্মিতাকে। বাবার ট্রাস্টে এনআরসি ছুটদের টাতা হতে চাইছেন সন্তোষ কন্যা। কালাইন শিলচর সুতারকান্দি সড়কের দুরবস্থা। এনএইচ আইডিসিএল বিরুদ্ধে অভিযোগ দাগলেন কমলাক্ষ বরাকের। রাস্তাঘাট আগের চেয়ে ভালো, বললেন বিধানসভায় মন্ত্রী।

এবারে চলে যাচ্ছি সম্পাদকীয় শিরোনামে। সাময়িক প্রসঙ্গ তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে, বেহাল রাস্তা, বিপর্যস্ত শিলচরের জীবনযাত্রা। নববার্তা প্রসঙ্গ তার সম্পাদকীয় শিরোনাম সাজিয়েছে এরকম, কেন এই অসহিষ্ণুতা। যুগসংখ্যের সম্পাদকীয় গুলিতেই জবাব। সবশেষে বার্তালিপি, কেন এত তাড়াহুড়ো। শ্রোতাবন্ধুদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল। নমস্কার। আকাশবাণী শিলচর, দেশবন্দনা।

দেশবন্ধনের অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন সকাল 7:24 হয়ে 50 সেকেন্ড। প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ এবং পরে আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ শুনবেন।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারত অস্ট্রেলিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ড সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত ও সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী ঘোষণা করেছে বলেছেন, সরকার E85 জ্বালানি চালু করার পরিকল্পনা করছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমান পৌঁছেছেন। বিশ্বকাপ ফুটবলে গত রাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ গতকাল তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শীর্ষ শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ভিক্টোরিয়ার গভর্নমেন্ট হাউসে দুই নেতাই যৌথ সাংবাদিক সম্মেলন করেন। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতাই অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত ও অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের মধ্যে গতকাল প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। ঘোষণাপত্রে উভয় নেতাই দুই দেশের সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। যৌথ ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শান্তিপূর্ণ স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতার উপর জোর দেন।
1: पीएम सूर्योदय योजना को सपोर्ट करने के लिए हमने मिलकर गुजरात में रूफटॉप सोलर ट्रेनिंग एकेडमी बनाई है। यह एकेडमी अनेक महिलाओं और युवाओं की कैपेसिटी बिल्डिंग में योगदान देगी। न्यूक्लियर एनर्जी के क्षेत्र में हमने एक महत्वपूर्ण समझौता किया है। इससे ऑस्ट्रेलिया से भारत को यूरेनियम सप्लाई का मार्ग खुलेगा और हमारे क्लीन एनर्जी के उद्देश्यों को नई ताकत मिलेगी।
0: অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ গতকাল মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত অস্ট্রেলিয়া রূপান্তরমূলক এবং হাইটেক যুগে প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফল অস্ট্রেলিয়া সফর শেষে আজ তিনি মেলবোর্নে সেদেশের বিরোধী দলনেতা অ্যাঙ্গাস টেলরের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং রাজনৈতিক সহযোগিতা নিয়ে বৈঠক করবেন। এরপর তিনি ত্রিদেশীয় সফরের পরবর্তী পর্যায়ে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক অস্ট্রেলিয়া সফর দুই দেশের মধ্যে সম্পর্কের এক উল্লেখযোগ্য মাইলফলক সূচিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রী গতকাল এক সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের মধ্যে আলোচনায় ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব এবং দুই নেতার মধ্যে নিবিড় সহযোগিতার দিকটি ফুটে উঠেছে। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারতে সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে। এই চুক্তি ভারতের স্বচ্ছ জ্বালানি কর্মসূচি এবং কার্বন নিঃসরণ শূন্য নামিয়ে আনতে সহায়ক হবে। দুই নেতা অর্থনৈতিক সহযোগিতার দিকটিও পর্যালোচনা করেছেন। মার্বেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানের জন উচ্ছ্বাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত 12 বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী সেদেশে বসবাসরত 10 লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন। আরও বৃদ্ধি আরও সাফল্যের মঞ্চে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডলের বৃদ্ধির উপর আলোকপাত করে শ্রী মোদী বলেন, মেক ইন ইন্ডিয়া এখন আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে। কৌশলগত নিরাপত্তা এবং উদ্ভাবনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদী ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাপনায় দেশের অবদানের উপর আলোকপাত করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সেদেশের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করেন। আধুনিক কূটনীতির ভিত্তিতে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং ব্যাসল্ট পাথরে নির্মিত সরানন কার্তিকেয়ের এক ভাস্কর্য। এই 3টি নিদর্শনেই একাদশ ও দ্বাদশ শতাব্দীর এবং সেগুলি মূলত তামিলনাড়ুর ঐতিহাসিক মন্দিরগুলি থেকে পাওয়া গিয়েছিল। প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদীর নিউজিল্যান্ড সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রায় চার দশক পর কোন ভারতীয় প্রধানমন্ত্রীর এই প্রথম নিউজিল্যান্ড সফর। এই ঐতিহাসিক মুহূর্তটিকে ঘিরে প্রবাসী ভারতীয় সম্প্রদায় এবং নিউজিল্যান্ডের সাধারণ নাগরিক উভয় পক্ষই অধৈর্য আগ্রহে অপেক্ষা করছে। প্রধানমন্ত্রীর এই সফর ভারত নিউজিল্যান্ড সম্পর্কের এক নতুন অধ্যায় সূচনা করবে বলে মনে করা হচ্ছে। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। এই চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস সরবরাহ করবে। নতুন দিল্লিতে দলের মুখপাত্র তুহিন সিনহা সাংবাদিকদের বলেন, ফিলিপিন্স ও ভিয়েতনামের পর তৃতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারত এ সংক্রান্ত চুক্তি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। তিনি বলেন, ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম, সীমান্ত এলাকায় কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে কাজ করে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশকে সম্পূর্ণভাবে অনুপ্রবেশমুক্ত করতে সরকার এক শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলেছে। উল্লেখ্য, গতকাল নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে তিনি সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্তবর্তী

0: প্রোগ্রাম সীমান্ত এলাকায় কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে কাজ করে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশকে সম্পূর্ণভাবে অনুপ্রবেশ মুক্ত করতে সরকার এক শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলেছে। উল্লেখ্য, গতকাল নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে তিনি সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্তবর্তী জেলার পুলিশ সুপাররা সম্মেলনে যোগ দেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমানে পৌঁছেছেন। সেদেশের বিদেশ মন্ত্রকের মহানির্দেশক শেখ আহমেদ আল মাসকারি তাকে স্বাগত জানান। ডক্টর জয়শঙ্কর বর্তমানে ১১ দিনের কাতার, বাহরিন, কুয়েত, ওমান, নিউইয়র্ক এবং ব্রাসেলস সফর করছেন। এরপর তিনি নিউইয়র্কে ২০২৮-২৯ সালের রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের সদস্য পদে প্রচার অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। ভারত যুদ্ধবিধ্বস্ত এলাকায় যৌন নিপীড়ন, সিআরএসভির মতো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে যুদ্ধ, সন্ত্রাসবাদ, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের এক হাতিয়ার হিসেবে বর্ণনা করেছে। যুদ্ধকালীন যৌন হিংসা বিষয়ক রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতারিণী হরিশ বলেন, ভারত এমন অপরাধের তীব্র নিন্দা জানায়। রাষ্ট্রসংঘের মহাসচিবের প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০২৫ সালে এ ধরনের প্রমাণিত মামলার সংখ্যা ব্যাপক বৃদ্ধি পাওয়ার বিষয়টি সম্মিলিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তাকে আরও জোরালো করে তুলেছে।
1: Today's open debate is on a subject that warrants collective deliberation by member states, particularly in the wake of findings of the UNSG's report on conflict-related sexual violence that corroborates a sharp increase in verified cases in 2025 and the extreme brutality involved. Sexual violence continues to be used as a means of war, of terrorism, torture and political repression to subjugate communities, suppress dissent and inflict human suffering. This continues amid a thriving culture of impunity. We strongly condemn such heinous acts.
0: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার তিনটি আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে এই তিনজন গতকালই বিজেপিতে যোগদান করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, ভারত বিশ্বের দক্ষতা কেন্দ্র, জিসিসি হিসেবে ভারত অন্যতম পছন্দের দেশ হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লিতে জিসিসির বাণিজ্য সম্মেলনে তিনি বলেন, এর পিছনের মূল কারণ হল শক্তিশালী প্রাতিষ্ঠানিক দক্ষতা ও উদ্ভাবনী পরিমণ্ডল। নতুন দিল্লিতে বণিক সংঘ সিআইআই আয়োজিত ন্যাশনাল জিসিসি বিজনেস সামিটে অর্থমন্ত্রী বলেন, ভারতে বর্তমানে ২১টির বেশি সক্রিয় এ ধরনের কেন্দ্র রয়েছে যেখানে ২৩ লক্ষ পেশাদার সরাসরি কাজ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, সরকার E85 জ্বালানি চালু করার পরিকল্পনা করছে। এর দাম E20 পেট্রোলের তুলনায় লিটার প্রতি প্রায় ২০ টাকা কম হবে এবং ইথানলের উচ্চ মাত্রার মিশ্রণযুক্ত এই জ্বালানি শুধুমাত্র বিশেষভাবে তৈরি ফ্লেক্স ফুয়েল গাড়ির ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইথানল মিশ্রণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি উপভোক্তাদের আর্থিক স্বস্তি দেওয়াই এই প্রস্তাবিত পদক্ষেপের মূল লক্ষ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির ৬ দিনব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য গতকাল শেষ হয়েছে। অগণিত সমর্থকদের উপস্থিতিতে মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল জিকার প্রার্থনা কক্ষে তাঁকে সমাহিত করা হয়। শেষকৃত্যের সময় ধর্মীয় আচার সম্পন্ন করেন খামেনির বড় ছেলে সৈয়দ মোস্তফা খামেনেই। মার্কিন যুক্তরাষ্ট্র বুশাহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে এক হামলা করা হয়। এর আগে কয়েক ঘণ্টা আগেই আমেরিকার সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ করার কথা জানিয়েছিল, তবে এই বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে পরপর দুই রাত তাদের শহর লক্ষ্য করে মার্কিন বোমা হামলার পর বাহরিন, কুয়েত এবং কাতারে আমেরিকার ঘাঁটি ও সামরিক কেন্দ্রগুলি লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। বিকেলে এই হামলা চালায় তারা। বিশ্বকাপ ফুটবলে গত রাতে ফ্রান্স মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে ৬০ মিনিটে কিলিয়ান এমবাপে এবং ৬৬ মিনিটে ওসমান দেম্বেলে গোল করেন। এদিকে লস অ্যাঞ্জেলেসের ইংলেওয়ুড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত ১২:৩০টায় স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। পুরুষদের ক্রিকেটের ব্রিস্টলে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের কাছে ৯ উইকেটে পরাজিত হয়েছে ভারত। এই জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জয়লাভ করেছে ইংল্যান্ড। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: দ্বিতীয় কার্যকালের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। এই বাজেট জনসাধারণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে বলে অর্থমন্ত্রী শ্রী বড়ুয়া আশা প্রকাশ করেন। এদিকে রাজ্য সরকার শিক্ষার অধিকার আইন অনুসরণ করে গুরুদক্ষিণা প্রকল্পের অধীনে 30 জন শিক্ষার্থী থাকা বিদ্যালয়গুলিতে 2 জন শিক্ষককে প্রাদেশিকরণের আওতায় আনবে। রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রজত পেগু গতকাল বিধানসভায় জানান যে আসাম সরকার রাজ্যের প্রাদেশিকীকরণ প্রক্রিয়া থেকে বাদ পড়া শিক্ষকদের এককালীন আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে গুরুদক্ষিণা পোর্টাল চালু করেছে। এই গুরুদক্ষিণা পোর্টালে ইতিমধ্যে 15,000 আবেদনপত্র জমা পড়েছে। শিক্ষামন্ত্রী বলেন যে আবেদনপত্রগুলি পরীক্ষা করে খুব শীঘ্রই এ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। শিক্ষামন্ত্রী ডক্টর পেগু আরও জানান,
1: ১৭ চনৰ আইন মতে 21 চনৰ প্ৰভিঞ্চিয়েলাইজেশ্যনত যিসকল প্ৰভিঞ্চিয়েলাইজ হ'ব নোৱাৰিলে বা আনকি 13 চনতো যিসকল প্ৰভিঞ্চিয়েলাইজ হ'ব নোৱাৰিলে তেওঁলোকক এটা এককালীন সকাহ দিয়াৰ কাৰণে অসম চৰকাৰে গুৰুদক্ষিণা নামৰ এটা আঁচনি আনি গুৰুদক্ষিণা পৰ্টেল আমি মুকলি কৰিলো। আৰু আজি মই পবিত্ৰ সদনক জনাওঁ যে 15,000 আবেদন আমাৰ গুৰুদক্ষিণা পৰ্টেলত আহিছে আৰু এইখিনিৰ ভেৰিফিকেশ্যন হ'ব আৰু খুব সোনকালে চৰকাৰে ইয়াৰ ওপৰত সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব। আমি শিক্ষার অধিকার আইন NCTর গাইডলাইন ইয়াক অনুসরণ করে আমি আমার আইনখন প্রস্তুত করেছো। গতি বিদ্যালয়ত ছাত্র ছাত্রী আছে 25 গৰাকী বা 30 গৰাকী ছাত্র ছাত্রী আছে, তা 5 গৰাকী আমি শিক্ষক তেওঁলোকক প্রভিন্সিয়ালাইজ করব আমি নোৱাৰো। শিক্ষার অধিকার আইনে কৈছে যে মিনিমাম যদি 30 আছে তো তার 2 গৰাকী শিক্ষককে আমি প্রাদেশিকরণ করব পাৰি, 3য় গৰাকীক আমি প্রাদেশিকরণ করব নোৱাৰো।
0: বিধানসভায় গতকাল মোট 6টি বিল পেশ করা হয়। রাজ্যের প্রতিটি জেলায় জাপানিজ এনকেফ্যালাইটিস প্রতিরোধের বিষয়টি খতিয়ে দেখার জন্য 1 জন করে নোডাল আধিকারিক নিয়োগ করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল গতকাল বিধানসভায় জানান যে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে জাপানিজ এনকেফ্যালাইটিস ও এনকেফ্যালাইটিস সদৃশ রোগে আক্রান্ত রোগীদের জন্য ICU বিছানা সংরক্ষিত করে রাখা হয়েছে। এই রোগ নিয়ন্ত্রণের জন্য একক সমাধান নেই বলে উল্লেখ করে তিনি বলেন যে এসব রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ করার জন্য 5-স্তরীয় ব্যবস্থার প্রয়োজন। রাজ্যে নবজাতকদের নিয়মিত প্রতিষেধক প্রদান কার্যসূচির আওতায় জাপানিজ এনকেফ্যালাইটিসের প্রতিষেধক অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও স্বাস্থ্যমন্ত্রী জানান। রাজ্যের শ্রীভূমি, ধুবড়ী, বঙ্গাইগাঁও, চড়াইদেও, মাজুলি ও শোনিতপুরে জাপানিজ এনকেফ্যালাইটিস প্রতিষেধক প্রদান অভিযান আরম্ভ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাপানিজ এনকেফ্যালাইটিসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের জন্য নীতি নির্দেশিকা জারি করা হয়েছে এবং হাসপাতালগুলিতে এই রোগের ঔষধ ও অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে মজুত রাখা হয়েছে। শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব গতকাল আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। শ্রীমতী দেব গতকাল কলকাতায় বিজেপির সদর কার্যালয়ে গিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্যের উপস্থিতিতে দলীয় পতাকা হাতে তুলে নেন। তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সদ্য প্রাক্তন আর 2 সাংসদ সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বড়াইকো বিজেপিতে যোগ দেন। এদিকে বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহা শ্রীমতী দেবের বিজেপিতে যোগদান সম্পর্কে আমাদের সংবাদদাতাকে জানান,
2: জয়েন করেছে ভালো কথা, দলে আসছে পার্টির সিদ্ধান্ত, এটা আমরা সবসময় পার্টির সিদ্ধান্তকে আমরা মাথা পেতে নিই, তার জন্য আশায় নিশ্চয়ই পার্টি ভালো হবে, এটাই কথা।
0: শ্রীভূমির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে সরকারি হাসপাতালের সংবেদনশীল এবং সংরক্ষিত এলাকাগুলিতে জনসাধারণের বিনা অনুমতিতে প্রবেশ এবং যে কোনো ধরনের রেকর্ডিংয়ের উপর ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে সরকারি হাসপাতালগুলির ICU, হাই ডিপেন্ডেন্সি ইউনিট, ইমার্জেন্সি ইউনিট, অপারেশন থিয়েটার কমপ্লেক্স, লেবার রুম এবং অন্যান্য সংরক্ষিত এলাকায় যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ছবি তোলা, ভিডিওগ্রাফি, অডিও রেকর্ডিং বা লাইভ স্ট্রিমিং করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞায় আরও বলা হয় যে সংরক্ষিত এলাকাগুলিতে শুধুমাত্র অনুমোদিত স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্য আধিকারিকরা প্রবেশ করতে পারবেন। হাসপাতাল কর্তৃপক্ষকে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বলবৎ করতে জেলা আয়ুক্ত নির্দেশ দিয়েছেন। শ্রীভূমি জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে গত মঙ্গলবার লোয়াইরপুয়া উন্নয়নখণ্ডের যোগীছড়া গ্রামে ট্রাইবেল সাবপ্ল্যান কার্যসূচির অধীনে প্রযুক্তিগত সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কর্মসূচির অধীনে প্রায় 30টি উপজাতি কৃষক পরিবারকে বিভিন্ন কৃষি উপকরণ ও প্রযুক্তি

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। রাজ্যের অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া আজ ড. হিমন্ত বিশ্ব শর্মা সরকারের

গত সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া সমন্বিত কৃষি ব্যবস্থা, বৈজ্ঞানিক পদ্ধতিতে শুকর পালন, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, উদ্যান শস্য পালনের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি ও তাদের পুষ্টি সংক্রান্ত বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি সচেতনতামূলক কর্মসূচিও অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, সমন্বিত কৃষি ব্যবস্থা এবং টেকসই কৃষি প্রযুক্তির প্রসারের মাধ্যমে উপজাতি কৃষক পরিবারের জীবিকার পথ আরও সুগম করাই হচ্ছে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45।

0: आकाशवाणी शिलचर।
1: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, শিল্পীর কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর একটায়। আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন, আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: আজকের বাকি অনুষ্ঠানগুলো সম্পর্কে আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। সকাল 1:40 ও দুপুর 1:15 আধুনিক গান শুনবেন ভূপেন হাজারিকার কণ্ঠে। সকাল 8:50 ও দুপুর 2:00 লোকযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে রামকৃষ্ণ প্রামাণিকের গিটার বাদন শুনবেন। এছাড়া রাত 8:00 পণ্ডিত শিবকুমার শর্মার সন্তুর বাদন শুনবেন। খেলার জগৎ সকাল 9:00। সকাল 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন শ্রুতি সর্দিকারের কণ্ঠে। রাত 10:00 অনুষ্ঠানের শিল্পী বুধাদিত্য বক্সি। বাংলা ছবির গান বেলা 10:00, হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। এছাড়া একক শিল্পীর কণ্ঠে আবারও হিন্দি ছবির গান শুনবেন রাত 9:30। বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল শুনবেন বেলা 11:00, বেলা 11:30 আমার কথা, এতে নিজের কথা বলবেন বীণা চক্রবর্তী। এর অবহিত পরেই লোকগীতি শুনবেন পাপিয়া ও সুরেখা রায়ের পরিবেশনায়। এছাড়া দুপুর 1:40 লোকগীতি শুনবেন সুরছন্দ সংস্থার শিল্পীদের পরিবেশনায়। রাত 8:00 বিভিন্ন শিল্পীর কণ্ঠে আবারও লোকগীতি শুনবেন মাটির গান অনুষ্ঠানে মহিলা মজলিশ বেলা 12:30। দুপুর 2:30 শুনবেন স্বর্ণালী আচার্যের পরিবেশনায় গীত। ভজন শুনবেন হরিয়ম সোরেনের কণ্ঠে দুপুর 2:45। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, নিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। যুববন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী সন্ধে 6:15। সন্ধে 6:45 চাষাবাদের কথা, এতে গবাদি পশুর টিকাকরণ ও স্বাস্থ্য সচেতনতা এ বিষয়ে বলবেন ডক্টর থমাস থায়। রাত 9:15 দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন। আজকে বাকি অনুষ্ঠানগুলো সম্পর্কে আপনাদের আবারও জানিয়ে দিলাম। আকাশবাণী শিলচর।

আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে প্রভাতী সংবাদ এবং এরপর শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের সংবাদ শুনবেন।

0: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে।
1: বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা

লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো।

গেল বছর বন্যা হলো এ বছরে খরা, ক্ষেতের ফসল ভাসিয়ে নিল মাঠ শুকিয়ে মরা। গেল বছর বন্যা হলো এ বছরে খরা, খেতে ফসল ভাসিয়ে নিল মাঠ শুকিয়ে মরা। এক মুঠো ঘাস

যায়, তারাই তো আমাদের আগামী পুরুষ, নতুন পুরুষ, নতুন পুরুষ। তোমরা তো নাও আর ভীরুতা পুরুষ, কথা নয় কাজে যদি না।

এতক্ষণ আধুনিক গান শুনলেন ভূপেন হাজারিকার কণ্ঠে, আকাশবাণী শিলচর। লোকযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন রামকৃষ্ণ প্রামাণিকের গিটার বাদন।

0: লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ রামকৃষ্ণ প্রামাণিকের গিটার বাদন শুনলেন। আকাশবাণী শিলচর।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
0: শুরু হচ্ছে খেলার জগৎ।

0: আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। ফিফা বিশ্বকাপ ফুটবলে এ পর্যন্ত অনুষ্ঠিত বিভিন্ন ম্যাচ নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ক্রীড়া সংগঠক তথা হাইলাকান্দির প্রাক্তন ক্রীড়া আধিকারিক বদরউদ্দিন মজুমদার বললেন,
1: আচ্ছা আমরা আস্তা পৃথিবী জুড়ে সমস্ত পৃথিবী জুড়ে বিশ্বকাপ ফুটবলের যে বিরাট একটা আনন্দ উল্লাস বলতে পারি, খেলাধুলার ক্ষেত্রে সবচেয়ে বড় একটা স্টেজ এবং সেটাই হচ্ছে ফুটবল বিশ্বকাপ, যেটা বর্তমানে তিনটা দেশ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, কানাডা এবং মেক্সিকো এই তিনটা দেশে হোস্ট হচ্ছে, তিনটা দেশে এই টুর্নামেন্টটা চলছে এবং নাম্বার অফ টিম হচ্ছে 48, 48টা টিমকে নিয়ে এই যে মহড়া চলছে বিশ্বকাপের। এর আগের বিশ্বকাপে আমরা দেখেছি 32টা টিমকে নিয়েছিল, তো বর্তমানে টিমের সংখ্যা অনেক বেশি এবং অনেকগুলো দেশ সেখানে অংশগ্রহণ করতে পারছে, খুবই আনন্দের বিষয়। গতকালকের একটা খেলা দিয়ে যদি আমরা শুরু করি, একটা আর্জেন্টিনা বনাম মিশর, আর্জেন্টিনা চারবারের বিশ্বকাপ জয়ী এবং মিশর এইবার প্রথম সে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে। মিশরের একজন প্লেয়ার মোহাম্মদ সালাহ, উনি ইউরোপিয়ান লিগে খেলেন, খুবই ভালো প্লেয়ার। আমি দেখেছি 80 মিনিট পর্যন্ত মিশর 2-0 গোলে এগিয়েছিল, 90 মিনিটের খেলাতে 80 মিনিট পর্যন্ত মিশর 2-0 গোলে এগিয়েছিল, কিন্তু পরবর্তী যে 10 মিনিট সেই 10 মিনিটে আর্জেন্টিনা 3-2 ম্যাচটা জিতে নিল। এই যে লোমহর্ষক, যে মানুষ হার্ট ফেল করে, যারা ফুটবল প্রেমী, যারা ফুটবলকে ভালোবাসে, যারা ফুটবলকে মনে প্রাণে ভালোবাসে, আমরা দেখি অনেকের হার্ট ফেল হয়ে যায়। যে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন 2 গোলে পিছিয়েছিল 80 মিনিট পর্যন্ত, কিন্তু তারপরে খেলার গতিটা বদলে গেল এবং আর্জেন্টিনা 3-2 জয়লাভ করলো। তারপরে যদি আমরা একটা আলোচনাতে আসি, যে তিনবারের যে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি,
2: আচ্ছা,
1: আজকের বিশ্বকাপে নাই, কোয়ালিফাই করতে পারে না, বিভিন্ন জোনে এশিয়া, আফ্রিকা, ইউরোপ বিভিন্ন জোনে খেলা হয়, সেই জোন থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। তাহলে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি এবার আসতে পারলো না। আরো দুঃখের ব্যাপার হলো, চারবারের চ্যাম্পিয়ন জার্মানি এইবার দ্বিতীয় রাউন্ডে কেপবার্ডের কাছে হেরে গেল, আর কেপবার্ডে নয়, আমি ভুল বলেছি, প্যারাগুয়ের কাছে হেরে গেল। প্যারাগুয়ে ছোট্ট একটি দেশ। তারপরে রোনাল্ডোকে সারা পৃথিবী চিনে, সেই রোনাল্ডোর দল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল, কোয়ার্টার ফাইনাল নয়, সেকেন্ড রাউন্ড থেকে রোনাল্ডো বিদায় হয়ে গেল, সেই চুকের জল রোনাল্ডোর কে দেখেছি। লুকা মাদ্রিস, পৃথিবী বিখ্যাত একজন প্লেয়ার, যিনি ক্রোয়েশিয়াতে খেলে থাকেন, সেই তার দলও হেরে গেল। লুকা মাদ্রিস যারা জেনারেলি সেমিফাইনাল ফাইনালের

0: পর্যায়ে খেলে থাকে তারাও নাই আজকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ব্রাজিল, ব্রাজিলও সেকেন্ড রাউন্ডে বিদায় হয়ে গেল। ব্রাজিলও আজ ওয়ার্ল্ড কাপে নেই এই মুহূর্তে। তাহলে এই মুহূর্তে কারা আছে? আপনি দেখবেন স্পেন, যে গতবারের চ্যাম্পিয়ন, সেখানে স্পেন কোয়ার্টার ফাইনালে চলে গেছে এবং তারা কোয়ার্টার ফাইনাল খেলবে বেলজিয়ামের সঙ্গে। তো এই বেলজিয়াম কোয়ালিফাই করেছে আমেরিকার এগেনস্টে, গত ম্যাচ যেটা হয়েছে। তো এখানে একটা কাহিনী হলো যে আমেরিকার একজন খেলোয়াড়, তাকে রেড কার্ড দেওয়া হয়েছিল তার আগের ম্যাচে। রেড কার্ড দেওয়ার পরে ফুটবলের আইন অনুসারে আপনি যদি আজকের ম্যাচে রেড কার্ড দেখেন তাহলে আপনার পরবর্তী ম্যাচটা আউট থাকবে, যখন বেলজিয়ামের সঙ্গে আমেরিকার খেলা পড়লো সেকেন্ড রাউন্ড ম্যাচ, তখন আপনার আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ফিফা প্রেসিডেন্টকে ফোন করলেন যে এই রেড কার্ডটা উঠিয়ে নাও, নাহলে আমরা খেলতে পারবো না। আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন। তো ফুটবল হোক, ক্রিকেট হোক, প্রত্যেক জিনিসের, প্রত্যেকটা খেলার একটা নির্ধারিত আইন কানুন থাকে। আইনের বাইরে গিয়ে তো আমরা খেলা চালাতে পারি না। তারপরে আমরা দেখলাম যখন খেলা আরম্ভ হলো, দেখা গেল কি ওই প্লেয়ারটা খেলছে, ওই স্ট্রাইকারটা খেলছে। তার মানে কি হলো যে ফিফা প্রেসিডেন্ট মেনে নিলেন যে আমরা এক বছরের জন্য এটা স্থগিত রাখলাম। ফুটবল বিশ্বে এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। এখানে তো বেলজিয়াম আছে, স্পেন আছে, জার্মানি আছে, পর্তুগাল আছে, সারা বিশ্বের খেলা তো সেটা। আর বিশ্বের তাবড় তাবড় দলগুলার মহারথীরা এটা নিয়ে আলোচনা করছেন, এটা কিভাবে ব্যাপার? এটা তো একটা গুয়ার তুমি, এটা এটা তো মানায় না। আমাদের বরাকেও খেলা চলে, কাছারেও খেলা চলে, এইভাবে ঘটনা তো আমরা দেখি নাই। মানে ক্লিয়ার কার্ড অর্ডার আছে, রুল আছে যে ইমিডিয়েট নেক্সট ম্যাচ, সেই নেক্সট ম্যাচটা আপনার দুদিন পরে হোক, এক বছর পরে হোক, এক বছর পরে, তার মানে বিভিন্ন কোয়ালিফাইং হয় সেটাতেও এটা কাউন্টিং থাকে। তাহলে
1: সব ক্ষেত্রে এই নিয়মটা মেনে চলা হয়,
0: মানতে বাধ্য প্রত্যেকটা টিম। আইন যদি কেউ না মানে তাহলে খেলা কেমনে হবে? খেলা কিভাবে হবে? কেন আজকে রেফারির উপর হাত উঠে না? কারণ আপনি যে কোনো দল যদি রেফারিকে একটা ইনসাল্ট করে মুখ দিয়ে, হাত দিয়ে, তাহলে পরবর্তীতে সে দেশের খেলাই থাকবে না। সেই সেই রুল রেগুলেশনের ভিতর দিয়েই তো পৃথিবীটা চলছে। কিন্তু সেই রুলের ব্যাঘাত হলো বেলজিয়াম এবং আমেরিকার ম্যাচে আমরা দেখলাম। তো যাই হোক, সেগুলো বিশ্ব সেটা নিয়ে চর্চা করবে এবং নিজে নিজের কোয়ালিটি সম্বন্ধে অনেকেই জানতে পারবেন যে আমি কে, আমি কি করছি। তো এখানে আমার একটা উল্লেখ করা,
1: আগের বিশ্বকাপের তুলনায় এবারের বিশ্বকাপ নিশ্চয়ই নতুন কোন চমক এসেছে।
0: হ্যাঁ হ্যাঁ, প্রথমে আমরা দেখি 32-48, এটা একটা বড় ব্যাপার। এটা একটা অনেকগুলা দেশকে আরো ইনক্লুড করা হয়েছে। তো এখানে উল্লেখ করার মতো হলো কেপ বার্দে, একটা আইল্যান্ড, মাত্র 1,55,000 মানুষ, তারা বিশ্বকাপ খেলছে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো।

0: খুবই ছোট দেশ, তারা বিশ্বকাপ খেলছে, তো আফসোস হয় আমাদের। আমরা তো 150 কোটির দেশ,
1: এখনো অনেক পিছিয়ে।
0: আমরা আমরা পিছিয়ে কি আমরা আমরা কোনোদিন খেলতে পারবো? তো সেটা নিজের কাছেই আমার প্রশ্নটার উত্তর আমি নিজেই দিতে হবে, যে আমরা তো কোয়ালিফাইও করতে পারি না, ইভেন এশিয়ান থেকেও আমাদের অবস্থা যাচ্ছে তা। ইভেন ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আমরা 136, 136। সুতরাং এগুলা যেমন বেলজিয়াম, আর্জেন্টিনা, বেলজিয়াম 9 নম্বরে আছে, আর্জেন্টিনা 2 নম্বরে আছে, স্পেন 1 নম্বরে আছে, এইভাবে একটা গ্রেডিং আছে। তো আমরা 136 নম্বর গ্রেডিং এ আছি, এবং আমরা এশিয়াতেও আমাদের আমাদের অবস্থা কহতব্য নয় বলতে পারি। তো সেগুলো দুঃখের ব্যাপার।
1: তো আমরা দেখলাম পরিবর্তন হবে, এটা আমরা আশা রাখি নিশ্চয়ই।
0: হ্যাঁ, ডেফিনেটলি একদিন আমাদেরও ভালো একটা দিন আসুক, সেটা আমরা চাই ভালো হোক। তো আগামী 20 তারিখ বিশ্বকাপের ফাইনাল হবে, এবং কোয়ার্টার ফাইনালে ফ্রান্স বনাম মরক্কো। মরক্কো আফ্রিকান দেশ, এবং ফ্রান্স এই মুহূর্তে বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী বা আমরা যতটুকু খেলা দেখি, দুটো দলই ফাইনালে যাওয়ার দাবিদার, কিন্তু তোমাকে মিট করতে হবে লাস্ট 8-এ। 32-48 থেকে 32 থেকে 16 থেকে 8, সেই 8-এর খেলাতে ফ্রান্স এবং মরক্কো, এবং দুটাই প্রবল দাবিদার। তো এখানে এখানে একটা ভালো ভালো ভালো খেলা সবটি, তার মধ্যেই তো একজন না একজনকে ফাইনালে, সেমিফাইনালে, কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল, সেমিফাইনাল থেকে ফাইনাল উন্নীত হতে হয়। এবং স্পেন খেলবে বেলজিয়ামের সঙ্গে, সেটা একদিকের গ্রুপ, একদিকের গ্রুপের এই খেলাগুলা মোটামুটি লাইন আপ হয়ে গেছে। এখানে আমি সেটাই বলতে চাইছি, অর্থাৎ স্পেন, বেলজিয়াম, ফ্রান্স, মরক্কো, তাদের মধ্যে দুটা দল সেমিফাইনালে যাবে, দুটা দল সেমিফাইনালে যাবে, দুটা দল আউট হয়ে যাবে। তো স্পেন গতবারের চ্যাম্পিয়ন, মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট গত ওয়ার্ল্ড কাপের, বেলজিয়াম অবশ্য কোনোদিন না জিততে পারে নাই ওয়ার্ল্ড কাপ, এবং মরক্কো কোনোদিন ওয়ার্ল্ড কাপ জিততে পারে নাই। স্পেন, ফ্রান্স ওরা জিতেছে, আর জিতার মধ্যে যারা আগে ব্রাজিল, জার্মানি, এগুলা দল অলরেডি আউট হয়ে গেছে, অলরেডি টুর্নামেন্ট থেকে আউট। আমাদের বরাকে প্রায় ব্রাজিল নিয়ে খুবই চর্চা হয়, ওই দিন ব্রাজিল আউট হয়ে গেছে। তো খুব জমজমাট একটা গিয়ে চলছে। তো টাইমিং গুলো আমাদের আমাদের বরাক উপত্যকার সঙ্গে টাইমিং এর যে 12:30 খেলা, 1:30 খেলা, 2:00 খেলা, তো রাত জেগে খেলা খেলা দেখা বরাকের মানুষের জন্য, আসামের মানুষের জন্য বা ভারতবাসী আমরা ভারতীয়দের জন্য একটু অসুবিধার কারণে কষ্টকর হচ্ছে। আর সেই জন্য বোধ হয় ম্যাক্সিমাম স্পন্সর ভারত থেকে পাওয়া যায় নাই, ফিফা অনেক সময় আবদার রেখেছিল ভালো স্পন্সরের, কিন্তু ওইগুলা গেমকে স্পন্সর করা, বিভিন্ন খেলাকে স্পন্সর করা, তাও অনেকটা আর্থিক সচ্ছলতার ব্যাপার। তো আমাদের সচ্ছলতা অনেক দিকে আছে, কিন্তু খেলার দিকে আমাদের সচ্ছলতা খুবই কম, খুবই কম। কিন্তু আপনার যদি সেই ইয়ের আশাটা না থাকে, আপনার যদি সেই মনোভাবটা না থাকে যে আমরাও একদিন বিশ্বকাপ খেলবো, এইভাবে তো খেলা দেখেও অনেক কিছু শেখা যায়। তো আশা করব একটা ভালো বিশ্বকাপ, আমরা ফাইনাল খেলা উপভোগ করবে সারা বিশ্ব, তৎসঙ্গে বরাক উপত্যকা, এবং আমরা খুব আনন্দেই আছি এবং উপভোগ করছি বিশ্বকাপটা, যেভাবেই হোক, যত রাতই হোক, আমাদের সময়টা আমরা কাটিল করছি।

0: করছি এবং বিভিন্ন গ্রুপে, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, সেটা ইনস্টাগ্রাম হোক, বিভিন্নভাবে বিভিন্ন পেজে আমরা এই খবরগুলো রাখছি এবং আমরা অত্যন্ত আনন্দিত যে তা এইবার কে হয়, কোন নতুন মুখ কি আসতে পারে।
1: শ্রীভূমি জেলার ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল মরশুমের খেলাধুলা নিয়ে এক সাক্ষাৎকারে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি অমলেশ চৌধুরী এ ব্যাপারে আমাদের জানালেন,
2: এবছর শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা ফুটবলের উপরে বিশেষ জোর দিয়েছে, কারণ এবছর থেকে আমরা অলরেডি আমরা 13 এজ গ্রুপের খেলা, যে খেলায় আমরা 10টা টিম যোগদান করেছিল এবং আন্ডার 15 এজ গ্রুপের খেলায় 12টি দল যোগদান করেছিল, এই খেলাগুলি আমরা ইতিমধ্যে সমাপ্ত করেছি। এখন চলছে আশুতোষ দাস পুরস্কৃত বিডিভিশন ফুটবল খেলা এবং এরপরই শুরু হবে ক্লাব পর্যায়ের নকআউট প্রতিযোগিতা। প্রতিযোগিতায়ও প্রায় 10টি দল যোগদান করে ফেলেছে, আশা করছি আজকে লাগাত 12টা দল হলে ভালো হয়, 12টা দলই আশা করছি যোগদান করবে, কিন্তু সব থেকে এরপরেই হবে এডিভিশন। এরপরে এই বছর শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা নতুন সংযোজন হচ্ছে সুপার ডিভিশন, যেটা আমাদের এই জেলায় কখনো হয়নি। এবছর থেকে আমাদের স্বনামধন্য খেলোয়াড় গোপাল দাসের স্মৃতি রক্ষার্থে আমরা সুপার ডিভিশন খেলাটি শুরু করছি এবং এটি খুব সম্ভব আগস্ট সেপ্টেম্বরে এ ডিভিশন এবং সুপার ডিভিশন দুটি খেলাই হয়ে যাবে। এরপরেই একটা জিনিস, এরপরে এই বছর প্রায় 27-28 বছর পর করিমগঞ্জের সেই বাৎসরিক উৎসব যেটা হতো ফুটবল খেলার, সেই ফুটবল খেলা আরকে জৈন আগামী 2 নভেম্বর থেকে করিমগঞ্জে শুরু হতে যাচ্ছে। আমরা খুবই চেষ্টা করছি যাতে ভালো ভালো দল নিয়ে আসতে পারি। আমাদের ইতিমধ্যেই ক্যালকাটার 2টা টিম, আসামেরও 2টা টিম, ত্রিপুরার 1টা টিম, মিজোরামের 1টা টিম এবং মণিপুরে 1টা টিম যোগদান করেছে। আমরা চেষ্টা করছি এখন কলকাতার ইস্টবেঙ্গলের যে বি টিম, প্রত্যেকটা দলের এখন 2টা টিম থাকে, এ টিম বি টিম, বি টিম দলটাকে এখানে আনার জন্য এবং লাজংয়ের বি টিমটাকে এখানে আনার জন্য, কিন্তু আমরা বি টিমের চেষ্টা করছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা এ টিমও পেয়ে যাব, কারণ ISL এবছর নেই কোর্টের রায় মতে, তাই যদি এ টিম পাই তবে তো ভালো কথা। এই খেলাগুলো এবছর করিমগঞ্জের ক্রীড়াপ্রেমী জনসাধারণ খুব উপভোগ করবেন এই আশা রেখছি আমরা। আর সব থেকে বড় কথা হচ্ছে আগামী 29 আগস্ট করিমগঞ্জে আমরা ফুটবল একাডেমি শুরু করছি, যেটায় আমরা 7 বছর থেকে 17 বছরের ছেলে মেয়েদেরকে আমরা এখানে প্রশিক্ষণ দেব এবং আগামীতে এই প্রশিক্ষণ থেকেই আমরা ভালো ভালো খেলোয়াড় উঠে আসবে এই আশা রাখছি আমরা। আমাদের জেলা ক্রীড়া সংস্থার সবাই এই আশা রাখছে এবং এতে কোচও আমাদের নিজস্ব আছে। হ্যাঁ, এই কোচিং সেন্টারটি আমাদের প্রাক্তন খেলোয়াড় এবং আমরা 2-3 জন প্রাক্তন খেলোয়াড়কে কোচিং ট্রেনিং দিয়ে এখানে এনেছি, তারাই এই খেলাটি এই কোচিং ক্যাম্প পরিচালনা করবে, একাডেমি পরিচালনা করবে। আর আগামীতে আমরা যে সুপার ডিভিশন খেলাটি শুরু করছি সেই খেলায় এই বছর প্রথম শুরু হচ্ছে, তাই এই এই খেলায় আমরা 4টি দল নিয়েই, লাস্ট ইয়ারে এডিভিশনে 4টি দল দিয়ে এই বছর সুপার ডিভিশন হবে। এই খেলায় পুরস্কার তো থাকবেই, সঙ্গে প্রাইজ মানিও থাকবে এবং আগামী বছর থেকে সুপার ডিভিশনে যে চ্যাম্পিয়ন 6টি 4টি দল আছে।

0: এর থেকে একটি দল নিচে নেমে যাবে এবং এ ডিভিশন থেকে একটি দল উপরে উঠে যাবে। এইভাবেই প্রত্যেকটা ডিভিশন থেকে একটা দল উপরে উঠবে, একটা দল নামবে। এইভাবে আমরা আমাদের তৈরি করেছি পরিকল্পনা, দেখা যাক কী হয়। এবং আমি আশা রাখছি যে আগামী বছর করিমগঞ্জের খেলার মান আরও বেড়ে যাবে। এবছর আমাদের করিমগঞ্জ থেকে বরদলৈ ট্রফিতে অংশগ্রহণ করেছে। আমাদের কটামনির একটি ফুটবল দল, কারণ বরদলৈ ট্রফি এবছর ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়েছে, তাই ডিস্ট্রিক্ট থেকে আমাদের ডিস্ট্রিক্ট থেকে যেসব দল যোগদান করেছিল এর থেকে চ্যাম্পিয়ন হয়েছে কটামনি একটি ট্রাইবেল ফুটবল দল। তারাও গিয়ে ডিফুতে গিয়ে খেলে এসেছে এবং তারা ডিফুতে ওরা দ্বিতীয় স্থান অর্জন করেছে, যার জন্য ওরা মূল পর্বে খেলতে পারেনি। কারণ প্রত্যেকটা জোনের প্রথম দলটিকেই নিয়ে মূল পর্বে আয়োজন করেছে গৌহাটি ক্রীড়া সংস্থা এবং বরদলৈ ট্রফির যে অর্গানাইজেশন আছে তারা। আর এবছর সরকারও বরদলৈ ট্রফিতে বহুত সাহায্য করেছে। আমরা আর কেজন আয়োজন করব, আপনাদের সহযোগিতা এবং সাহায্য আমরা কামনা করি।
1: আপনাদের বয়সভিত্তিক কোনো ফুটবল প্রতিযোগিতার আয়োজন করার কোনো ইচ্ছে রয়েছে কি আগামীতে?
0: আগামীতে তো গুয়াহাটির আসাম ফুটবলের নির্দেশ অনুসারে আমরা তো এবছর করেছি 13 আন্ডার 13 এবং আন্ডার 15, দুটা খেলাই আমাদের সমাপ্ত হয়ে গেছে। কিন্তু প্রত্যেক বছরই এই দুটা খেলা তো করতেই হবে, গুয়াহাটির যেহেতু নির্দেশ আসাম ফুটবলের, সেই খেলা তো আমাদের এখানে চলতেই থাকবে।
1: সেখানে কি মহিলা ফুটবলের কোনো প্রস্তুতি?
0: আমাদের মহিলা ফুটবল ক্লাব পর্যায়ে হয় এবং এখন আমরা কিছু মহিলাকে পেয়েছি যারা এসে ট্রায়ালে যোগদান করেছে এবং ওরা একটি সেটেলমেন্টের একটি ক্লাবের হয়ে খেলবে। এটা একজন ভদ্র মহিলা ওদেরকে খেলাধুলা শেখাচ্ছেন। আমরা আশা করব ওরা যাতে ডিএসএর আন্ডারে আসে, এসে খেলাধুলা শিখে তাতে তবে ভালো হবে।
1: তো এবং বেবি ফুটবল নিয়ে কোনো চিন্তাভাবনা রয়েছে?
0: বেবি ফুটবল আমাদের এখানে এখনও চালু হয়নি, চালু হলে আমরাও চেষ্টা করবো এটা চালিয়ে যেতে।
1: আগে যে অতীতের যে ফুটবলের ঐতিহ্য ছিল আমাদের জেলায়,
0: সেই জন্যই আমরা 29 তারিখ যে আমরা একাডেমি খুলছি, ফুটবল একাডেমি, সেই আশা রেখে খুলছি যাতে অতীতের সেই ঐতিহ্য যাতে আমাদের এই নূতন প্রজন্মর থেকে বেরিয়ে আসে এবং ভবিষ্যতে যাতে ওরা অল ইন্ডিয়ায় নাম করতে পারে, এই আশা রেখেই আমরা 29 তারিখ থেকে যে একাডেমি খুলছি সেটাকে আমরা বাস্তবায়িত করতে চাচ্ছি।
1: তো এই প্রজন্ম মানে আপনার ফুটবল খেলার থেকে ক্রিকেটকে বেশি পছন্দ করছে কেন?
0: এটা এখনের যুগে, কারণ ফুটবল একাডেমিতে আমরা এখন পর্যন্ত প্রায় 26টা ছেলে পেয়েছি, কিন্তু ক্রিকেট একাডেমিতে আমাদের প্রায় 100-এর উপরে স্টুডেন্ট আছে। কারণ এটা যুগের সবাই ক্রিকেট খেলতে চায়, ক্রিকেটে কাদা লাগে না গায়ে। আমাদের সময় আমরা খেলেছি ফুটবল, এখনও ফুটবলের জনপ্রিয়তা ক্রিকেট থেকে বহুগুণ, আমার মনে হয় বহুগুণ উপরে আছে। এবং খেলাটা উত্তেজনাপূর্ণ খেলা, এটা 2 ঘন্টার খেলা, কিন্তু খেলায় যে আনন্দ উপভোগ করা যায় এটা আর কোনো খেলাতে হয় না।
2: 2রা জুলাই সমগ্র উপত্যকার সাথে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা শ্রীভূমি জেলা শাখাও বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করে নানা কার্যসূচির মধ্য দিয়ে। এ নিয়ে এক সাক্ষাৎকারে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার শ্রীভূমি জেলা শাখার সভাপতি জাকির হোসেন বলেন,
3: প্রতি বছরের ন্যায় এবারও বাক্সের শ্রীভূমি জেলা শাখা আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস পালন করে। এ উপলক্ষে শ্রীভূমি ডিএসএর সচিব আশিস দাসপুরকায়স্থকে সংবর্ধনা জানানো হয়, আয়োজন করা হয় এক আলোচনা চক্রের। এতে চলমান বিশ্বকাপ এবং শ্রীভূমির ফুটবল নিয়ে আলোচনা করা হয়, উঠে

আছে, আর কে জয়েন টুর্নামেন্টের কথা, তো সচিব আশিস দাসপুরকায়স্থ আর কে জয়েন আয়োজন করার নানা জটিলতার কথা তুলে ধরেন। বিশেষ করে আর কে জয়েন পরিবারের পক্ষ থেকে 30-35 লক্ষ টাকার মতো তহবিল পাওয়ার সম্ভাবনা নেই, অথচ এই টুর্নামেন্ট আয়োজন করতে 30-35 লক্ষ টাকার তহবিল ডিএসএর পক্ষ থেকে সংগ্রহ করতে হবে। এই তহবিল সংগ্রহ করা ডিএসএর পক্ষে মোটেও সম্ভব নয় বলে তিনি মত ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, ডিএসএর পক্ষ থেকে প্রস্তাব গ্রহণ করা হয়েছে সংস্থার সভাপতি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের পরিবারের কাছে তারা আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য স্পন্সর করার ব্যাপারে তারা প্রস্তাবটি মন্ত্রীর পরিবারের কাছে দিয়েছেন। মন্ত্রীর পরিবার একমত হলে তারা এই টুর্নামেন্টটি আয়োজন করবেন। এছাড়া তারা ফুটবলের জন্য উন্নয়নের জন্য অনেক কাজ করছেন বলে তিনি মত ব্যক্ত করেন। ইতিমধ্যে শ্রীভূমি ডিএসএর পক্ষ থেকে নকআউট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, এ ডিভিশন ফুটবল আয়োজন করা হয়েছে, সুপার ডিভিশন ফুটবল আয়োজন করা হবে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, শ্রীভূমি বাক্স তথা বরাক উপত্যকার কাছাড় হাইলাকান্দি দুই জেলাও প্রতি বছর আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করে থাকে। তো বাক্সের শ্রীভূমি জেলা প্রতি বছর এভাবে আয়োজন করে বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ক্রীড়া সংগঠকদের সম্মান জানানো, আলোচনাচক্র, আলোচনা সভা আয়োজন করা হয়ে থাকে।

শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দিই, উপস্থাপনায় ছিলাম বিপ্লব বিশ্বাস, সাক্ষাৎকার নিয়েছেন জসিমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস, অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন খেলার জগৎ, আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন শ্রুতি সদলিকারের কণ্ঠে খেয়াল, রাগ দেশী।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ দেশি রাগে শ্রুতি সদলিকারের কণ্ঠে খেয়াল শুনলেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর।
1: এত রাতে SMS?
2: KYC আপডেট করে নিন, নয়তো অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে।
1: লিংকে ক্লিক করেই দিই, ব্লক না হয়ে যায়।
2: দাঁড়াও, চেক করেছো লিংক সিকিউরড? প্রেরক তোমার ব্যাংকেরই তো। KYC আপডেটের জন্য অচেনা লিংক খোলা মানেই অপরিচিতদের সামনে নিজের অ্যাকাউন্টের দরজা খুলে দেওয়া। নিত্য তাড়াহুড়োর ফাঁদ এড়িয়ে চলুন।
3: জাল KYC আপডেট লিংক থেকে সাবধান থাকুন।
1: RBI এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। এতে প্রথম গানখানি শুনবেন আলকা ইয়াগনিকের কণ্ঠে প্রেম ছবিতে।

বাংলা ছবির গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের গানখানি হীরক রাজার দেশে ছবিতে অনুপ ঘোষাল ও রবি ঘোষ।

0: আর আছে পোলা পান, আর আছে পোলা পান
1: একখান
0: একখান
1: কচি তারা কথা ফোটে নাই।
0: আর আছে পোলা পান একখান একখান কচি তারা কথা ফোটে নাই।

0: এতক্ষণ শুনলেন বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: এত রাতে SMS?
2: KYC আপডেট করে নিন, নয় তো অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে।
1: লিংকে ক্লিক করেই দিই, ব্লক না হয়ে যায়।
2: দাঁড়াও, চেক করেছো লিংক সিকিউরড? প্রেরক তোমার ব্যাংকেরই তো। KYC আপডেটের জন্য অচেনা লিংক খোলা মানেই অপরিচিতদের সামনে নিজের অ্যাকাউন্টের দরজা খুলে দেওয়া। নিত্যে তাড়াহুড়োর ফাঁদ এড়িয়ে চলুন।
3: জাল KYC আপডেট লিংক থেকে সাবধান থাকুন।
1: RBI এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: এবারে শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন 1857 ছবি থেকে সুরাইয়ার কণ্ঠে।

এবারের গানটি শুনবেন টু স্টেটস ছবি থেকে অরিজিৎ সিং এবং চিন্ময়ী শ্রীপাণ্ডের দ্বৈতকণ্ঠে।

শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের গানটি শুনবেন আশিকি টু ছবি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে।

0: অনুষ্ঠানের শেষ গানটি শুনলেন বদলা ছবি থেকে আরমান মালিকের কণ্ঠে। এরই সাথে শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: এবারের অনুষ্ঠানে গজল শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী ভূপিন্দর সিং এবং আশা ভোসলে।

প্রথমে পরিমলবালা এলপি স্কুলে, তারপর যোগেশচন্দ্র গার্লস হাই স্কুলে। উদারবন উত্তরপাড়ায় আমাদের একটি বাড়ি আছে, সেটা বাবা আমাদের পড়াশোনা করার জন্যই বানিয়েছিলেন। 1978 ইংরেজিতে আমি ম্যাট্রিক পাস করি। বর্তমানে পড়াশোনার যে সুযোগ সুবিধা আছে, আগে তা ছিল না। নানা অসুবিধার কারণে পড়াশোনার ইতি টানতে হলো। 1981 ইংরেজিতে আমার বিয়ে হয়ে যায়। বর্তমানে

শ্রীভূমির কায়স্থ গ্রামে। আমার স্বামী তখন কুমুদনগর চা বাগানের ইনচার্জ ছিলেন। সৌভাগ্যবশত বিয়ের 3 বছর পর ওনার বদলি হয়ে যায় আমার জন্ম মাটিতে। বাগানের কোয়ার্টারে থাকতাম, কিন্তু নিজের বাড়ির মতোই ভালোবাসতাম। ফুলের বাগানে বিভিন্ন ধরনের ফুল, ফলের বাগানে নানা ধরনের ফল, একটি কিচেন গার্ডেনও ছিল আমার, একটি দেশি গরুও ছিল। গরুর দুধ, বাড়ি, শাক সবজি, ফল সব মিলিয়ে একেবারে স্বর্গপরি মনে হতো বাগানটাকে। আমি রেডিও শুনতে খুব ভালোবাসতাম। বিছানা থেকে নেমে ঠাকুর প্রণাম করে 5:55 রেডিওর সুইচ অন করাই ছিল আমার প্রথম কাজ। ভোরের স্নিগ্ধ হাওয়া, সঙ্গে রেডিওতে ভক্তিগীতি শুনে শুনে সবজি বাগানে কাজ করার অনুভূতিটাই ছিল আমার আলাদা। 1997 ইংরেজিতে ICDS-এ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসাবে আমার নিযুক্তি হয় অমরানগরের নিকটবর্তী গ্রাম ইন্দ্রনগরের খাসিয়াপুঞ্জিতে। 2023 সালের জুন মাসে দীর্ঘ 27 বছর

0: স্মৃতি শুনে শুনে সবজি বাগানে কাজ করার অনুভূতিটাই ছিল আমার আলাদা। 1997 ইংরেজিতে ICDSA অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসাবে আমার নিযুক্তি হয় অমরানগরের নিকটবর্তী গ্রাম ইন্দ্রনগরের খাসিয়াপুঞ্জিতে। 2023 সালের জুন মাসে দীর্ঘ 27 বছর চাকুরি জীবনের অবসান ঘটে এবং এই সালের অক্টোবর মাসে আমার স্বামী মারা যান। বর্তমানে উধারবন্দ আর্যপল্লীর ভাড়া বাড়িতে বড় মেয়ে ও নাতিকে নিয়ে আছি, তবে সেই রেডিও এখনও আমার সঙ্গী। বই পড়তে খুব ভালোবাসতাম, তবে চোখের জন্য এখন আর সেভাবে হয়ে ওঠে না, তবে বাগানটাকে বড্ড মিস করি। যাই হোক, সব মিলিয়ে শেষের দিনগুলিতে বেশ আনন্দে কেটে যাচ্ছে। ঠাকুর সবার মঙ্গল করুন, এই কামনাই রইল।
1: এতক্ষণ আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বললেন বীণা চক্রবর্তী। এবারে শুনবেন লোকগীতি পাপিয়া ও সুলেখা রায়ের পরিবেশনায়। প্রথম শিল্পী পাপিয়া।

0: এতক্ষণ লোকগীতি শুনলেন প্রথমে পাপিয়া ও পরে সুলেখা রায়ের কণ্ঠে। আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়ে, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে।
2: বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
3: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: এবারে শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন জবরিয়া জড়ির ছবি থেকে, ইয়াসির দেসাইয়ের কণ্ঠে।

গানটি শুনলেন কেদারনাথ ছবি থেকে অরিজিৎ সিং ও নিকিতা গান্ধীর দ্বৈত কণ্ঠে। এবারের গানটি শুনবেন কেসারি ছবি থেকে বিপি রাগ এর কণ্ঠে।

শুনলেন মলং ছবি থেকে সাচেত টেন্ডনের কণ্ঠে। এবারের গানটি শুনবেন সুনিধি চৌহানের কণ্ঠে সব কুশল মঙ্গল ছবি থেকে।

0: এতক্ষণ হিন্দি ছবির গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, আকাশবাণী শিলচর। এবারের অনুষ্ঠান মহিলা মজলিশ।
1: সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আসর। গরমকালে সাজগোজ করতে ইচ্ছে করে না এমন নয়, কিন্তু যতই সাজুন তা ঠিক থাকে না বেশিক্ষণ, বরং কিছুক্ষণ পর নষ্ট হয়ে যায় রূপটান। গরমে ঘেমে একাকার অবস্থা হয়, তাতে দেখতে হয়তো আরোই খারাপ লাগে। কিন্তু তার মানে কি গরমে সাজবেন না? তা তো নয়, বরং এমন একটি কাজ করতে পারেন যাতে সাজ নষ্ট হওয়ার সুযোগ না থাকে। যত কড়া মেকআপ গরমে করবেন তাতেই মুশকিল, ঘামের সঙ্গে গলে গিয়ে কেলেঙ্কারি ঘুরতে পারে। তা বলে কি রূপটান বাদ দেবেন? তা করলে চলবে না, বরং গরমে কিভাবে নিজের সাজ উজ্জ্বল রাখবেন অথচ মেকআপ গলে যাবে না, তেমন তিনটি টোটকা জেনে নিন। গরমে অনেকেরই মনে হয় মরশুমের সঙ্গে বেশি উজ্জ্বল রঙের লিপস্টিক মানায় না, এ সময়ে বেশ চকচকে লিপ গ্লস লাগাতে পারেন। চুল রং করাবেন ভাবছেন? গরমকালে কোন ধরনের রং মানানোই সেটা বেছে নিতে হবে। রূপটান সামগ্রীর মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, ফেলে না দিয়ে ব্যবহার করুন অন্যভাবে। গরমের সময় সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখের মেকআপ। ত্বকের আর্দ্রতার মাত্রা ঠিক রেখে সাজের সব দিক ঠিক রাখা বেশ কঠিন। গরমের সময় যখনই মুখে মেকআপ লাগাতে যাবেন তার আগে মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিন, এরপর ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে মেকআপ করলে মুখে তা খুব সহজে বসবে এবং উঠে যাবে না, আর ক্রিম বা ফাউন্ডেশন ত্বকে যেন ভালোভাবে ব্লেন্ড হয় সেদিকে লক্ষ্য রাখবেন। গরমে ব্লাশার লাগাতে একটু ভুল হলে তা সাজের পুরো বিষয়টা নষ্ট করে দেয়, তাই এই গরমে ক্রিম বেজ ব্লাশার বেছে নিন, এটি দীর্ঘস্থায়ী হয়। চোখের সাজ। গরমে চোখের সাজের ক্ষেত্রে চকচকে শ্যাডো এড়িয়ে চলুন, হালকা রঙে শ্যাডো দিয়ে পাপড়ি ঘেঁষে লাইনার টেনে নিন। চাইলে রঙিন লাইনারও ব্যবহার করতে পারেন, চোখের নিচে দিতে পারেন কাজল, এরপর হালকা করে স্মাজ করে নিন। ওপরের ও নিচের পাতায় ঘন করে মাস্কারা লাগিয়ে নিতে পারেন, তবে সেটা দেখতে হবে যে এটা ওয়াটারপ্রুফ কিনা। গরমের সময় হালকা রঙের আর ম্যাট লিপস্টিক আপনার জন্য সবচেয়ে ভালো নির্বাচন হবে। মেজেন্টা, লাল, চড়া গোলাপি কিংবা বেগুনি রঙের ম্যাট লিপস্টিকও আপনাকে দারুণ মানাবে আর সতেজ দেখাবে। মেকআপ বাছাইও ব্যবহার করতে হবে বুঝে শুনে। অফিসের মেকআপ হতে হবে দীর্ঘস্থায়ী এবং নিখুঁত, অন্যদিকে পার্টি মেকআপ হতে হবে পোশাক ও অনুষ্ঠানের সঙ্গে মানানসই। অনেকের ধারণা পার্টি মেকআপ মানেই

0: অনেক বেশি মেকআপ পণ্যের ব্যবহার, সেটা কিন্তু একদমই নয়, বিশেষ করে গরমের দিনে। ত্বক যদি প্রাকৃতিকভাবে দাগছোপ মুক্ত হয় তবে এটি আশীর্বাদ থেকে কম কিছু নয়। চোখ, নাক বা ত্বকে থাকা দাগছোপ কমাতে কনসিলার দারুণ কাজ করে। মেকআপ সেট করতে হালকা কম্প্যাক্ট পাউডার ব্যবহার করতে হবে, কম্প্যাক্ট ত্বক দেবে নিখুঁত ফিনিশিং। শ্রোতা বন্ধুরা, আসুন এবারে শোনা যাক একটি সাক্ষাৎকারমূলক আলোচনা।
1: আমাদের শিলচর শহরে রয়েছে একটি স্প্যাস্টিক সোসাইটি, বিশেষভাবে সক্ষম অর্থাৎ স্পেশালি এবল পার্সন, তাদের নিয়ে আমরা জানব এই সোসাইটিতে কি হয় এবং তার কাজকর্ম সমস্ত কিছু নিয়ে। চুড়িয়েতে রয়েছেন সুনন্দা নন্দী পুরকায়স্থ, যিনি এক্সিকিউটিভ ডাইরেক্টর এই সোসাইটির। তো তার কাছ থেকে আমরা জেনে নেব এই স্প্যাস্টিক সোসাইটির বর্তমান অবস্থা সম্পর্কে। নমস্কার, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো সুনন্দাদি, স্প্যাস্টিক সোসাইটি শিলচরে একটা রয়েছে সেটা আমরা জানি, কিন্তু সেটার জন্ম কবে, কবে সেটা প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল?
2: ১৯৯৩ সাল।

0: পুরকায়স্থ, যিনি এক্সিকিউটিভ ডাইরেক্টর এই সোসাইটির। তো তার কাছ থেকে আমরা জেনে নেব এই স্প্যাস্টিক সোসাইটির বর্তমান অবস্থা সম্পর্কে। নমস্কার, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো সুনন্দাদি, স্প্যাস্টিক সোসাইটি শিলচরে একটা রয়েছে সেটা আমরা জানি, কিন্তু সেটার জন্ম কবে, কবে সেটা প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল?
1: 1993 সালে এই সংস্থার জন্ম। প্রথম দিকে আমরা ডোর টু ডোর গিয়ে শিশুদেরকে আইডেন্টিফাই করতাম, অভিভাবকদের মোটিভেট করতাম। এই ব্যাপারে আমাদের সেক্রেটারি দোলাদেব অক্লান্ত পরিশ্রম করেছেন। তারই উদ্যম এবং নিরলস চেষ্টায় 1994 সাল থেকে ফিজিওথেরাপি করা হয় শিশুদের মধ্যে। প্রথম দিকে কাজ হতো নাজিরপট্টি মডেল প্রাইমারি স্কুলে। 1998 পার্ক রোডে চিকিৎসক মিলন সংঘের ভবনে, আপনারা হয়তো দেখেছেন চিকিৎসক মিলন সংঘ একটি ভবন ঘর রয়েছে, সেখানে কিছু সংখ্যক অনেক পুরনো অনেক সিনিয়র ডাক্তারদের নিয়ে একটা সংস্থা ছিল, কিন্তু পরবর্তীকালে বেশিরভাগ ডাক্তারই সেভাবে আসতে পারতেন না বার্ধক্যের কারণে, এবং অনেকে মারাও গিয়েছিলেন, ফলে ওইটা প্রায় খালিই থাকতো। তখন এই সমস্ত সদস্য চিকিৎসক এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতিক্রমে সেখানে আমরা কাজ করতে শুরু করি। এখনও সেখানেই আমাদের ক্লাস ও প্রশিক্ষণের কাজ হয়। আমাদের স্কুলের কাজ শুরু হয়, স্কুলের কাজ বলতে বলছি যে অন্যান্য কাজ, এই যে আমাদের সংস্থা গড়ে তোলার কাজ সেটা শুরু হয়েছিল 93 থেকে, মানে নানানভাবে কাজ করা হতো, কিন্তু মানে রেগুলারলি যে ক্লাস, যেটা স্কুলের ক্লাস, সেটা শুরু হয় 2003 সালের 3rd December থেকে।
0: আচ্ছা,
1: সে হ্যাঁ
0: বলুন। যে কথাটা বলছিলাম যে এই যে সোসাইটিতে যাদেরকে আনা হতো, যে সমস্ত শিশুদের কিংবা যে সমস্ত মানুষদেরকে আনা হতো, তো তাদেরকে এখানে কোনো থাকার কোনো ব্যবস্থা ছিল না, মানে পড়াশোনার ব্যবস্থাও ছিল না 2003 অবধি পর্যন্ত?
1: থাকার ব্যবস্থা ছিল না, কিন্তু তুমি তো বুঝতে পারছো যে সেরিব্রেল পলসিটা হচ্ছে এমন একটা রোগ যেটা ধরো শিশুর জন্মের আগে মায়ের কোনো আঘাত জনিত কারণে শিশুর মস্তিষ্কে সেই আঘাতটা স্থায়ী হয়ে যায়, এবং যার ফলে তার জন্মের পর তার বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দেখা দেয়, সেটা শারীরিক, মানসিক, কেউ মেন্টালি রিটার্ডেড তো কিছুটা থাকবেই, তার মধ্যে তাদের শারীরিক ক্ষমতাও অন্যদের থেকে অন্যরকম থাকে, এবং এই এই সমস্ত কারণে, যেমন সব কাজ শুরু করতে গিয়ে স্কুলিং শুরু করতে আমাদের একটু সময় লেগেছে, কারণ আগে তো ভিতটা তৈরি করে নিতে হবে। এবং তারপরে 2003 সালে যখন আমাদের এটা শুরু হলো, তখন এই 3rd December আমরা আমাদের ফাউন্ডেশন ডে হিসাবে পালন করি। 3rd December এমনিতেই তো বিশ্ব প্রতিবন্ধী দিবস, এই স্মরণীয় দিনটিতেই আমাদের একটা ছোট্ট উৎসবও হয়। 1998 সালে অনেক ছোটাছুটি করে আমরা একটা জমিও আদায় করতে পারি সরকারের কাছ থেকে। ইন্ডিয়া ক্লাবের উল্টো দিকের এই জমিতে এলআইসির দেওয়া আংশিক অনুদানে একটি আরসিসি বিল্ডিং করা হয়েছে, তবে প্রয়োজনের তুলনায় সেটি যথেষ্ট নয়। তবে এলআইসি থেকে পাওনা বাকি টাকা হাতে এসে গেলে আরও কিছু কাজ এগিয়ে নেওয়া যাবে। ইলেকট্রিফিকেশন, স্যানিটেশন ইত্যাদি ব্যবস্থা না থাকায় সেখানে ক্লাস করার অসুবিধার কথা ভেবে বর্তমানে শুধু ফিজিওথেরাপির কাজই সেই বিল্ডিংয়ে করা হয়, এবং বর্তমানে যে স্কুল বা অন্যান্য প্রশিক্ষণ, ছবি আঁকা ইত্যাদি ইত্যাদি, নাচ গান সবই কিন্তু সেই চিকিৎসক মিলন সংঘতেই আমরা করে থাকি।
0: আচ্ছা, তো এই যে তাদেরকে তাদের অভিভাবকেরা আপনাদের কাছে নিয়ে আসেন, এবং একটা পার্টিকুলার সময়, মানে কটা থেকে কটা অবধি তাদেরকে এখানে রেখে তাদেরকে নাচ গানে এগুলো শেখানো হয়?
1: 10টা থেকে 2টো, বেশ কিছুক্ষণ তাদেরকে আটকে মানে ওখানে হয়, যার ফলে তাদের অভিভাবকেরাও অনেকটা সুবিধা পান, কারণ বাড়িতে ছেলেমেয়েরা যদি কোনো কাজকর্ম না করে বসে থাকে তাদের অনেক ধরনের প্রবলেম শুরু হয়, আর তারাও শান্তিতে তাদের কাজকর্ম করতে পারেন না, ফলে এটা তাদের জন্য একটা কিন্তু মানে স্বস্তির জায়গা।
0: আচ্ছা, তাদেরকে কোনো হাতের কাজ শেখানো হয়?
1: হ্যাঁ হ্যাঁ, তাদেরকে যে ধরনের ট্রেনিং দেওয়া হয় সেটা হচ্ছে, যেমন তাদেরকে লেখাপড়া স্কুল ফাইনাল পর্যন্ত শেখানো হয়, এবং এই পরীক্ষা দেওয়ানোরও ব্যবস্থা করা হয়। অনেকেই এখান থেকে পাশ করে গেছে, ম্যাট্রিক পাশ করেছে, তারপরে বাইরে গিয়ে পড়াশোনা করেছে, কারণ এর বেশি আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাছাড়া

0: ছাড়া নাচ গান ছবি আঁকা নানা রকম হাতের কাজ, অর্থাৎ যার যেদিকে ক্ষমতা রয়েছে সেভাবে তাদেরকে প্রশিক্ষণ দেয়া। সেই ব্রেল পলিসিতে সকলের একই ধরনের প্রতিবন্ধকতা হয় না, সেই বুঝে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। কেউ হয়তো হাত দিয়ে কাজ করতে পারে, তাদেরকে দিয়ে মোমো বানানো, রুটি বানানো ইত্যাদি কাজ করানো হয়। যারা কানে শোনে না, কথা বলতে পারে না, তাদেরকে দিয়ে বিউটি পার্লারের কাজও করানো যায়। যেহেতু এরা মানে এই ধরনের শিশুরা কি রকম ছবি আঁকে, ওদের যখন আমাদের উৎসব যেদিন হয় সেদিন পুরো দেয়াল জুড়ে অ্যালবাম করা হয়, সেখানে তাদের ছবি দেখে মানে মুগ্ধ সবাই। এই ছবিগুলো ওরা ইচ্ছে করলে এখানে একটা এক্সিবিশন করতে পারে। তারপরে ছোট ছোট হাতের কাজ ওরা করতে পারে, ওরা ফাস্ট ফুড মোমো বানাতে পারে, তারপরে রুটি সবজি বানাতে পারে, যেগুলো বিক্রি করে ওদের একটা আর্নিং হয়। কিন্তু সেইগুলো করতে গেলে মানে আমরা আমরা চাই যে এদের বা ছোট ছোট গয়না টয়না এগুলো তারা করতে পারে, তো সেখানে তারা অনেক কিছুই করতে পারে। এবং তাদের যে এই সমস্ত যে জিনিসগুলো তারা তৈরি করে সেটা যদি বাজারজাত করা যায়, নিশ্চয়ই তাদের অনেকটাই তারা তাদের গার্জিয়ানরাও রিলিফ পাবেন এবং তাদেরও নিজের সংস্থান হয়ে যাবে।
1: হ্যাঁ,
0: উপযুক্ত প্রশিক্ষণ দিলে এরা দক্ষতার সঙ্গে এসব কাজ করতে পারে। এটা শুধু কথার কথা নয়, আমাদের সোসাইটিতে এর প্রকৃষ্ট উদাহরণ রয়েছে, আপনারা গেলেই দেখতে পারবেন।
1: আচ্ছা, তো এই মুহূর্তে কতজন আছেন এই আপনাদের সোসাইটিতে?
0: সোসাইটি মানে স্টুডেন্টের কথা, স্টুডেন্ট এখানে রয়েছে যারা রেগুলার ক্লাস করে আর কি, যে শিশুরা রেগুলার ক্লাস করে তাদের মধ্যে রয়েছে স্টুডেন্ট রয়েছে 42 জন। আর আরেকটা হচ্ছে যে হোম বেসড ট্রেনিং সেন্টার আছে, সেটা হচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা চলাফেরা করতে পারে না, কারোর সাহায্য নিয়ে চলাফেরা করে, তাদের অভিভাবকেরা বাচ্চাগুলিকে নিয়ে আমাদের এখানে আসেন। এখানে একটা আউট পেশেন্ট ডিপার্টমেন্ট রয়েছে একটা, সেখানে যা যে সমস্ত প্রশিক্ষক থাকেন তারা তাদেরকে ওই সময়ের মধ্যেই প্রশিক্ষণ দিয়ে দেন এবং তারা বাচ্চাদেরকে নিয়ে তারপরে চলে যান, মানে এরা স্কুলে থাকে না।
1: আচ্ছা, এই যে ফিজিওথেরাপি বললেন, সেটা কি কোন কোন দিনে বিশেষ দিনে হয় নাকি রোজই?
0: না না, তাদের রুটিন আছে, সেই রুটিন অনুযায়ী হয়।
1: আচ্ছা,
0: যে প্রত্যেক ক্লাস যেরকম থাকে সময় অনুযায়ী, যে টাইম টেবিল অনুযায়ী হয় ঠিক সেরকমই হয়। এবং এখানে আমাদের অভিজ্ঞ প্রশিক্ষক ফিজিওথেরাপিস্ট আছেন।
1: এতে কি কোনো উন্নতি হয়েছে সেরকম কিছু?
0: হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে, তো যার জন্য আমাদের সাকসেস রেটও কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য। আমাদের এখান থেকে পাশ করে বেরিয়ে তারপরে বাইরে অনেক পড়াশোনা করেছে, আমাদের উইমেন্স কলেজে পড়েছে, তারপরে লয়ার, এখন বর্তমানে আগরতলা হাইকোর্টে প্র্যাকটিস করছে।
1: আচ্ছা আচ্ছা,
0: সুদেশনা করপুরকায়স্ত তার নাম, এবং খুব ভালো গানও করে, চমৎকার গানও করে। তারও কিন্তু এই ধরনের ডিফেক্ট ছিল, হয়তো মাত্রা একটু কম অন্যদের তুলনায়। তার মধ্যে আছে বিশ্বজিৎ দাস বলে একটি ছেলে আছে, সে তার নিজস্ব দোকান চালায় এখন। আমাদের এখান থেকে সুস্থ হয়ে গিয়ে মানে দোকান একটা তার নিজস্ব দোকান আছে, সেই দোকানটা চালায়। তারপরে গৌরব দাস বলে একজন আছে, সেই ছেলেও আমাদের এখান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। তারপরে ডিসির অফিসের ক্লার্ক সে।
1: ও আচ্ছা আচ্ছা।
0: তারপরে রক্তিমাভু চক্রবর্তী বলে আছে আরেকজন, সেও এখন আর এত পরিষ্কার উচ্চারণে আবৃত্তি করতে পারে, এত পরিষ্কার উচ্চারণে, যেমন সে তার মা তাকে ইয়ে শিখিয়েছেন পুরোহিতের কাজ, যে সরস্বতী পুজোর মন্ত্র উচ্চারণ, অঞ্জলি দেওয়ানো বা পুরো পুজোর কাজটা তাকে করে।
1: কি অসুবিধা ছিল? কি
0: তার অসুবিধা ছিল? সে ওই এমনিতে তাকে দেখে বোঝা যাবে না, কিন্তু মেন্টালি রিটার্ডেড ছিল।
1: আচ্ছা আচ্ছা,
0: মেন্টালি রিটার্ডেড ছিল। তারপরে স্পিচ যেটা সেটাও সেরকম পরিষ্কার ছিল না, কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে তাকে এখন এরকম ভাবে সে যথেষ্ট ভালোভাবে উচ্চারণ করে সে পুজো করতে পারে, এবং তার মা এই ব্যাপারে তাকে খুব সাহায্য করছেন, এবং তিনি বলেছেন যে ভবিষ্যতে এটাকে সে প্রফেশন হিসেবেও নিতে পারে। কারণ আজকাল তো পুরোহিত প্রশিক্ষণের পর লোকে পুজো টুজো করে, এটাও তার একটা আর্নিং হতে পারে আর কি। তো সেটা ডেফিনেটলি একটা তার মানে কি বলবো মানে একটা সাকসেস
1: ওকে তৈরি করা গেছে।
0: আর ওর একটা বইয়ের দোকানও আছে, সেটাও সে চালায়।
1: আচ্ছা আচ্ছা।
0: তারপরে আছে শুভলক্ষ্মী চৌধুরী, সেই হোটেল তাদের নিজস্ব হোটেল আছে, সেই রিসেপশনের ইনচার্জ হিসেবে হোটেলের দেখাশোনা করে, ভালো গান করে, ছবি আঁকে এবং বহু গুণের অধিকারী। নিজেকে স্বনির্ভর করে তোলার জন্য সে একটি অ্যাওয়ার্ডও পেয়েছে অ্যাডমিনিস্ট্রেশন থেকে।
1: হ্যাঁ,
0: সুতরাং সাকসেস রেট তো ভালোই বলা চলে।
1: এই যে বললেন আপনি শুভলক্ষ্মী চৌধুরী, যিনি অ্যাওয়ার্ড পেয়েছেন।

0: ছিলেন। তো এই যে তাকে প্রথম যে অবস্থা আপনাদের কাছে এসেছিল এবং এখন যে অবস্থা আছে সেটা কতটা কি রকম সেটা যদি একটু,
1: সেটা তার প্রবলেমটা অন্যরকম ছিল। সে মানে যেহেতু আমাদের প্রেসিডেন্ট অর্থোপেডিক সার্জন, সুতরাং তারই চিকিৎসায় সে অনেকটাই আরোগ্য লাভ করে এবং মানসিকভাবেও সে অন্যদের থেকে একটু ভালো অবস্থায় ছিল, আর গানের গলা খুব ভালো এবং তারও ঐকান্তিক চেষ্টা, ইচ্ছা, তার মায়ের সাপোর্ট এগুলো থেকে আর আমাদের সকলের সহযোগিতায় সে এই স্তরে আসতে পেরেছে।
0: আচ্ছা, তো এই যে মেন্টালি রিটার্ডেড যাদেরকে আমরা বলি, যে মানসিক ভাবে যারা প্রতিবন্ধক যারা, তাদের সঙ্গে শারীরিক প্রতিবন্ধী যারা, তাদের একটু তফাৎ রয়েছে। যারা শারীরিক প্রতিবন্ধী কিন্তু সমস্ত কিছু ঠিক আছে তাদেরকে একটু আলাদাভাবে তাদেরকে শেখানো সহজ হয়, কিন্তু যারা মানসিক প্রতিবন্ধী তাদেরকে একটু শেখাতে অসুবিধে হয়। তো আপনাদের এখানে যারা শেখান তারা সকলে ট্রেন্ড?
1: সেটাই, কিছুটা ট্রেন্ড। আর আরেকটা কথা বলি আমি, সেরিব্রেল পলসের কারণে যে শারীরিক প্রতিবন্ধকতা হয় সেক্ষেত্রে কিছুটা মেন্টাল রিটার্ডেডনেসও থাকে, কারণ সেটা তো মস্তিষ্ক চালিত সবকিছুই। তো সেই আর যারা করান তাদেরকে আমরা, আমাদের সেটাই হচ্ছে অসুবিধা যে খুব বেশি ট্রেন্ড পার্সোনাল আমরা আনতে পারছি না, কেননা এরা যারা, যে সমস্ত টিচাররা আমাদেরকে মানে ওদেরকে শেখান প্রশিক্ষণ দেন, তারা মানে কি বলবো একটা মিনিমাম অনারেরিয়াম পান। এরা একেবারে আন্তরিকভাবে নিজের আগ্রহে তারা এই কাজগুলো করছেন, কিন্তু আমরা যদি সেটাকে অনেক বড় স্তরে নিতে চাই এবং এটাকে একটা বড় সেন্টার করে গড়ে তুলতে চাই, তার জন্য আমাদের অনেক ট্রেইনড মানুষের দরকার হবে এবং সেক্ষেত্রে তারাও আমাদের এদের মতো বিনা পারিশ্রমিকে কাজ করবেন না। সুতরাং আমরা তখন আমাদের অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, করে মানুষ আনতে হবে এবং তারা উপযুক্ত পারিশ্রমিক পেলে তবেই এই কাজগুলো করবেন। যদিও প্রত্যেকের মধ্যেই যারা এই সমস্ত সোশ্যাল অর্গানাইজেশনের মধ্যে যুক্ত থাকেন তাদের একটা মানসিকতাই আলাদা ধরনের হয়, তারা কাজ করবেন আন্তরিকভাবে কিন্তু প্রত্যেকেরই সংসার চালানোর চিন্তা আছে। সুতরাং একেবারে বিনা পারিশ্রমিকে তো কেউ আসতে চাইবেন না, বা আমরাও সেই কারণেই আমাদের সংস্থাটাকে আমরা আরো আরো বেশি মানে কি বলবো মানে ব্যাপকভাবে ইয়ে করতে পারছি না।
0: তো আপনাদের তো সরকারি সাহায্য বলে কোনো কিছু নেই?
1: না, সরকারি সাহায্য আমরা এখনো পর্যন্ত নেইনি, তবে যে আমাদের জমিটা কিন্তু সরকারের কাছ থেকেই পাওয়া, তবে ভবিষ্যতে এ ধরনের চিন্তা ভাবনা আছে
0: নিশ্চয়ই। আর বিশেষ করে এখন সংখ্যা বাড়ছে ছাত্রীদের, ছাত্রদের সংখ্যা নিশ্চয়ই বাড়ছে যারা আসছেন আপনাদের কাছে, তো তাদের যে শেখানোর যে এই যে এত বড় একটা যজ্ঞ চলছে সেটা যজ্ঞই বলবো, কারণ একদম অন্যরকম, সম্পূর্ণ অন্যরকম ভাবে তাদেরকে শেখানো থেকে শুরু করে, তো তাদেরকে কি কোনো ওষুধপত্র এ ধরনের কিছু কি প্রয়োজন পড়ে তাদের?
1: ডেফিনেটলি পড়ে, কারণ তাদেরকে কি, আমাদের উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে যে সেরিব্রেল পলসি আক্রান্ত শিশুদের যে শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার সৃষ্টি হয় সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে সেই সব শিশুদের উপযুক্ত প্রশিক্ষণ ও শিক্ষা দিয়ে ধীরে ধীরে তাদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা, এটাই আমাদের কাজ। এর জন্যে উপযুক্ত প্রশিক্ষণ ও কিছু ক্ষেত্রে শল্য চিকিৎসারও প্রয়োজন হয়ে থাকে, এবং চিকিৎসা তো বটেই। বর্তমানে এর লক্ষ্য হচ্ছে যে কাজ আমরা শুরু করেছি তাকে এগিয়ে নিয়ে যাওয়া, নানা প্রতিবন্ধকতার মধ্যে আমাদের শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য কর্মীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তবে এত বাধার মধ্যেও আমাদের সাকসেস রেট যে উল্লেখযোগ্য, আমাদের মানসিক একটা স্যাটিসফ্যাকশন রয়েছে।
0: এই যে আপনি বললেন যে এখানে যে আপনাদের নতুন ঘরটাতে অনেক কিছু এখনো বাকি, জলের ব্যবস্থা নেই, তো সবকিছু হয়ে যাওয়ার পরে সেখানে কি করার ইচ্ছে?
1: সেখানে আমরা তখন স্কুল করব এবং হোস্টেলেরও আমাদের ইয়ে আছে, ইচ্ছা ছিল এবং সেটা করা অত্যন্ত দরকারি, কিন্তু কিছু জায়গা যেমন ধরুন মিউনিসিপ্যালিটির এরিয়ার মধ্যে পড়ে যায় বলে ওইটা আমাদের আমরা নিতে পারছি না, বা কিছু কিছু কারণ আছে যেগুলো নানানভাবে আইনগত হয়তো কোনো বাধার জন্যে আমরা সেই জমিটাও পাচ্ছি না, এবং আরেকটা বড় বিল্ডিং তুলতে গেলে যে টাকা পয়সার দরকার সেরকম কোনো অনুদান আমরা একমাত্র LIC থেকে পার্টলি আংশিকভাবে পেয়েছি, পুরোটা পাইনি, এবং যতটুকু দরকার একটা বিশাল কর্মকাণ্ড এখানে আমরা চাই যে রেসিডেন্সিয়াল হোক ইয়েটা।

0: স্কুলটা এখানে লোকে তাদের ছেলে মেয়েদেরকে এনে রাখতে পারবে, ওইভাবে প্রশিক্ষণ দেওয়া হবে এবং সমস্ত একটা পুরো স্ট্রাকচারটাই আমরা অন্যরকম করতে চাই। কিন্তু যে বিপুল অর্থের প্রয়োজনের জন্যে সত্যি কথা বলতে কি আমরা এই জন্যেই অনেকটা আটকে আছি। করে দেবেন,
1: আপনাদের আরো অনেক ইচ্ছে রয়েছে, রিহ্যাব করার ইচ্ছে রয়েছে, আপনাদের যেখানে হোস্টেল করার ইচ্ছে রয়েছে,
0: সেরকম একটা পরিকল্পনা এবং ইচ্ছা স্বপ্ন তো আমাদের নিশ্চয়ই আছে এবং আমরা চাইবো যে এই স্বপ্নটা যেন স্বপ্নই থেকে না যায়, এটা যেন বাস্তবে পরিণত হয়। এবং এই জন্যে পুরো শিলচরবাসী, বরাকবাসী প্রত্যেকের সহযোগিতা, আন্তরিকতা, সাহায্য আমাদের দরকার আছে।
1: নিশ্চয়ই আপনাদের এখানে যারা এই ধরনের অনুষ্ঠান করে, গান নাচ কিংবা কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট, এগুলো করছে, ওরা এত উৎসাহ নিয়ে করছে এবং তারা সক্ষম হতে পেরেছে শুধু আপনাদের জন্য, সেটা কিন্তু খুব বড় ব্যাপার এবং আমি নিজে এটা দেখেছি। তার জন্য আমি বলতে পারছি যে এই সোসাইটি আজকে আমাদের এই শহরের বুকে আছে। আপনাদের যিনি প্রেসিডেন্ট রয়েছেন ডাক্তার সুজিত নন্দী পুরকায়স্থ রয়েছেন, সেক্রেটারি রয়েছেন দোলা দেব, আপনি রয়েছেন এবং আপনাদের নিশ্চয়ই আরো অনেক সদস্য রয়েছে যারা এই সমাজের, আচ্ছা হ্যাঁ, টিচার রয়েছেন, আরো অনেকেই রয়েছেন। তো আপনাদের সকলের একটা চেষ্টার ফলে এই জায়গাটা এসে পৌঁছতে পেরেছে। তো আপনাদের এই আপনাদের স্বপ্ন বাস্তব হোক এই কামনা নিয়েই আমাদের এই আজকের এই আলোচনা এখানে শেষ করব। সুনন্দা নন্দী পুরকায়স্থ, আপনি স্টুডিওতে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
2: ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আসুন এবারে শোনা যাক একটি কথিকা, পরিবার এবং সমাজে পরিবেশের প্রভাব বনানি দাসের কথিকা।
3: মানুষের জীবনে শিক্ষার ক্ষেত্রে পরিবার ও পরিবেশ কতটুকু প্রভাব বিস্তার করে থাকে, এক্ষেত্রে প্রথমেই আমাদের জানতে হবে শিক্ষা বলতে আমরা কি বুঝি। শিক্ষা হল মানুষের জীবনব্যাপী ক্রমবিকাশের নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া যা নিত্যনতুন অভিজ্ঞতার মাধ্যমে তার পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সুষ্ঠুতম সঙ্গতিবিধানে এবং প্রয়োজনবোধে পরিবেশের পরিবর্তন সাধনে সমর্থ করে। মানুষকে তার সমাজের প্রতি বহুমুখী দায়িত্ব ও কর্তব্য পালনে সক্ষম করে একদিকে যেমন সমাজের সংরক্ষণ ও অগ্রগতিতে সাহায্য করে, তেমনি অপরদিকে তার আভ্যন্তরীণ সম্ভাবনাগুলোকে পূর্ণমাত্রায় বিকশিত করে তার নিজের ও সমাজের অন্যান্য ব্যক্তির জীবনে স্থায়ী মঙ্গল বিধান করে। তাহলে শিক্ষা হল সেই সমস্ত নতুন নতুন অভিজ্ঞতা যা ব্যক্তি ও সমাজ উভয় পক্ষেই মঙ্গলকর। আর এই শিক্ষা মানুষের জন্মের মুহূর্ত থেকে শুরু করে তার জীবনের শেষ দিন পর্যন্ত চলতে থাকে। বাস্তব পরিস্থিতিতে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে মানুষ যে সমস্ত নতুন নতুন অভিজ্ঞতা আহরণ করে তাকেই আমরা শিক্ষা নাম দিয়ে থাকি। শিশুর প্রথম এবং প্রকৃত শিক্ষা শুরু হয় তার নিজের বাড়িতেই। এই বাড়ি বা পরিবারই হল শিশুর শিক্ষার সবচেয়ে শক্তিশালী পরোক্ষ মাধ্যম। এই পরিবারেই শিশু তার সারা জীবনের শিক্ষার ভিত্তিপ্রস্তর তৈরি করে থাকে। প্রাচীন পরিবারে শিশু তার পিতামাতা ও অন্যান্য বয়প্রাপ্তদের কাছ থেকেই প্রাথমিক শিক্ষা লাভ করত। শিশু যখন প্রথম স্কুলে যাওয়া শুরু করে তখন থেকে তার প্রত্যক্ষ শিক্ষা শুরু হয়। কিন্তু এই প্রত্যক্ষ শিক্ষাক্ষেত্রে প্রবেশ করার জন্য তাকে যোগ্য করে তোলে তার পরিবার। এই বিশেষ দিকে শিশুর জীবনে পরিবারের একাধিপত্য ভূমিকাকে কোনোমতেই অস্বীকার করা যায় না। পরিবারে থেকে শিশু যে কেবল পুঁথিগত বিদ্যাই আহরণ করে তা নয়, প্রত্যেক পরিবারেই কতগুলো নীতিগত অনুশাসন প্রচলিত থাকে যার মধ্য থেকে শিশুরা বড় হয় এবং পরবর্তীকালে সেই নীতিগুলো তার চরিত্রের অঙ্গীভূত হয়ে ওঠে। পরিবারের মাধ্যমে শিশুদের সামাজিক রীতি নীতি, আচার ব্যবহার ইত্যাদিও শিক্ষা দেওয়া হয়ে থাকে। একটি শিশুকে সুষ্ঠু ও সার্থকভাবে মানুষ করে তুলতে হলে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মানব শিশুকে বেঁচে থাকার জন্য এবং এই পৃথিবীর বৈচিত্র্যময় পরিবেশের সঙ্গে সঙ্গতিবিধান করে চলতে হলে অপরিহার্য কতগুলো আচরণ জন্মের কিছু পরেই তাকে শিখতে হয়, আর এই সময়ই তার

0: প্রয়োজন নিরাপদ আশ্রয়, সযত্ন লালন পালন এবং উপযুক্ত শিক্ষাদান। এরই ফলে পরিবার সৃষ্টি হয় এবং জীবনযুদ্ধে আত্মসংরক্ষণের প্রচেষ্টায় এই অতি প্রয়োজনীয় শিক্ষাটি একমাত্র পরিবারই শিশুকে দিয়ে থাকে। শিশুর শিক্ষার ক্ষেত্রে পরিবারের আরও একটি মূল্যবান দায়িত্ব হল শিশুকে সমাজের উপযোগী করে গড়ে তোলা। এর জন্য শিশু যেই সমাজে বসবাস করছে তার নির্ধারিত রীতিনীতি, আচার ব্যবহার, বিধিনিষেধ, নিয়মকানুন এবং সর্বোপরি সেই সমাজে প্রতিষ্ঠিত মূল্যবোধ মেনে চলা তার পক্ষে খুবই অপরিহার্য। শৈশবকাল থেকেই শিশুকে তার পরিবার এই ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে থাকে। এরই মাধ্যমে তার ভবিষ্যৎ সামাজিক জীবনের প্রকৃতি ও কার্যাবলী নির্ধারিত হয়। শিশুর জীবনের নৈতিক মাপকাঠিও বহুলাংশে পরিবারের মধ্য থেকেই তৈরি হয়ে যায়। আমাদের নৈতিক সংগঠনের ভিত্তিরূপে যে সমস্ত ভালোমন্দ, উচিত অনুচিতের বোধগুলো মনের অতি গভীর তলদেশে শেকড় গেড়ে অবস্থান করছে, তার বেশিরভাগই যে শৈশবকালে শিশু তার পরিবার থেকে আয়ত্ত করে তাতে বিন্দুমাত্র সংশয় নেই। পরিবারের প্রতিটি সদস্যদের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক সুন্দর থাকাটা খুব জরুরি, কারণ পরিবারের মধ্য থেকে শিশু যদি প্রত্যক্ষ করে যে তার পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গে সকলেরই সুন্দর সম্পর্ক আছে, তাহলে শিশুর মানসিক দিকটি যথেষ্ট মজবুত হয়ে উঠবে এবং এ থেকেই শিশু তার নিজের ভবিষ্যৎ জীবনকে ভালোবাসা ও সুখকর করে গড়ে তুলতে পারবে। শিশু স্বাভাবিক বিকাশ প্রক্রিয়ায় তার স্বাভাবিক আগ্রহ যাতে বিনা বাধায় অভিব্যক্তি লাভ করে, পরিবারকে তার প্রতি বিশেষ নজর দিতে হবে এবং তার ফলে পরিবারের প্রতি শিশুদের প্রীতিপূর্ণ সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে। এই শিক্ষাও শিশুরা তাদের পরিবার থেকেই পেয়ে থাকে। ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেও শিশুর উপর পরিবারের যথেষ্ট প্রভাব আছে। অধিকাংশ ব্যক্তির ক্ষেত্রে যেটুকু ধর্মবিশ্বাস ও ধর্মমত আজও পর্যন্ত তার ব্যক্তিজীবনকে প্রভাবিত করে থাকে, তার মৌলিক তত্ত্বটি যে পরিবারের পরিসীমার মধ্য থেকেই আহরণ করা হয় তাতে কোনো সন্দেহ নেই। শিশু বৃত্তি নির্বাচনের ক্ষেত্রেও পারিবারিক ঐতিহ্যের যথেষ্ট মূল্য আছে। এক্ষেত্রে পারিবারিক মতামত, চিন্তাধারা ও মূল্যবোধ বহুলাংশে কাজ করে থাকে। বাইরের শক্তির প্রভাব শিশুর বৃত্তি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে ঠিকই, কিন্তু সেই সঙ্গে পরিবারের ব্যক্তিদের চিন্তা, ধারণা ও উপদেশেরও প্রভাবও যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। এতে গেল শিশুর শিক্ষার ক্ষেত্রে পরিবারের অবদান। এখন আমি বলব শিশুদের শিক্ষার ক্ষেত্রে পরিবেশের প্রভাব কতটা। পরিবেশ বলতে নানা রকমের পরিবেশের কথাই বলা যায়। জন্মের পরই শিশু তার পারিবারিক পরিবেশে বড় হতে থাকে। এই পরিবারের ক্ষুদ্র সীমা কাটিয়ে কিছুদিন পর তাকে আরও বৃহত্তর পরিবেশে অনুপ্রবেশ করতে হয়। পরিবারের পরেই শিশুর শিক্ষার জন্য যে বৃহত্তর মাধ্যমটি অতি গুরুত্বপূর্ণ তা হল বিদ্যালয়। বিদ্যালয়ও এক ধরনের সমাজ যার মাধ্যমে শিশু নানাবিধ সামাজিক শিক্ষা লাভ করে থাকে। শিশু যাতে যোগ্যতার সঙ্গে ভবিষ্যতে বৃহত্তর সমাজে প্রবেশ করতে পারে, বিদ্যালয় হচ্ছে তারই প্রস্তুতির একটি বিশেষ ক্ষেত্র। সমাজের সংরক্ষণের জন্যই বিদ্যালয়ের সৃষ্টি, আবার সামাজিক অগ্রগতিরও প্রধানতম মাধ্যম হল বিদ্যালয়। সমাজের সংগঠনে বিভিন্ন সময়ে যেসব সমস্যা দেখা দেয়, বিদ্যালয় তার শক্তিশালী শিক্ষার মাধ্যমে তা দূর করতে সক্ষম হয় এবং সকলের মধ্যে একতা ও সংহতি ফিরিয়ে আনতে পারে। এই বিদ্যালয় সামাজিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীকে সমাজের উপযোগী ভবিষ্যৎ নাগরিক রূপে তৈরি করে।
1: পরিবার এবং সমাজে পরিবেশের প্রভাব নিয়ে আমরা শুনলাম কথিকা অধ্যাপিকা বনানী দাসের কাছ থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল।

এতক্ষণ শুনলেন মহিলাদের জন্য বিশেষ অনুষ্ঠান মহিলা মজলিশ, আকাশবাণী শিলচর।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী শিলচর। এবারে আধুনিক গান শুনবেন ভূপেন হাজারিকার কণ্ঠে।

আধুনিক গান শুনছেন ভূপেন হাজারিকার কণ্ঠে।

আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরে দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তিনি আর কিছু পরে নিউজিল্যান্ড পৌঁছাবেন। মহারাষ্ট্র সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে। পরিবেশ বান্ধব জ্বালানি থেকে দেশে বিদ্যুৎ চাহিদা দ্বিতীয়বার অর্ধেকেরও বেশি পূরণ করা সম্ভব হয়েছে। 20 বছর পর প্যালেস্টাইনের আইনসভার নির্বাচন আবারও অনুষ্ঠিত হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এদিকে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। ভারতীয় মহিলা ক্রিকেট দল আজ লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার হতে চলা টেস্টে খেলতে নামছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফর শেষ করেছেন। এই সফরের মাধ্যমে দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্ব এর ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তাঁর এবারের সফরে কূটনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক চুক্তিগুলির তাৎপর্যপূর্ণভাবে আরও শক্তিশালী হয়েছে বলে পর্যবেক্ষক মহলের ধারণা। দুই গণতান্ত্রিক দেশের মধ্যে মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সিইও ফোরাম শুরু হয় 2022 সালে। বর্তমানে এটি 55% সাফল্য অর্জন করায় ব্যবসা বাণিজ্যের প্রতিনিধি দলের শীর্ষ নেতারা তা উদযাপন করেছেন। দুটি দেশের মধ্যে বাণিজ্যের সম্ভাবনা আরও বৃদ্ধির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। এর ফলে সার্বিক অর্থনৈতিক সহযোগিতা চুক্তির আলোচনা সিইসি এর গুরুত্ব আরও বেড়ে যাবে। অন্যদিকে এবারের সফরের ফলে ভারত অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম সরবরাহের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে। উল্লেখ্য, এই চুক্তিটি 2014 সালে স্বাক্ষরিত হয়। চুক্তিটি আবারও কার্যকর করা হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে ভারত ও অস্ট্রেলিয়া যে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে সেখানে সামুদ্রিক নিরাপত্তা অগ্রাধিকার পেয়েছে। এর ফলে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আরও নিরাপদ হয়ে উঠবে।
1: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
0: অস্ট্রেলিয়া সফর শেষে প্রধানমন্ত্রী আজ নিউজিল্যান্ডের অকল্যান্ডে যাবেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রায় 4 দশক পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই প্রথম নিউজিল্যান্ড সফর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমানে পৌঁছেছেন। সেদেশের বিদেশ মন্ত্রকের মহানির্দেশক শেখ আহমেদ আল মাসকারি তাকে স্বাগত জানান। ডক্টর জয়শঙ্কর বর্তমানে 11 দিনের কাতার, বাহরিন, কুয়েত, ওমান, নিউ ইয়র্ক এবং ব্রাসেলস সফর করছেন। এরপর তিনি নিউ ইয়র্কে 2028-29 সালের রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের সদস্য পদের প্রচার অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। সফরের শেষ পর্বে 14 এবং 15 জুলাই ব্রাসেলসের বিদেশমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন এবং বেলজিয়ামের বিদেশ মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের তৃতীয় বৈঠকে যোগ দেবেন। ভারত যুদ্ধবিধ্বস্ত এলাকায় যৌন নিপীড়ন সিআরএসভির মতো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে যুদ্ধ, সন্ত্রাসবাদ, নির্যাতন এবং রাজনৈতিক নিপীড়নের এক হাতিয়ার হিসেবে বর্ণনা করেছে। যুদ্ধকালীন যৌন হিংসা বিষয়ক রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতী নেনি হরিশ বলেন, ভারত এমন অপরাধের তীব্র নিন্দা জানায়। রাষ্ট্রসংঘের মহাসচিবের প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, 2025 সালে

এ ধরনের প্রমাণিত মামলার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় বিষয়টি সম্মিলিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তাকে আরও শক্তিশালী করে তুলেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ সে রাজ্যে অভিন্ন দেওয়ানিবিধি ইউসিসির খসড়া তৈরির জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি গঠনের কথা ঘোষণা করেছে। তিনি বলেন, ভারতের সংবিধান দেশের সব রাজ্যকে অভিন্ন দেওয়ানিবিধি কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছে। এর সঙ্গে সঙ্গতি রেখেই মহারাষ্ট্র সরকার এবছরের বাজেট অধিবেশনে সে রাজ্যে অভিন্ন দেওয়ানিবিধি বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করার কথা

অভিন্ন দেওয়ানিবিধি কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছে। এর সঙ্গে সঙ্গতি রেখেই মহারাষ্ট্র সরকার এবছরের বাজেট অধিবেশনে সে রাজ্যে অভিন্ন দেওয়ানিবিধি বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করার কথা ঘোষণা করে। বিচারপতি দেশাইয়ের নেতৃত্বাধীন কমিটি আগামী ছ মাসের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। নীতি আয়োগের সদস্য জোরাম আনিয়া নতুন দিল্লিতে আজ ইউনিসেফের ভারতীয় প্রতিনিধি সিনথিয়া ম্যাক্রাফি এবং তার প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছেন। নীতি আয়োগ জানিয়েছে তাদের মধ্যে শিক্ষার পরিবেশ, নিরাপদ ও সার্বিক শিক্ষণ, সাক্ষরতা, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে জেলা ও ব্লক স্তরে শিক্ষার পরিবেশের ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও দুর্যোগ মোকাবিলা, শিশু কল্যাণ, মহিলাদের গঠিত স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা নিয়েও নীতি আয়োগ ও ইউনিসেফের মধ্যে বিশেষ আলাপ আলোচনা হয়েছে। নতুন ও পুনর্ব্যবহারযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, পরিবেশ বান্ধব জ্বালানি থেকে দেশে বিদ্যুতের চাহিদা দ্বিতীয়বার অর্ধেকেরও বেশি পূরণ করা সম্ভব হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এ মাসের ৬ তারিখ পর্যন্ত দেশের বিদ্যুৎ সরবরাহের ৫০.২% এসেছে পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎস থেকে। তিনি বলেন, এই বিষয়টি ভারতের জ্বালানি নিরাপত্তার পরিবেশ বান্ধব শক্তি ব্যবহারের নির্ভরযোগ্যতা প্রতিফলিত হচ্ছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। প্যালেস্টাইন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা করেছেন, চলতি বছরের নভেম্বরের শেষের দিকে আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০০৬ সালের পর এটি হবে প্রথম নির্বাচন। নভেম্বরের ২৮ তারিখে জেরুজালেম, ওয়েস্ট ব্যাংক এবং গাজা ভূখণ্ড সহ গোটা প্যালেস্টাইন আঞ্চলিক এলাকায় ভোট নেওয়া হবে। এক নির্দেশ জারি করে তিনি বলেন, এই নির্বাচনের লক্ষ্য হল প্যালেস্টাইনের গণতন্ত্রকে আরও শক্তিশালী করে তোলা। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আজ চীনের দুটি যুদ্ধ বিমান, পাঁচটি রণতরী সহ মোট ৮টি জাহাজ তাদের নজরে এসেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রক থেকে জানানো হয়েছে, তাদের সশস্ত্র বাহিনী পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, সঠিক সময়ে তারা জবাব দেবেন। উল্লেখ্য, চলতি সপ্তাহের প্রথম দিকে চীন তাদের সামরিক তৎপরতা বাড়িয়েছিল। কিংবদন্তি ওয়েলস গায়িকা ও গীতিকার বনি টাইলার প্রয়াত। পর্তুগালের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন, বয়স হয়েছিল ৭৫ বছর। সঙ্গীতের অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে তাঁকে মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মানে ভূষিত করা হয়। ৮০ দশকের অন্যতম জনপ্রিয় গান টোটাল এক্লিপস অব দ্য হার্ট এর জন্য তিনি গ্র্যামি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। উল্লেখ্য, ইউটিউবে এই গানটি শুনেছেন ১৩০ কোটিরও বেশি শ্রোতা। পাশাপাশি ইটস আ হার্ট অ্যাটাক এবং হোল্ডিং আউট ফর দ্য হিরো তার গানগুলির মধ্যে জনপ্রিয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিঃস্বার্থ সেবা মানবতা সর্বশ্রেষ্ঠ শক্তি। সংস্কৃতের একটি সুভাষিতম প্রসঙ্গে সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, সেবা ও নিষ্ঠার মাধ্যমে একটি জাতি সামনের সারিতে উঠে আসতে পারে এবং এর ফলে নাগরিকদের দৈনন্দিন জীবনযাপনও উন্নত হয়। শেয়ার বাজারে আজ চাঙা ভাব দেখা যাচ্ছে। সেনসেক্স ৮০৩ পয়েন্ট বেড়ে ৭৭৫৪৫ পয়েন্ট এবং নিফটি ২৪৩ পয়েন্ট বেড়ে ২৪,০০৫ পয়েন্টে পৌঁছেছে। বিশ্ববাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা এবং চিপ নির্ভর কোম্পানিগুলির শেয়ারের দর বৃদ্ধির ফলে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হওয়ায় ভারতের প্রধান শেয়ার সূচকগুলি বেশ বড় ব্যবধানে বেড়ে লেনদেন করছে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আজ উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পাশাপাশি হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং উত্তরপ্রদেশের কিছু অংশেও আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টি সহ কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুডুচেরি এবং কারাইকালে একই ধরনের আবহাওয়া পরিস্থিতি সম্ভাবনার কথা জানিয়েছে আইএমডি। অন্যদিকে আবহাওয়া দপ্তর আজ জাতীয় রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ লস অ্যাঞ্জেলসের ইঙ্গলউড স্টেডিয়ামে ভারতীয় সময় রাত ১২:৩০টায় স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ২:৩০টায়। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। ১৯৯৮ সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ ১৬ থেকে বিদায় নেয়। গতকাল ফ্রান্স মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে

0: আছে। লর্ডস ক্রিকেটের গ্রাউন্ডে আজ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। লর্ডসের মাঠে এই প্রথমবার হতে চলা মহিলাদের এই ঐতিহাসিক টেস্ট ম্যাচে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল মাঠে নামবে। উল্লেখ্য, ইংল্যান্ড এবং ভারতীয় মহিলা দলের মধ্যে এটি হবে ১৬তম টেস্ট ম্যাচ। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরের দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তিনি আর কিছু পরে নিউজিল্যান্ডে পৌঁছাবেন। মহারাষ্ট্র সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে। পরিবেশ বান্ধব জ্বালানি থেকে দেশের বিদ্যুৎ চাহিদা দ্বিতীয়বার অর্ধেকের বেশি পূরণ করা সম্ভব হয়েছে। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী শিলচর।
2: এত রাতে SMS? KYC আপডেট করে নিন, নয় তো অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। লিংকে ক্লিক করেই দি, ব্লক না হয়ে যায়। দাঁড়াও, চেক করেছো লিংক সিকিউরড? প্রেরক তোমার ব্যাংকেরই তো। KYC আপডেটের জন্য অচেনা লিংক খোলা মানেই অপরিচিতদের সামনে নিজের অ্যাকাউন্টের দরজা খুলে দেওয়া। নিত্যে তাড়াহুড়োর ফাঁদ এড়িয়ে চলুন।
3: জাল KYC আপডেট লিংক থেকে সাবধান থাকুন।
2: RBI এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: এবারে লোকগীতি শুনবেন সুরছন্দ সংস্থার শিল্পীদের পরিবেশনায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন সুরছন্দ সংস্থার শিল্পীদের পরিবেশনায়। আকাশবাণী শিলচর এবারে শুনবেন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে রামকৃষ্ণ প্রামাণিকের ইলেকট্রিক গিটার বাদন।

পরপর তিনটি গীত শুনলেন স্বর্ণালী আচার্যের কণ্ঠে। আকাশবাণী শিলচর। এবারের অনুষ্ঠানে ভজন শুনবেন হরিওম শরণের কণ্ঠে।

0: আকাশবাণী শিলচর। আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হল, দ্বিতীয় অধিবেশন শুরু হবে যথারীতি বিকেল পাঁচটায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা তিনটে।
1: দেশ কি সুরিলি ধড়কন কার্যক্রম হ্যালো সহেলি কা কিজিয়ে, বস থোড়া সা ইন্তজার।

0: आप सुन रहे हैं विविध भारती।
1: सखियों के दिल की जुबान। हेलो सहेली।

এতক্ষণ শুনলেন মণিপুরি অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে শুনবেন ডিমাসা অনুষ্ঠান।

এবং আকাশবাণী শিলচর খনায়রাও শিনে হাম জমা আকাশমা খনারিহি দিনুনি ডিমাসা প্রোগ্রাম জেন্ডু মিডিয়াম ওয়েভ নেমিটার রেজাঠাম বিশাঠাম মাগনি পয়েন্ট মাকঠাম মাগনি গ্রাউডে রেজা যায় মাখন যায় কিলো হাটসা ওডে হে এফ এম নিরেজাশি মাগনি পয়েন্ট মাকঠাম মেগা হাটসা যিনি শুক্রী বসেন জুলাই বাদাইনি সাইনজি ইংরেজি মাইথাইনি রিজিংনি মাইথাই খন্ড দিনুনি প্রোগ্রাম হাডং না রেজায়া সাউশিনী খুরং আর জাপথাইনি প্রোগ্রাম থাইশেন ডি ওডে হে

নালাইলে নি সাইনসি নিগ্রাও জমা দুষ্কং তোহা রাজাবথাই খনালাইনাং এবহা ফনিভূষণ হাফলংবা নিকুরাংহা রাজাবথাই খনালাইনাং

আকাশবাণী শিলচর গ্রাজন পড়ি অমিত বর্মন রিজিংনি মাইটে জিসনি মাইটেনি আইন মাফি রিজিংনি মাইটে জিটা মুডে মাইটে কনসে মাইটেনি প্রভিনশিয়ালাইজেশন নিকুশি হাবা নিসিং বাদ ক্লাইয়াবা পরি হোজা টুরো আলংসিহা রাংজং জুরুমারি মানে রাজ্য সরকার গুরুদক্ষিণা বুমনি স্কিম ডপারিকা ওডে এবনি ক্লাহি গুরুদক্ষিণা পোর্টেল জেন্ডিকা শ্লিংহাবা বেডেবনি মন্ত্রী রণজ পেগু নিয়ে বিধানসভা এলে গ্রাও কে সান্তিবা শ্লিংহাবা বেডেবনি মন্ত্রী চিবাকো পোর্টেল হার্ডু সোসিয়া রিজিং জিবুয়া অ্যাপ্লিকেশন লাই বজং গ্লাইকাটি খনারিবা গেডামাটিবা অ্যাপ্লিকেশন লাইব্রেরিনি লাইসি লাইব্রা নাইসবনি আহনা গ্রাউটো আজনংটি সান্তিবা রাজ্য সরকার রাইট টু এডুকেশন গ্রাউডে আরটিই আইন কে নাইসহি গুরুদক্ষিণা স্কিম কে ডফারি বাটিহি ডক্টর পেগু সাইন্টিবা ইব আইন মাফি থিমজি পরিয়ানসা ডঙিয়াবা পরিক বেড়েনহা গিনি ক্লাহি পরিহজা টুরাউকে প্রভিনশিয়ালাইজেশন বিসিংহা লাবুনংটি ইব সাইন্টিবা বিধানসভা হামিয়াহা আর মাডো বিল কে সুগুবা আসাম এমএসএমই ওডে লাংজেরবা বিল রেজিংনি মাইটে খন্ডো আসাম ব্যবসায়িক সুচলকরণ অ্যামেন্ডমেন্ট বিল রেজিংনি মাইটে খন্ডো সুগুকা এবকে গাড়িব আসাম জনবিশ্বাস বিল

রিজিংনি মাইটেকন্ডো ওডে আসাম বাণিজ্যিক প্রতিষ্ঠান অ্যামেন্ডমেন্ট বিল রিজিংনি মাইটেকন্ডো মাগিন বিল খেব সুগুবা রাংরি নাইসো মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ডিনি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারনি হাবাগনি বা সরকার বাজেট বজন রেখা এব বাজেট শিবংটরনি আশা বেরেনকে সসরি নামটি আশা ক্লাইডু রাজিহা দুশিয়া মাদান্ড মডেল স্কুল সামরিকা বিধানসভা মিয়াহা স্লিংহাবা বেডেবনি মন্ত্রী খানারিবা প্রভিনশিয়ালাইজেশন অ্যাক্ট নি বিসিং এলপি ক্রাউডে লোয়ার প্রাইমারি স্কুল ইউপি আপার প্রাইমারি স্কুল হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল ওডে ডিগ্রি কলেজ নিসিম গবাং হাজার এপ্লিকেশন লাই বজন গ্লাইকাঠি খানারিবা বো এপ্লিকেশন লাই বেরেননি লাইসি বেরেনকে নাইসলাম রুটিব সানচিবা এমএলএ আশরাফুল শেখ টিউটর রাউনে পান্টা ফিক্স পে মাইপাহি সিংরিখিবানি স্লিং হাবা বেডেবনি মন্ত্রী থিবা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রেকগনাইজ পাস জায়াকাডে পার্মানেন্ট টিচার হিসাব জান অ্যাপয়েন্ট ক্লাইনাং নিয়াটি রেগাউগাউ খানারিবা অডেবানি দুশিয়া টিউটর হিসাব জান স্লিং পরিহজা ডিয়া রাউনে পান্টা টেট পাস জামাগ্লাইনাংটি খানারিবা রাজিহা জাপানিজ এনকেফেলাইটিস বিআডি বাইবানী মাথাউনে লাইলাঙিয়াবা ফেব্রুয়ারি বোডাইন নিসিংনি খুশি হাবা আজপ্পা বুলাইডু কংগ্রেসনি এমএলএ জাকির হুসেন সিকিদার থাইসি সিংরি কিবানি থিসলাইবাহা সাউ স্বাস্থ্য অডে নকর হামকুনাইস মন্ত্রী অশোক সিঙ্গাল এলিগ্রাও খানাডিবা গেডেমাথিবা ক্রিপ জিলা হব জাপানিজ এনকেফেলাইটিস মাইপাহি নাইসমানে সৌসিক্লাইহি নোডেল অফিসার অ্যাপয়েন্ট ক্লাইকাটিহি সান্তিবা শিলচরনি ডাঙ্গাজাম এমপি ওডে দুহানি ওয়েস্ট বেঙ্গলনি নমিনেটেড রাজ্যসভানি এমপি সুস্মিতা দেব মিয়াহা বিজেপি হা কাবাকা কলম মাহাপাইনি মানগনাং কংগ্রেসনি কেডেবা ওডে মন্ত্রী ডঙিয়াবা ডামরাগায়াবা সন্তোষ মোহন দেবনি বিশিক সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেস হাইগারি বিজেপি হা গাবাফাইকা কলকাতা বিজেপি অফিসনি ডাঙ্কোহা থাঙ্গি ওয়েস্ট বেঙ্গল রাজিনি বিজেপি নি মেল হজা সমীক ভট্টাচার্য বনে ফান্টা বিজেপি নি সিন্ডাই ইয়াওফাবা লুগুহা আর গিনি এমপি সুকেন্দু শেখর রায় অডে প্রকাশশীল বরাইকপুর ডংফাবা গ্রাউডি মাজাং গ্রাউজমা পরিবাদী ডেরানি জামকা আকাশবাণী শিলচর ডাকনানি জয়ন্তী মাসা প্রোগ্রাম দৌন রিজার্ভ রিজার্ভ গ্রা অডে সাইন্সিনি গ্রাউজমা ক্রিপনি হাম জামা কাসমা খানাডি পিনি তিনি জয়ন্তী মাসা প্রোগ্রামকে এরানি জামরিগালা ডু জু উঠায়

আকাশবাণী শিলচর। এবারে শুনলেন সংবাদ, অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে 828 কিলোহার্টজ এবং FM 102.3 মেগাহার্টজে।

আকাশবাণী শিলচর, এবারে শুনবেন অনুষ্ঠান পরিচিতি। প্রথমে আজকের, তারপর আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনবেন আজকের বাকি অনুষ্ঠানের সময়সূচি। সন্ধ্যে ৬:১৫ মিনিটে যুববন্ধুদের জন্য প্রচারিত

0: অনুষ্ঠান যুববাণী চাষাবাদের কথা সন্ধে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে, সন্ধে সাতটা পঁয়ত্রিশ মিনিটে হিন্দি ছবির গান, রাত আটটায় মাটির গানের অনুষ্ঠান, রাত আটটা তিরিশ মিনিটে শুনবেন পণ্ডিত শিবকুমার শর্মার সন্তুর বাদন, রাত নটা পনেরো মিনিটে দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট, একক শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান রাত নটা তিরিশ মিনিটে, রাত দশটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন বুধাদিত্য বক্সীর কণ্ঠে। এবারে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল ছটা পাঁচ মিনিটে অমৃতবাণী ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা সকাল ছটা দশ মিনিটে, খেতে খামারি সকাল ছটা তিরিশ মিনিটে, লোকগীতি শুনবেন হরিপদ দাসের পরিবেশনায় সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট ও দুপুর দুটো তিরিশ মিনিটে, বেলা এগারোটা তিরিশ মিনিটে লোকগীতি শুনবেন প্রতিমা পাণ্ডে ও কণাভদ্রের কণ্ঠে, এছাড়া রাত নটা তিরিশ মিনিটে আবারও লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সুপ্রভাত সকাল সাতটা পাঁচ মিনিটে, দেশবন্দনা সকাল সাতটা কুড়ি মিনিটে, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী রেজওয়ানা চৌধুরী সকাল সাতটা চল্লিশ মিনিট ও দুপুর একটায়, সকাল আটটা চল্লিশ মিনিটে নজরুলগীতির শিল্পী পল্লব ঘোষ, হিন্দি ছবির গান সকাল আটটা পঞ্চাশ মিনিটে, বেলা দশটা তিরিশ মিনিটে এবং বেলা বারোটায় তারই সঙ্গে রাত নটা পনেরো মিনিট এবং রাত আটটা কুড়ি মিনিটে, শাস্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল নটায় খেয়াল শুনবেন দীননাথ মিশ্রের কণ্ঠে, এছাড়া লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত আটটা তিরিশ মিনিটে তনিমা ঠাকুরের কণ্ঠে শুনবেন ঠুমরি, বাংলা ছবির গান বেলা দশটায় এবং সন্ধে ছটা পনেরো মিনিটে, বেলা এগারোটায় গজল শুনবেন মুকেশের কণ্ঠে, বেলা এগারোটা তিরিশ মিনিটে অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন সৌমি দত্ত পাল, উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতা অনুষ্ঠান বর্ণালী শুনবেন বেলা বারোটা তিরিশ মিনিটে, দুপুর একটা পনেরো মিনিটে আধুনিক গান শুনবেন সনুদ সিংহের কণ্ঠে, প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনবেন দুপুর একটা চল্লিশ মিনিটে, এতে প্রয়াত লেখক এবং সাংবাদিক চন্দন সেনগুপ্তের সঙ্গে শুনবেন একটি সাক্ষাৎকার, লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে রমন রায়ের গিটার বাদন, বিকেল পাঁচটা পাঁচ মিনিটে মণিপুরি অনুষ্ঠান ডিমাসা অনুষ্ঠান বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে, সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিটে চাষাবাদের কথা, রাত আটটায় শ্যামাসঙ্গীতের শিল্পী অমৃত সিং আওরা, দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত নটা পনেরো মিনিটে, রাত দশটায় অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। এতক্ষণ শুনলেন প্রথমে আজকের এবং আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন, আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: আকাশবাণী শিলচর, এখন শুনবেন যুব বন্ধুদের সঙ্গে প্রচারিত অনুষ্ঠান যুববাণী।

0: যুবা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের যুববাণী অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে সাংবাদিকতার বিভিন্ন দিক। আমরা আজ কথা বলবো সেই মানুষটির সঙ্গে যার পেশা শুধু খবর লেখা নয়, বরং সমাজের নারীর স্পন্দনকে ছুঁয়ে দেখা, যিনি সত্যের পক্ষে দাঁড়াতে জানেন, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরতে জানেন আর অন্ধকারে আলোর বার্তা পৌঁছে দিতে জানেন। আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন সাংবাদিক, কলামিস্ট এবং শ্রীভূমি প্রেস ক্লাবের সভাপতি মিহির দেবনাথ, যিনি খবরের পর্দার আড়াল থেকে তুলে আনেন মানুষের গল্প, নিঃশব্দ কণ্ঠের আওয়াজ আর বাস্তব জীবনের সত্যচিত্র। তার প্রতিটি প্রতিবেদন, প্রতিটি শব্দ যেন সমাজকে নাড়িয়ে দেওয়ার এক অনন্য প্রচেষ্টা। তার কলম সমাজের আয়না, তার কণ্ঠ মানুষ ও মাটির গল্পের প্রতিধ্বনি। আমরা জানব তার অভিজ্ঞতা, তার লড়াই, তার পথ চলা এবং সংবাদ জগতের অজানা দিকগুলো যা সাধারণত চোখের আড়ালে থেকে যায়। তাহলে শ্রোতা বন্ধুরা, রেডিওর আওয়াজটা একটু বাড়িয়ে দিন, মন দিন কানের কাছে, কারণ আজ আমরা ডুব দেব এক সত্যভিত্তিক চিন্তামূলক আলোচনায়। চলুন শুনে নেওয়া যাক সাংবাদিক মিহির দেবনাথের সাথে একটি সাক্ষাৎকার। প্রথমে স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে। তো আমাদের আজকের বিষয়বস্তু তো আপনি জানেনই, যে সাংবাদিকতার বিভিন্ন দিক।
1: হ্যাঁ, ধন্যবাদ ঋততপা। আমি প্রথমেই ধন্যবাদ জানাই এআইআর অল ইন্ডিয়া রেডিও শিলচরকে, যে আমাকে তাদের অতিথি হিসাবে বেছে নেওয়ার জন্য। আমার কাছে যে প্রশ্ন করা হবে, আমি আমার জ্ঞান বিশ্বাস মতে সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
0: প্রথমেই আপনার কাছ থেকে যেটা জানতে চাইব, আপনি কিভাবে সাংবাদিকতা পেশায় আসলেন, মানে এটা শুরুটা কেমন ছিল?
1: শুরুটা ছিল যে আমি লেখালেখি কিংবা সঙ্গীত চর্চা, একটা ঐতিহ্যশালী পরিবারের আমার জন্ম। আমার বাবা বাউল ছিলেন, বাউল সাধক ছিলেন। ছোটবেলা থেকেই আমি লেখালেখি দেখেছি। আমার বাবার প্রচুর গান লেখা টেখা আছে, নিজে গান গাইতেন এবং প্রকৃতপক্ষে বাউল ধারার বাউল, বাউল শিল্পী নন। আমি নবম শ্রেণীর থেকেই যখন পড়ি, আমার মূল জন্মস্থান কানাই বাজার, বর্তমান শ্রীভূমি জেলা, তৎকালীন করিমগঞ্জ মহকুমা কাছাড় জেলা। আমি পাতারকান্দি মডেল হায়ার সেকেন্ডারিতে উচ্চ মাধ্যমিক পড়াশোনা যখন করছি, আমি ক্লাস নবম শ্রেণী থেকে আমার লেখালেখি শুরু স্কুল ম্যাগাজিনে। পরবর্তীতে সাহিত্যের প্রতি, সংস্কৃতির প্রতি আমার যে টান আসে, তা থেকে পড়াশোনা শুরু করি এবং 85 সালে আমার সম্পাদনায় আহুতি নামে একটা দেয়াল পত্রিকা কানাইবাজারে উন্মোচন হয়। ওটা দীর্ঘদিন চলেছে। তারপর 87 সালে এই করিমগঞ্জ থেকে সাপ্তাহিক নববার্তা হবিবুর রহমান চৌধুরীর সম্পাদনায় এবং বিপ্ররাজ দাস, বিখ্যাত উপন্যাসিক বিপ্ররাজ দাসের সম্পাদনায় মধুবর্ক পত্রিকা সাপ্তাহিক প্রকাশ হয়, সেটা থেকে আমার লেখালেখি শুরু। জীবনে চাকরি বাকরির চেষ্টা করেছি, কিন্তু সাধারণত আমার আপোষ করা আমার চরিত্রের বিরোধী, তাই আমি আপোষ করতে পারিনি এখন পর্যন্ত। আমি একটা লেভেল পর্যন্ত, আমি আপোষ একটা স্তর পর্যন্ত পাপস হওয়া আমার দ্বারা সম্ভব নয়। তাই 92-র প্রথম 1 সেপ্টেম্বর থেকে আমি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করি, নিযুক্তি পাই অর্ধ সাপ্তাহিক নববার্তা প্রসঙ্গের বার্তা সম্পাদক হিসেবে। এই থেকে আমার শুরু।
0: আচ্ছা, এবারে যেটা জানতে চাইব, সাংবাদিকতা পেশায় সত্যের পাশে থাকা কতটা কঠিন, এই বিষয়ে একটু বলুন।
1: বলতে গেলে এই বিষয়টা একটা তাত্ত্বিক প্রশ্ন, কারণ সত্যটা হচ্ছে প্রেক্ষিতের উপর নির্ভর করে। তোমার কাছে যা সত্য, আমার কাছে তা সত্য নাও হতে পারে। যার জন্য টলস্টয়ের একটা কথা আছে, সত্যকে দেখতে হয়, তাকিয়ে সত্য হয় না। সত্যকে আমরা যেভাবে দেখব, আমার কাছে ব্রহ্মময়ী কালী, কিন্তু একজন ইসলাম ধর্মাবলম্বীর কাছে ওটা সত্য নয়, ওটা মিথ্যা। তাদের যে দেখা, আমার যে দেখা, এর মধ্যে বেশ কম আছে। তাই বাকতিনের একটা থিওরিতে, পৃথিবী বিখ্যাত

0: দার্শনিক বাখতিন, তৎকালীন সোভিয়েত রাশিয়ার, সেই বাখতিনের একটা তত্ত্ব আছে, সত্য শাশ্বত নয়, সত্য আপেক্ষিক। যেমন আমাদের সামনে একটা কাপ রাখা আছে, আমি কাপের সামনা দিকটা দেখলাম, এই দিকটা আমার কাছে সত্য, তুমি ও দিকটা দেখলে ওটা তোমার কাছে সত্য। তাই সত্য তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে। কিন্তু বিবেকানন্দ আবার বলেছেন, সব কিছুর উপেক্ষা করা যায় বা কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়। এই যে অবস্থা, সুতরাং আজকের যে সমাজ, সেই সমাজটা অনেক জটিল হয়ে গেছে যখন থেকে বিশ্বায়ন শুরু হয়েছে, গ্লোবালাইজেশন শুরু হয়েছে সারা পৃথিবীতে। সুতরাং এখন সত্যের যে তত্ত্ব, সে তত্ত্বটা আপেক্ষিকতার তত্ত্ব, সত্য আপেক্ষিক, সত্যকে শাশ্বত হিসেবে বলতে পারছি না। তাই সংবাদপত্র এখন ব্রত নয়, সংবাদসেবী এখন ব্রত নয়, ওটা আমাদের পেশা। পেশাগত সত্যটা রক্ষা করি, সার্বিক সত্য রক্ষা করা অসম্ভব।
1: আচ্ছা, আজকের তরুণ প্রজন্ম যেভাবে সোশ্যাল মিডিয়া থেকে খবর নেয়, আপনি সেটাকে কিভাবে দেখেন?
0: আমি দেখি, আবার রবীন্দ্রনাথকে বলছি, আমরা চলি সুমুখ পানে, কে আমাদের বাঁধবে, রইল তারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। পরিবর্তন যখন এসেছে, একটা পরিবর্তন আসে বিবর্তনের মাধ্যমে, এবং বিশ্বজগৎ, আমরা যদি আমাদের সনাতন ধর্মের হিন্দু ঋষির সুখে যাই, বিশ্বজগৎ চৈতন্যময় উপনিষদে বলা হয়েছে। এই বিশ্বব্রহ্মাণ্ডটা যখন চৈতন্যময়, যেখানে চৈতন্য আছে সেখানে পরিবর্তন আছে, কারণ চৈতন্যটা ডায়নামিক, চৈতন্য স্ট্যাটিক নয়। যার জন্য যেহেতু পরিবর্তনশীল এই বিশ্ব প্রপঞ্চ, সুতরাং পরিবর্তন হবে। সামাজিক মাধ্যম যা এসেছে তা আমাদেরকে স্বীকার করে নিতেই হবে, আমরা নিচ্ছি, আমরা আমাদের কাজে লাগাচ্ছি। প্রশ্নটা হচ্ছে গিয়ে, আমরা কোনভাবে কি ব্যবহার করছি। কেউ সাগরের সৌন্দর্য দেখতে যায়, কেউ নুড়ি কুড়াতে যায়, কেউ স্নান করতে যায়, কেউ পুণ্যর্জনে যায়। তো আমরা সোশ্যাল মিডিয়াটাকে যে যেভাবে ব্যবহার করব, সেভাবেই তার ফলাফল পাব। সুতরাং আমি সোশ্যাল মিডিয়ার বিপক্ষে নয়, ওটাকে যাতে একটা লাগাম থাকা দরকার, আমি যাতে মনে করি যে একটা গুড়া, দুরন্ত গুড়া, দৌড়ের গুড়া, টিনেজ বয়সে প্রতিটা মানুষ দৌড়ের গুড়া। তো যার জন্য নেতাজি সুভাষ বলেছিলেন যে ওদেরকে অধিকার দাও, ভুল করবার অধিকার, ভুল করতে করতে ওরা শুদ্ধ করবে। সুতরাং ওরা তো ভুল করবেই, একটা লাগাম আমাদের হাতে, অভিভাবকদের হাতে থাকা দরকার। কিন্তু আমি সোশ্যাল মিডিয়ার পক্ষপাতী।
1: আচ্ছা, আপনার কর্মজীবনে সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্ত কোনটা ছিল?
0: আমার কর্মজীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্ত হচ্ছে 2003 সালে, যখন শিলচর থেকে দৈনিক সাময়িক প্রসঙ্গ প্রকাশ হয়, তখন করিমগঞ্জের ব্যুরো চিফের দায়িত্ব দেওয়া হয় আমাকে।
1: আচ্ছা,
0: জটিল একটা পরিস্থিতি ছিল, এটাই আমার জীবনের চ্যালেঞ্জিং, এবং সেই সময়টাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, যে তৎকালীন আমার রিপোর্টের উপর পাঁচবার দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকা করিমগঞ্জে পড়ানো হয়েছে, মিছিল করে দল বেঁধে। একজন সাংবাদিকের জীবনে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
1: আচ্ছা আচ্ছা, বাহ,
0: এটি আমার চ্যালেঞ্জিং ছিল। এবং দ্বিতীয় চ্যালেঞ্জিং হয়েছে যখন দৈনিক নববার্তা প্রসঙ্গ 2008 সালে দৈনিক হয় অর্ধ সাপ্তাহিক থেকে, তখন করিমগঞ্জের মতো জায়গার থেকে, যেখানে পরিকাঠামো দুর্বল, যেখানে লেখালেখির মানুষের অভাব, পেশাদারী সাংবাদিকের অভাব, পেশাদারিত্ব ছাড়া যে কোনো জিনিস, আমরা যে যাই বলি না কেন, কোনো বিষয়ের উপর স্থায়ী দাগ রেখে যাওয়া যায় না।
1: একদম একদম।
0: তো করিমগঞ্জে পেশাদারী সাংবাদিকের অভাব ছিল। সেই সময়টাতে আমরা যে যুদ্ধ করেছি 3-4 বছর, আমি, চন্দন রায়, মৃণাল সরকার, আমরা যুদ্ধ করেছি, এবং যুদ্ধ করে এখনো আছেন জয়ন্ত চক্রবর্তী, উনিও তখন থেকে আমাদের সঙ্গ দিয়েছেন। আমরা একটা যুদ্ধ করে, ওটাও আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল আমার জীবনে, চ্যালেঞ্জিং টাইম। আজকে আমি খুব সুখী, আমার কোনো সমস্যা নাই।
1: ভালো, খুব ভালো, ঠিক আছে। আচ্ছা, নতুন প্রযুক্তি যেমন এআই, ডিজিটাল মিডিয়া, মোবাইল

0: মোবাইল জার্নালিজম, এগুলো সাংবাদিকতার ভবিষ্যৎকে কিভাবে বদলে দিচ্ছে বলে আপনি মনে করেন?
1: ঈশ্বরের স্রষ্টার সৃষ্টি যে মানব দেহ, যে মানব মস্তিষ্ক কোনো যন্ত্রের বিকল্প হতে পারে না। আজকে পর্যন্ত মানব মস্তিষ্কে যতটুকু কোষ আছে এর সহস্রভাগের এক ভাগ কোষ কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টি করতে পারেনি। সুতরাং মানব দেহ মানব মস্তিষ্কের বিকল্প যন্ত্র হবে আমি বিশ্বাস করি না। কিন্তু এআই, কৃত্রিম মেধা বা এইগুলো এসে আমাদের সাহিত্য চর্চা, লেখাপড়া, সংস্কৃতি চর্চার ক্ষতি করেছে, সাংবাদিকতারও ক্ষতি করেছে। আজকালকে নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিতে লজ্জা বোধ করি আমি। আমি নির্দ্বিধায় আজকে এই আলোচনায়, আমি একটা সর্বভারতীয় মাধ্যমে আলোচনায় আমি এই কথাটা দ্বিধাহীন চিত্তে স্বীকার করছি যে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতে আগে গৌরবজনক মনে করতাম। আমি নিজে দেখেছি করিমগঞ্জে সার্কিট হাউসে প্রেসমিট হচ্ছে, মন্ত্রী এসেছেন, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট তখন শ্রদ্ধেয় প্রয়াত ভূপেন্দ্র কুমার সিনহা, সম্পাদক শ্রদ্ধেয় সতুরায় মহাশয়, ডিসি শিবপ্রসাদ দাস, ওখান থেকে পিএকে বলছেন যে মণিবাবু এখন আসেননি, তুমি আমার গাড়িটা নিয়ে যাও, নিয়ে আসো। যে তখন সাংবাদিককে ডিসির গাড়ি দিয়ে আট্যায়ন করে নিয়ে আসা হতো। আজকাল এমন অবস্থায় আমরা পৌঁছেছি বা এমন অবস্থায় সাংবাদিকতার মান নিয়ে পৌঁছে দিয়েছি যে আমাদেরকে ফোন করেও কেউ বলে না যে ওখানে প্রেসমিট গ্রুপে দিয়ে দেয়, আমরা 50 জন গিয়ে হাজির একটা মোবাইল হাতে নিয়ে। আপনি কি বলেন এই সম্পর্কে? শুদ্ধ করে মাতৃভাষাটা বলতে পারে না, লিখতে পারে না, এমন মানুষ সাংবাদিক হয়ে গেছে যে তার মাতৃভাষাটা শুদ্ধ করে বলতে পারবে না। ভাষার যে একটা ফনেটিক বিষয় আছে, সে অলংকার শাস্ত্র বলে একটা বিষয় আছে, কিছুই নাই, অত ধারে কাছেই নেই। পোয়ের আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ বনি পরে, সে আপনি আর আপনি, এর ব্যবধান বুঝে না। সে সাংবাদিক হয়ে গেছে, নিউজ পড়ছে ফেসবুকে। এই পরিস্থিতি আজকে ক্ষতি করেছে আমাদের প্রকৃত সাহিত্য চর্চার ক্ষতি করেছে, সাংবাদিকতার ক্ষতি করেছে। তা উত্তরণ হবে, আমি আশাবাদী মানুষ, সবকিছু পরিবর্তন হয়, সবকিছু পরিবর্তনশীল, একদিন পরিবর্তন হবে, এই আশা রাখি আমি।
0: আচ্ছা, তরুণ প্রজন্মের কেউ যদি সাংবাদিক হতে চায় তো তাকে আপনি কি পরামর্শ দেবেন?
1: পরামর্শ হচ্ছে আরো বেশি বেশি করে তরুণ প্রজন্ম সাংবাদিকতার ক্ষেত্রে আসা উচিত। কারণ আমি বিশ্বাস রাখি মানব সভ্যতা যতদিন বেঁচে থাকবে সাংবাদিকতা ধ্বংস হবে না। কারণ ওটা মানুষের ব্যাপার, মানুষের সুখ দুঃখের বিষয়, সমাজের উন্নতি অবনতির বিষয়, জ্ঞান শাস্ত্রের আলোচনা। জ্ঞান ধ্বংস হতে পারে না, জ্ঞান ধ্বংস হলে সভ্যতা ধ্বংস হয়ে যাবে। যতদিন যাবে জ্ঞানের পরিব্যক্তি ঘটবে, ব্যক্তি ঘটবে। সুতরাং তরুণ প্রজন্ম আরো বেশি করে আসা উচিত। কিন্তু তাদের কাছে আমার একটা পরামর্শ, আমার দীর্ঘ 36 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা, পেশাদারিত্বর 36 বছর, 40 বছরের ঊর্ধ্বে আমার সাংবাদিকতার অভিজ্ঞতা এটাই যে পড়াশোনার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্ম আসুক, পড়াশোনা করতে হবে। সাংবাদিকতার পাঠ বিভিন্ন সাহিত্য, সংস্কৃতি, উপন্যাস, গল্প, এগুলো পড়তে হবে, বিশ্ব সাহিত্য, এগুলো পড়াশোনা করে এরা আসুক। এবং আজকে আমাদের এখানে যদিও সমস্যা আছে আর্থিক দিক দিয়ে, কিন্তু সমস্ত পৃথিবীতে সংবাদপত্র, সংবাদ মাধ্যম একটা শিল্প, শত শত কোটি টাকা বিনিয়োগ হচ্ছে এবং এখানে ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যতে। সুতরাং তরুণ প্রজন্মকে আমি স্বাগত জানাই, ওরা আসুক। ওরে সবুজ, ওরে সবুজ, ওরে নবীন, ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা দিয়ে তুই মাচা, ওরাই তো আমাদের ঘা দিয়ে বাঁচাবে আমরা যারা বুড়ো হয়ে যাচ্ছি।
0: একদম একদম। আচ্ছা, এই পেশায় সফল হতে গেলে কোন গুণগুলো গড়ে তোলা সবচেয়ে বেশি জরুরি?
1: সবচেয়ে বড় জরুরি মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। সাংবাদিকের কর্তব্য সংবাদ সংগ্রহ করা, যেখানে সে সংবাদ পাবে সে সেখানেই যাবে। এবং মামনি সংহিতা দেবী আমাকে একটা কথা বলেছিলেন, যখন করিমগঞ্জে এসেছিলেন করিমগঞ্জ কলেজ মাঠে আমাকে ডেকে নিয়েছিলেন, আমি 3 দিন রাতে, আমাকে বলেছিলেন তুমি রাত 10টার পরে আসবে, আমাকে বলেছিলেন বাবা সাংবাদিক হয়েছ, মাছি হয় না, মৌমাছি হও।

0: রামকৃষ্ণ পরমহংস বলেছেন, রাজহংসের চরিত্র ধারণ করো, রাজহংস দুধার জল একসঙ্গে মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয় জল থেকে যায়। তুমি যেখানেই থাকো সেখান থেকে ভালো জিনিসটা সংগ্রহ করবে। আমি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই কথাটাই বলছি, পড়াশোনা করো, মানুষের সঙ্গে সম্পর্ক রাখো এবং সু জিনিসগুলো সংগ্রহ করো, আহরণ করো, কুকে পরিত্যাগ করো।
1: সমাজে পরিবর্তন আনতে সাংবাদিকরা কিভাবে ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন?
0: সাংবাদিকদের ভূমিকা হচ্ছে সাংবাদিকদের অস্ত্র তার কলম, কলম তার কলমের পথেই চলবে, কলমকে আটকানো যাবে না, যায় না। সুতরাং সাংবাদিকতা যারা গ্রহণ করবে, কত সাগরে পেতেছি শয্যা শিশিরে কি ভাব হয়, আমাদের শয্যাটাই তো সাগরে, আমরা শিশিরকে কি ভয় করব, ভবিষ্যৎ প্রজন্মকেও। কারণ চ্যালেঞ্জিং হতে হবে, সব জীবনের প্রতিটা মুহূর্তেই চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জ গ্রহণ না করলে হবে না। বর্তমানে তো ডিজিটাল যুগ, এখন তো লড়াইটা আরো আরো কঠিন, আরো কঠিন। এখন এখন মানে একদম ক্রিম চূড়ান্ত হতে হবে নিজের পেশায়, আর চূড়ান্ত যোগ্যতা অযোগ্যতার কোনো স্থান এই পৃথিবীতে নেই। বীরভুগ্য বসুন্ধরা ভিক্ষানাং নৈব নৈব চ নায়ামাত্তা বল হইনে না লভ্য।
1: আচ্ছা, বরাক উপত্যকার বর্তমান সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের পরিস্থিতি বা অবস্থান সম্পর্কে একটু বলুন।
0: বর্তমানের যে সময়টা, সংবাদপত্র আমি আগেই বলেছি বা সংবাদ মাধ্যম এখন শিল্প হয়ে গেছে, আগে ছিল ব্রত। সুতরাং সরকারি বিজ্ঞাপনের উপর কিংবা বড় বড় কোম্পানির বিজ্ঞাপনের উপর নির্ভর করতে হয়। একটা দৈনিক সংবাদপত্র ন্যূনতমভাবে তার মাসে খরচা হয় স্টাফ স্যালারি, পরিবহন খরচ সব কিছু মিলিয়ে, কাগজ কালি সব কিছু মিলিয়ে খরচ হয় 18-20 লাখ টাকা। বড় পত্রিকা যেগুলো আছে, নাম আমি প্রকাশ করছি না বা করি, ধরুন বা কাউকে খারাপ পেতে পারে না, আমি নাম বলছি না, কারণ যেহেতু সর্বমাধ্যম অন্য আর একটা পত্রিকা খারাপ পেয়ে যেতে পারে, যে কোন কোন পত্রিকা আছে 30-32-34 লক্ষ টাকা মাসে খরচ, 16-18-19 লাখের কম কোনো মাসিক খরচা ছাড়া পত্রিকা, দৈনিক পত্রিকা বের করা সম্ভব নয়। এবং আরেকটা জিনিস, 12 পৃষ্ঠার একটা পত্রিকা বের করতে গেলে খরচ হয় 22-23 টাকা, আর সেই পত্রিকাটা 8 টাকা বিক্রি হয়, মালিক পক্ষ পায় 5 টাকা, 3 টাকা কমিশন, হকার কমিশন, এজেন্ট কমিশন।
1: আচ্ছা,
0: পত্রিকা বিক্রি করে পত্রিকা পরিচালনার যে ব্যবস্থা এখন আর নেই। ফেসবুক, সোশ্যাল মিডিয়া এগুলিতে পাঠক সংখ্যা কমিয়েছে এবং প্রত্যেকটা পত্রিকা অনলাইনে দিয়ে দেওয়া হয়, মানুষ সরাসরি কিনে না, খুব কম কিনে। আগের থেকে 50-40% গ্রাহক কমে গেছে, কারণ রাত্রপ্রভাত হওয়ার পর রাত 2টার পর আপলোড করে দেওয়া হয় প্রতিটি পত্রিকা। প্রতিটি মানুষের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে, সে সকালবেলায় সে দেখে নিচ্ছে, 5টায় দেখে নিচ্ছে, 6টার সময় দেখে নিচ্ছে পত্রিকাটা দোকানে আসার আগেই। সুতরাং এই অবস্থাতে সরকারি বিজ্ঞাপনের উপর নির্ভর করতে হয় বা বেসরকারি বিজ্ঞাপনের উপর। তা আমাদের দুর্ভাগ্য, স্বাধীনতার এত বছর পরও বরাক উপত্যকায় সেই ধরনের কোনো বেসরকারি শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ইন্দিরা গান্ধী, প্রয়াত ইন্দিরা গান্ধীর সময়ে এশিয়ার বৃহত্তম কাগজ কল পাঁশগ্রামে হয়েছিল, অনেক মানুষের কর্মসংস্থান হয়েছিল, বা তখন দৈনিক পত্রিকা করিমগঞ্জে ছিল না, শিলচরে ছিল। তখন আমি দেখেছি 94-95-96 সালে বছরে, তখনকার দিনে 3-4-5 লাখ টাকার অর্ধ সাপ্তাহিক সাপ্তাহিক পত্রিকাগুলোতে পেপার মিল কর্পোরেশনে বিজ্ঞাপন দিত। তা আজকে পাঁশগ্রাম পেপার মিলটাও বন্ধ, কোনো ব্যক্তিগত শিল্প গড়ে ওঠেনি, যার জন্যে বেসরকারি বিজ্ঞাপন খুব কম, সরকারি বিজ্ঞাপনের উপর নির্ভর করে থাকতে হয়। সরকারও তার একটা নিয়ম বা কোটা বেঁধে দিয়েছে, যার জন্যে খুব সংকটের মধ্যে, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বরাকে সংবাদপত্রগুলো চলছে। সংবাদ মাধ্যম বলতে মিডিয়া তো, দূরদর্শন আর ইয়ে ছাড়া স্বীকৃত মিডিয়া তো নেই, স্যাটেলাইট কোনো চ্যানেলও খুলেনি বরাক উপত্যকায়। আমি অনেকবার, আমরা 2-4 জন চেষ্টা করেছিলাম, 2-1 জন পয়সাওয়ালা মানুষ বা মন্ত্রী টন্ত্রীর কাছে গিয়েছিলাম যে একটা স্যাটেলাইট চ্যানেল আপনারা বরাক ভ্যালিতে খুলুন, এই অঞ্চলটা নিয়ে, ত্রিপুরা টিপুরা নিয়ে এখানে চলবে এবং আমাদের বিশেষত এই অঞ্চলের বাঙালি মানুষের কথাগুলো, বয়সটা কণ্ঠটা,

0: প্রকাশ উঠবে এবং আমাদের অঞ্চলে প্রচুর গুণী মানুষ বিভিন্ন সেক্টরে আছে, কিন্তু এদের তুলে ধরার মতো সেই জায়গাটা নাই, কিন্তু কেউই আর সেই উদ্যোগটা নেননি। যেগুলি আছে কিছু পোর্টাল, কোনো কোনো পোর্টাল একটু উন্নত ফাইন্যান্স করে, আর না হয় সব গুয়াহাটি ভিত্তিক, যার জন্য এই আমাদের যে গ্যাপ, এই গ্যাপটা শূন্যস্থানটা যতদিন পর্যন্ত পূরণ না হবে আমাদের এই সংকটটা থাকবে এই বরাক উপত্যকার। এবং এই ক্ষেত্রে বরাক উপত্যকার যেসব সংস্কৃতি সম্পন্ন ধনী মানুষ এবং মন্ত্রী যারা আছেন, সাংসদ যারা আছেন, আজকের এই আলোচনার থেকে আমি তাদের কাছে করজুড়ে একটা বার্তা দিতে চাই যে আপনারা বরাক উপত্যকায় একটা স্যাটেলাইট চ্যানেল খুলুন। আজকে ইলেকট্রনিকের যুগ, স্যাটেলাইট চ্যানেল বাদ দিয়ে প্রতিযোগিতা হবে না। এই বার্তাটা আমি একজন ন্যূনতম একদম নিতান্ত নগণ্য সাংবাদিক হিসাবে আমি বরাকবাসীর প্রত্যেকের কাছে রাখলাম তোমার এই আলোচনায়।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের সময় যেহেতু ফুরিয়ে আসছে, অনুষ্ঠানটি শেষের দিকে যেতে হবে।

0: ইলেকট্রনিকের যুগ, স্যাটেলাইট চ্যানেল বাদ দিয়ে প্রতিযোগিতা হবে না। এই বার্তাটা আমি একজন ন্যূনতম একদম নিতান্ত নগণ্য সাংবাদিক হিসাবে আমি বরাক বসে প্রত্যেকের কাছে রাখলাম তোমার এই আলোচনায়।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের সময় যেহেতু ফুরিয়ে আসছে, অনুষ্ঠানটি শেষের দিকে যেতে হবে, তো শেষ প্রশ্ন করছি আপনার কাছে। আমাদের এই অনুষ্ঠানটি যেহেতু যুববাণী অনুষ্ঠান তরুণদের উদ্দেশ্যে, তো এই তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনার শেষ বার্তা কি হবে?
0: তরুণদের উদ্দেশ্যে বার্তাটি আমি আর কি বার্তা দেব, আমি নজরুলেরই একটি বার্তা দিয়ে দিই, নজরুল ইসলামের। ইহাদের রণনৃত্যের তালে পদতলে হয় গুঙা, ভোগ বিলাসীর তখত ও তাউজ লীলা প্রসাদের চূড়া, ইহারাই আসে প্রেমলুক হতে প্রহার অস্ত্র হাতে, ইহারাই আনে বিজয় উল্লাস ধরণীর আঙিনাতে। এই তরুণ প্রজন্ম বিজয় উল্লাস আনবে, তাঁদের কাছে যে আদর্শ, এই তাজের তক্তের দুনিয়া আমাদের প্রয়োজন নেই। আমরা মানুষের দুনিয়া, মানুষের স্নেহ ভালোবাসা পেলেই আমাদের চলে যায়। তোমরা তরুণ প্রজন্মের কাছে আমি এই বার্তাটাই দিতে চাই, তোমরা মানুষের কল্যাণে কাজ করো, মানুষের সাথে মিলেমিশে এগিয়ে যাও, মানুষই আমাদের কাছে শ্রেষ্ঠ।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি,
0: ধন্যবাদ তোমাকে, তোমাকে ধন্যবাদ এবং আকাশবাণীকে ধন্যবাদ।
1: এতক্ষণ শুনলেন সাংবাদিক মিহির দেবনাথের সাথে একটি সাক্ষাৎকার। আমরা শুনলাম সংবাদপত্র, সংবাদ জগৎ ও সাংবাদিকতার নানা দিক নিয়ে কথা। এবারে আপনাদের জন্য রইল একটি কবিতা, কলমে রঞ্জনা দাস ও কণ্ঠে সৌমি দাস।
2: অভিমানী শহর, ভাবছ তোমার কে রাখে খবর? নীল লাল আলোর স্পন্দনে আকাশ বাতাস ধুলিকণা খবর বয়ে আনে, যেন সেই দিনটা আজও মনে পড়ে। বই ছেড়ার মিথ্যা দোষে ম্যাম শাস্তি দিয়ে বার করেছিল ক্লাসের বাইরে। তুই দাঁড়িয়ে জোর গলায় বলেছিলি, এ কাজও করেনি। সেদিন থেকেই তুই আমার রিপোর্টার বন্ধু, জীবনের স্রোতগুলোকে এইভাবেই টানছিল নতুন সকালগুলো। হঠাৎ থমকে গেল বন্ধুর দুর্ঘটনা, বাসের তলায় পড়ে হাত পা থেঁতলানো। তুই পুলিশে খবর দিলি, তারপর হসপিটাল, বন্ধুর মাকে দিলি খবর। সেদিন কেউ খোঁজ রাখেনি। তুই এখন এমএ মিডিয়াতে, আমি মিউজিকে। কলেজ ক্যাম্পাসে প্রথম সাংবাদিকতার কলমে ইউনিয়নের বিরুদ্ধে কলেজে হয়ে লিখলি, নিজের লেখনই পত্রিকায় উৎসর্গ করলি। কখন যে আস্তে আস্তে ওই খবরের ফেরিওলা, দুর্দান্ত দুর্নিবার খবরে খবরে ভরে উঠল তোর ঝোলা, কেউ খোঁজ রাখেনি। আগুন ধোঁয়ায় ধূসরিত হসপিটাল চত্বর, এত রাতে বের হোস না, হোস না খোকা, তুই মানলি না বারণ। ছুটে গেলি রোগীর জ্বলন্ত পোড়া দেহটা বার করে আনলি, চমকে উঠলি, সেটা আমারই দাদু। প্রথম খবরটা তুই জানালি, সেই অগ্নিকাণ্ড ভয়াবহ রাতে জ্বলন্ত খবরে পত্রিকায় তোর লেখা জল জল করল, তাদের যারা মৃত্যুর কোলে ঢলে পড়ল। সেদিন রাজনীতির প্রেক্ষাপটে কাঁদানে গ্যাস বুলেটের ধোঁয়ায় সবার আগে এগিয়ে চলেছিস মিছিলের আর্তনাদে। পুলিশের লাঠি চার্জ, লাঠি তোর মাথাতে পড়তেই ছিটকে গেল তোর ক্যামেরার লেন্স, কলম, চশমা। সেদিন তোর খবর কেউ রাখেনি, কেউ রাখে না। গণতন্ত্রের নেতাদের করেছো সুখ্যাতি, পাবে পুরস্কার, টালবাহানা করেছো কি উপাস থেকে আসবে হুমকি ভয়ে, জুটবে ভৎসনা আর তিরস্কার। কত শত সত্য এইভাবে হয়নি ছাপা, ধুলোতে মিশে গেছে বারবার, থমকে গেছে খবরের এই ঘূর্ণিপাকে কত শত পরিবার।

সেই তুমি। হ্যাঁ, তুমি সেই রিপোর্টার যে দুর্যোগের রাতে বাঁধ ভাঙা বন্যায় আধগলা জলে ত্রাসে ভেঙে যাওয়া দুর্গত মানুষের হাহাকারের পাশে ঘর ভাঙা আতঙ্কের বানে তোমার চোখের জলে ভেসে উঠল করুণ ছবি কাগজে তুলির টানে। সব তুচ্ছ করে গিয়ে চলেছ মানুষের অত্যাচার খুনে খুনি হানাহানি মহামারী দুর্ভিক্ষ দুর্যোগ বস্তিতে বস্তিতে নারীর আত্মমর্যাদার কাহিনী। তোমার খবরই কেউ বাদ পড়েনি, তবুও রিপোর্টার তোমার খবর কেউ রাখেনি। বিশ্বের দরবারে প্রতিবেশী দেশে জঙ্গি দৈত্যের ধ্বংসের উল্লাসে কামান বুলেটের কান ফাটা আওয়াজে মিসাইলের আগুনে ঝলকে ঝলকে গেল ক্ষেত্রে প্রস্তুত সৈনিক। আত্মগোপন করে এগিয়ে চলেছ ক্যামেরা তুলতেই মাথার পাশ দিয়ে বুলেট থমকে গেলি, একে অনৈতিক। সেদিন বীর সৈনিকের মৃত্যুবরণ প্রকাশ করেনি সংবাদপত্র, সাংবাদিক তবু এই সত্য খবরই তো ইতিহাসে আগামী সূচিপত্র। বিশ্বযুদ্ধ মহামারী ভাইরাল বিশ্ব ব্রহ্মাণ্ড বর্বর কূটনৈতিক কর্মকাণ্ডের সত্য খবর করেছ কি ভাইরাল, তুমি দেশদ্রোহী, দিতে হবে প্রাণ, নিতে হবে রাজদণ্ড। ভয় পেবে না বন্ধু, কারাগারের অনশনে তোমার একটা মরণ শত শত সাংবাদিক তৈরি করবে, করবে সত্য উদ্ঘাটন। তোমার কাঁধে ঝোলানো ওই নিপীড়নের ঝোলা থেকে কলমটা বেরিয়ে এসে এক খোঁচায় ভাঙবে দুর্নীতির বেড়াজাল, মুক্ত করবে বর্তমান সমাজের মুখোশের মায়াজাল। বন্ধু, সংবাদপত্রে ম্যাগাজিনে সত্যের সন্ধানে তোমার উদ্বেলিত মন করছে অন্বেষণ, উৎসাহে ভর করে ছুটছে কত সত্য, স্বপ্নের হাত ধরে উঠছে কত তথ্য। চল আমরা পৌঁছে যাই সে কলম তুলি সব পেয়েছে দেশে, মানুষের দুর্দশার খবর পৌঁছে দেব মানুষের কাছে, মানুষ এসে দাঁড়াবে মানুষের পাশে। শুধুই থাকবে সুখের খবর আনন্দের খবর, কত রহস্য আর আবিষ্কার। সেদিন হয়তো কেউ খবর রাখবে ও পত্রকার, জয় জয়কার হবে।

0: এতক্ষণ শুনলেন যুব বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী, আকাশবাণী শিলচর।
1: এত রাতে SMS? KYC আপডেট করে নিন, নয় তো অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। লিংকে ক্লিক করেই দি, ব্লক না হয়ে যায়। দাঁড়াও, চেক করেছো লিংক সিকিউর? বেরোক তোমার ব্যাংকেরই তো। KYC আপডেটের জন্য অচেনা লিংক খোলা মানেই অপরিচিতদের সামনে নিজের অ্যাকাউন্টের দরজা খুলে দেওয়া। নিত্য তাড়াহুড়োর ফাঁদ এড়িয়ে চলুন,
2: জাল KYC আপডেট লিংক থেকে সাবধান থাকুন।
1: RBI এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন কৃষক ভাই বোনদের জন্য অনুষ্ঠান চাষাবাদের কথা।

কৃষক ভাই বোনদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথা। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, নিরাপদ আছেন। গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে লাগাতার, বর্ষাকাল বৃষ্টি তো হবেই, কিন্তু বৃষ্টি হওয়ার ফলে নদীগুলিতে জল বাড়ছে, ফলে আমাদের বরাক উপত্যকায় যে সম্ভাবনাটা, যে আশঙ্কা সকলের মনেই থাকে বর্ষাকালে, অর্থাৎ কৃষিজমি বা ঘরবাড়ি

0: প্লাবিত হওয়ার আশঙ্কা সেটা তো থেকেই যায়। আশা করব আপনারা সকলেই উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা আগে থেকেই নিজেদের জন্য তৈরি করবেন, প্রয়োজনীয় নথিপত্র, কিছু টাকা পয়সা সব একটি প্যাকেটে ভরে হাতের কাছে মজুত রাখবেন। সাধারণ যেগুলো নিরাপত্তা ব্যবস্থা বর্ষাকালে আমাদের সকলকে নিতে হয় সেগুলোর জন্য আশা করি আপনারা তৈরি আছেন। কৃষক ভাইবোনেরা, আসরের শুরুতেই আজ শুনব গবাদি পশুর টিকাকরণ ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে ডাক্তার থমাস থাইয়ের সঙ্গে একটি সাক্ষাৎকার। ডাক্তার থমাস থাই একজন পশু বৈজ্ঞানিক, কেভিকে অরুণাচলের। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন মিতা শর্মা। সাক্ষাৎকারটি আমাদের স্টুডিওর বাইরে গৃহীত হয়েছে।
1: গবাদি পশুর টিকাকরণ ও স্বাস্থ্য সচেতনতা এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনায় রয়েছে কাছাড় জেলার অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রের পশুবিজ্ঞান বিশেষজ্ঞ ডক্টর থমাস থায়ে। নমস্কার।
2: নমস্কার।
1: আজ আমরা গবাদি পশুর টিকাকরণ এবং কিভাবে টিকাকরণের মাধ্যমে সুস্থ রাখা যায় গবাদি পশুকে এই নিয়ে আলোচনা করব। তো আলোচনায় আমি আপনার কাছে যে প্রশ্নটা প্রথমে রাখছি সেটা হচ্ছে যে আমাদের গবাদি আমাদের কৃষক ভাইদের তো প্রত্যেকেই ঘরে গবাদি পশু রয়েছে, তো তারা মানে তাদের কিভাবে সুস্থ রাখবেন এবং সুস্থ রাখার জন্য তাদের টিকাকরণের প্রয়োজন, তো এই টিকাকরণ কি এবং গবাদি পশুর জন্য এটা কেন গুরুত্বপূর্ণ?
2: সবাইকে তো একটু নমস্কার, আমার কৃষক ভাই বন্ধু সবাইকে নমস্কার। সো আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি আপনার কোয়েশ্চেনটা যেটা আপনি আমাকে কইছে ওইটার আপনি একটা অ্যানসারটা হয়েছে আপনার টিকাকরণ। টিকাকরণটা হয়েছে হলো আপনার রোগ সৃষ্টিকারী জীবাণুর একটি ক্ষতিকারকহীন অংশ প্রাণীর শরীরে প্রবেশ করিয়ে ভবিষ্যতে সেই রোগ প্রতিশোধের ক্ষমতা গড়ে তোলে। এটি প্রাণীদের মারাত্মক রূপ থেকে রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে।
1: এজন্য এটা গুরুত্বপূর্ণ
2: হয়।
1: আজ আমরা যেটা আলোচনা করছি গরু ও ছাগলের মধ্যে এই যে টিকাকরণের মাধ্যমে প্রতিরোধযোগ্য সাধারণ কিছু রোগ আছে সেই রোগগুলো।
2: আচ্ছা, আমার গরু বা ছাগলের আমার সবাই তো কৃষক ভাই আছে, বন্ধু আছে, সবাই বাড়িয়ে গরু বা ছাগল সবাই পালন করে নানি, তো ওই রোগের মানে গরুর আর আপনার ছাগলের কিটা কিটা রোগ দেখা যায়, ঠিক আছে? সো আমার কাছার জেলায় কিটা কিটা রোগ দেখা যায় ওইটার আমি একটু আলোচনা করব। সো মানে একটা প্রথম রোগটা হয়েছে আপনার FMD করে একটা রোগ আছে, যেটা মানে আপনার আমার যেটা লোকেল ল্যাঙ্গুয়েজে যেটা বাতাস বেমার যেটা কয়, আপনার মুখে ঘাও হইব, তারপর একটু পাওয়ে ঘাও হয়, একটু বেদনা করে, লেংরাইব, ঠিক আছে? সো ওইটার রোগ একটা আছে, নামটা ইংলিশ কমন টার্মটা হয়েছে আপনার FMD, ফুট এন্ড মাউথ ডিজিজ। দ্বিতীয় রোগটা হয়েছে আপনার হিমোরেজিক সেপ্টিসেমিয়া, ঠিক আছে? ওই লক্ষণটা হয়েছে আপনার হিমোরেজিক সেপ্টিসেমিয়ার মানে ওই একটু রেসপিরেশন মানে একটু জ্বর হইব, খুব জ্বর হইব, জ্বর হওয়ার পরে মানে রোগটা কিটা হইব একটু রেসপিরেশন, কোন সময় শ্বাস লইব গরুটা একটু মানে একটা আওয়াজ একটা বাইর হইব, ঠিক আছে? তারপরে আপনার একটু গোলটা ফুলে যাইব, ওই রোগটা হয়েছে হিমোরেজিক সেপ্টিসেমিয়া, ঠিক আছে? তারপর একটা রোগ আছে আপনার ব্ল্যাক কোয়ার্টার করিয়া। ব্ল্যাক কোয়ার্টার মানে হয়েছে আপনার কিটা ওই রোগটার কিটা হইব গরুটা এখানেও যোন বেমারটা ব্ল্যাক কোয়ার্টারেও রোগটার হইব মানে জ্বর থাকবো, কমন থাকবো জ্বরটা। তারপরে কিটা হইব আপনার গরুটা লেংরাইব, আর যোন জায়গায় একটু ফুলিয়া যাইব মানে জায়গাটা লেংরা যোনটা জায়গা ভরিটা ওইটা ফুলিয়ে যাইব। ফুলার পরে আপনার যোন সময় ওই আপনার পালপেশন যোনটা কয় আপনার একটু যোন সময় টাচ করবো ওই জায়গাটা, ওই জায়গাটা একটা সাউন্ড একটা বাহির হইব, ক্রিপিটেটিং সাউন্ড যোনটা কয় একটা সাউন্ড একটা বাহির হইব, ওই রূপটা হয়েছে ব্ল্যাক কোয়ার্টার, ঠিক আছে?
1: মানে আমাদের কৃষক ভাই যদি এখানে টাচ করে,
2: ওই কৃষক ভাই যদি টাচ করে এমনি মানে টাচ করলে জানা হইব যে মানে কিটা সাউন্ড একটা বাহির হইব মানে ক্রিপিটেটিং সাউন্ড যোনটা কয়, ঠিক আছে? মানে একটা টাচ করলে ফিল হইব যে যেমনি মানে একটা চামড়ায় নিচে মানে একটু

0: জল জমা হয় বা একটা গ্যাস জমা হয়ে আছে,
1: কিছু একটা আছে,
0: কিছু একটা আছে মানে, ঠিক আছে, ওইটা মানে ডায়াগনোসিসটা ওইরকম খারাপ করা যায় মানে, ঠিক আছে। তারপরে একটা রোগ আছে ব্রুসেলোসিস কোরিয়া, ঠিক আছে, ওইটা মানে গর্ভধারণ হইতে পারে না মানে, মানে যতটুকু আপনার এআই করে বা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে বা ন্যাচারাল ইনসেমিনেশনও যদি হয়, ন্যাচারাল মেটিংও যদি হয়, ঠিক আছে, ওই রোগটা যদি দেখা যায়, ব্রুসেলোসিস যোনটা কমন টার্মটা যোনটা আছে, ব্রুসেলোসিস রোগটা, ওই রোগের লাগি মানে আপনার যতটুকু বেমার হয় ওই বেমারের লাগি মানে গর্ভধারণ করতে প্রবলেম হইব মানে পারে না, বিনাশ হইব মানে, ঠিক আছে, ওই রোগটা হয়েছে ব্রুসেলোসিস, ঠিক আছে। তারপরে একটা খুব একটা মারাত্মক বেমার একটা রোগ এটা আছে, ওই রোগটার নাম হয়েছে এনথ্রেক্স, ওটা মানে একটু বিশ্বযুদ্ধের সময় মানে কিতা করেছিল ওইটা আপনার এনথ্রেক্স রোগটা, ওই এনভেলোভে মানে যোনটা এনিমি থাকে, এনিমিক মানে ওই ভাইরাস যোনটা স্পোর্স থাকে, এনথ্রেক্স এর যোনটা স্পোর্স ওটা মানে ভাইরাস যোনটা, আমি তো আমার নেকেড আই বা আমার চোখের মধ্যে আমি তো দেখতে পারি না, ওটা মাইক্রোস্কোপ লাগবো, ঠিক আছে, ওইটা মানে এনভেলোভ এর থেকে ভিতরে ভরায়া মানে এনিমিয়াক মানে দিয়া দিয়ে মানে দেওয়ার পরে যোন সময় এটা খুলবো, ইনহেল করলে শ্বাস ললে একটু ভিতরে যায় মানে রোগটা দেখা যায়, তারপরে ইয়ে হয় আর ইনফেকশন হয়, মারা যায় মানে, একটু মারাত্মক রোগ মানুষেরও হয় মানে, ওইটা মানুষের সংক্রমণ হইতে পারে
1: মানে, এটা খালি চোখে দেখা যায় না,
0: দেখা যায় না, ঠিক আছে, ওইটার লাগিও টিকাকরণ দিতে লাগে, ঠিক আছে। ওইটা মানে একটা গুরুত্বপূর্ণ রোগ, আমার নর্থ ইস্ট বা আমার আসাম বা আপনার এখানে কাছাকাছি জায়গায় ওই রোগটা দেখা যায়,
1: দেখা যায়। ছাগলের ক্ষেত্রে তাই,
0: ওই ছাগলের ক্ষেত্রে আচ্ছা আপনার কিছু রোগ আছে, আপনার একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রোগ যোনটা আছে ছাগলের ক্ষেত্রে একটা আছে পিপিআর করিয়া, ফুল ফর্মটা হয়েছে পেস্টিস ডেস পেটিটস রুমিনেন্স, ঠিক আছে। ওই রোগটা মানে আপনার দেখবাই যে আপনার কৃষক ভাই বন্ধুর যত তো আপনার ছাগল আছে, ছাগল পালন তো করে সবাই আমার কাছার যে, তো মানে আপনার কিতা হয় ওই ছাগল যোনটা আছে পিপিআর রোগের লক্ষণটা হয়েছে আপনার একটু ইয়ে হব, খাসি হইব, ছাগলটার খাসি হইব, তারপর একটা পেটটা ফুলে যাইব, পেটটা ফুলে খাসি হইব, তার জ্বর হইব, ঠিক আছে, আর যোনটা মুখের ভিতরে একটা ঘাও হইব, ঘাও হওয়ার পর একটা মানে একটা এটা গন্ধটা একটু মানে খারাপ গন্ধ একটা বাহির হইব মানে, ঠিক আছে, ওইটার লক্ষণটা ওরকম মানে আপনি ইয়ে ডায়াগনোসিসটা করতে পারবো, ঠিক আছে। তারপরে আছে একটা আপনার যোনটা ছাগলের ক্ষেত্রে ওই বাতাস বেমারটা খুব দেখা যায়, এফএমডি যোনটা কয়, ঠিক আছে, তো ওটা কমন টার্মটা হয়েছে এফএমডি, ফুট এন্ড মাউথ ডিজিজ, একটু কম দেখা যায় কিন্তু গরুর মানে কম্পেয়ারে একটু কম দেখা যায় ছাগলের ক্ষেত্রে, কিন্তু ওই রোগটাও দেখা যায়, ঠিক আছে। তারপরে একটা বেমার আছে একটা খুব ইম্পর্টেন্ট বেমার, বেমার রোগটার নাম হয়েছে আপনার এন্টেরোটক্সিমিয়া, ওই এন্টেরোটক্সিমিয়া কিটা হয় আপনার সিমটমটা, আপনার গরু যোনটা আছে বাচ্চা, ছাগল ছাগলের যোনটা বাচ্চা 3-4 মাস 5 মাস পর্যন্ত যোনটা বাচ্চা আছে ওই বাচ্চার মনে কিটা হয় হঠাৎ করে একটু মারা যায় মানে, মানে এমনি সব ঠিক থাকবো মানে সকালে একদম মানে ভালো করে একটু ঘাস খাইব, বিকাল সময় দেখবো যে আপনি হঠাৎ করে একটু মানে পেটটা একটু ফুলিয়া মারা যায়, আর ছাগলটা একদম খুব প্যারালাইসিস হয়ে ডিঙিটা একটু বলটা একটু বেঁকা করিয়া তারপরে পাওটা একটু ইয়ে মারবো, ওই রকম দেখা যায়, ওই বেমারটাও হচ্ছে এন্টেরোটক্সিমিয়া করি ওই রোগটা। এই রোগের যোনটা মেইন অর্গানিজমটা হয়েছে ক্লোস্ট্রিডিয়াম পারফিউমিনেন্স করিয়া, ঠিক আছে, সো ওই রোগটার মানে সবাইয়ের একটা ভ্যাকসিনের একটা একটা টাইমিং একটা আছে কোন সময় দিতে লাগে, প্রিভেনশন আর প্রতিষেধকটা ও সময় দিতে লাগে, ঠিক আছে, ওইটাই আপনার
1: এই রোগটা কি আগে থেকে বোঝা যায় না,
0: বোঝা যায় না একটু মানে ওটার প্রিভেনশনটা প্রিভেনশনটা আপনি করতে লাগবো মানে, ঠিক আছে,
1: প্রিভেনশন
0: টিকাকরণটা একটা মানে মাইন্ডে আপনি ইয়ে করতে পারবে।
1: তো আমরা টিকাকরণের কথা আসি, গরু ও ছাগলের প্রথম টিকাদান কখন করতে হবে?
0: আচ্ছা, তো টিকাদানটা হয়েছে আপনার গরুর ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে আপনি যোনটা বাতাস বেমার যোনটা কইছে এফএমডি, এফএমডি রোগের আপনার প্রথম ডোজটা হয়েছে আপনার 4 মাস পর্যন্ত স্টার্ট করা যায়, 4 মাসের যোনটা তো গরু আছে আপনার, তো গরুর 4 মাস যোন সময় হইব ওই সময় আপনি 4 মাস থেকে আপনি ভ্যাকসিনটা দিতে পারবা। তারপর একটা বুস্টার ডোজ একটা থাকবো, বুস্টার ডোজটা 1 মাস পরে, মানে আপনার 4 মাস প্রথম ডোজটা থাকবো, তারপরে 4 মাসের 1 মাস পরে মানে ওই ভ্যাকসিনটা আপনার আকু বুস্টার একটা দিতে হবে। তারপরে আপনি সাবসিকুয়েন্ট ডোজে যোনটা আছে ওইটা 6 মাস একটু 6 মাস পরে পরে আপনি কন্টিনিউ করলে ওই বাতাস যোনটা বেমার বা ফুট এন্ড মাউথ ডিজিজ যোনটা রোগ আছে ওই রোগটা আপনার ইরাডিকেট হইব বা আপনার একটু কম দেখা যাবে বা একটু প্রিভেনশন হইব, ঠিক আছে।
1: কয়বার দিতে হচ্ছে?
0: এটা প্রথম রোগটা হয়েছে প্রথমটা চার মাস, তারপরে আপনার বুস্টার ডোজটা আছে, মানে একটা বুস্টার ডোজ যেরকম আমি করোনা যে নেওয়া হয়েছে, বুস্টার ডোজ একটা থাকে।

0: চাইন মাসের পরে এক মাস পরে একটা বুস্টার ডোজ থাকবে, তারপরে আপনার সাবসিকুয়েন্টলি 6 মাস পরে পরে আপনি দিতে হবে,
1: মানে 6 মাস পর পর
0: দিতেই হবে। ঠিক আছে, ওই রূপটা খুব মানে আমার ওই বৃষ্টিকালের আগে টিকাকরণটা করতে হয়, তারপরে মানে রূপটা একটু কম হবে বৃষ্টিকালের ওই রূপ ওইটা।
1: আচ্ছা
0: ঠিক আছে, সেপ্টেম্বর পর্যন্ত ওই রূপটা দেখা যায়।
1: দেখা যায়, তার মানে আমরা এই সময়ে টিকাকরণটা খুব জরুরি,
0: খুব জরুরি। তারপরে আর একটা আছে রূপটা আপনার ওই হিমোরেজিক সেপ্টিসেমিয়া করে, যোনটা আমি কইছি রেসপিরেশন রেসপিরেশন যোনটা আছে শ্বাস যোনটা যোন সময় রইব একটু মানে আওয়াজ একটা বাহির রইব, ওইটার লাগে ভ্যাকসিনেশনটা ফার্স্ট ডোজটা হয়েছে আপনার 6 মাস মানে 6 মাস পর্যন্ত আপনার গরু বাচ্চা থাকবো, 6 মাসের থাকবো মাস 6 মাসের যোনটা উপর থাকবো ওইটার লাগে মানে ভ্যাকসিনটা দিতে লাগে। তারপরে আপনার ওই ভ্যাকসিনটা এনুয়ালি মানে এভরি ইয়ার আপনার এই 6 মাস হইব, 6 মাসের পরে এভরি ইয়ার এভরি ইয়ার আপনি বছরে বছরে ওইটা ভ্যাকসিনটা দিতে লাগে।
1: 6 মাসে একটা, তারপরে
0: বছরে বছরে হয়। তারপরে আছে আপনার নেক্সট যোনটা এই ব্ল্যাক পাটার যোনটা কইছি আমি, ওই চামড়ার নিচে যে যোনটা গ্যাস ফর্ম হয় ওই রকম টাচ করলে যে একটা সাউন্ড একটা বাহির হয় ওই সাউন্ডের ওই যোনটা ভ্যাকসিনটা ওইটাও 6 মাস, 6 মাসে দিতে হবে। 6 মাসের পরে আপনি এভরি ইয়ার মানে বছরে বছরে আপনি দিতে হবে। ঠিক আছে, তারপরে আপনার যোনটা হচ্ছে ব্রুসেলোসিস, ওই গর্ভধারণ করার লাগে যে একটু সমস্যা থাকে, সমস্যা হয় ওইটাও একটু খুব একটা জরুরি। ঠিক আছে, ওই রোগটাও মানুষের ইয়ে সংক্রমণ হতে পারে। ঠিক আছে,
1: মানে এই রোগটা যদি গরু বা ছাগলের গরুর হয় তাহলে
0: মানুষেরও হতে পারে, ওইটা খুব একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওইটার যদি দেখা যায় তো মিল্ক প্রোডাকশনটা একটু কম হইব, আর যত তো বাচ্চা থাকবো পেটে গাভীন সময়ে সব বিনাশ হইব, ওইটা মানে মানুষের ক্ষেত্রে হইতে পারে। মানুষ যখন সময় গর্ভ ধারণ হয় গর্ভবতী যখন সময় থাকে ওই সময় যদি ওই রোগটা যদি আমার গরুর থেকে আমার যদি মানুষের ইয়ে ঢুকিয়ে যায় সো মানে ওইটাও মানুষের ক্ষেত্রে এবর্ষণ হইতে পারে,
1: তার মানে এটা মানে খুব
0: সাবধান থাকতে লাগবে। ঠিক আছে, তো ওইটার লাগি টিকাকরণটা খুব একটা অবশ্যই জরুরি। তো আপনার যতটুকু আপনার ইয়ে থাকিব মেয়ে গরু যতটুকু আছে ফিমেল গরু যতটুকু আছে আপনার 4 মাস থেকে 8 মাস যতটুকু গরু আছে ওই সবাইকে টিকাকরণ করার লাগে আমি অনুরোধ করবো। ঠিক আছে, তো 4 to 8 মান্থ যতটুকু বাচ্চা আছে আপনার ওই ব্রুসেলোসিস বা যেটা রোগটা ব্রুসেলা মানে এবর্ষণ হয়ে যাইব মানে। সবাইকে বা 4 মাস থেকে 1 বছর যতটুকু গরু আছে ওই সবাইকে টিকাকরণ করতে হবে। ঠিক আছে, তারপরে যোনটা এন্থ্রাক্স যোনটা কইছি আমি, এন্থ্রাক্স যোনটাতে ওই বিশ্বযুদ্ধের সময় যোনটা স্পোর্টস যোনটা কইছি আমি ওইটার ভ্যাকসিনটা হচ্ছে 4 মাস, 4 মাসের এবভ। ঠিক আছে, ওই 4 মাসের এবভ যতটুকু গরু থাকবো ওই সবাইকে মানে ওই ভ্যাকসিনটা দিতে হবে, আর ওই এন্থ্রাক্সের যোনটা বেমার রোগটা ওইটা আপনি বছরে বছরে দিতে লাগে,
1: দিতে হবে।
0: আর একটু আগে যে আমি কইছি ব্রুসেলোসিস, ওর যোনটা ডোজটা 1 বছর বছরে মানে গোটে লাইফ টাইমে যদি একবার দেওয়া হয় তো লাগতো না, একবারে দিলে হইব,
1: মানে প্রথম তো একবার দেওয়া হবে তারপরে
0: লাগতো না, আর দরকার নেই একবারে দিতে হয়। ঠিক আছে, সো ওইটার আপনার গরুর টিকাকরণের একটা শিডিউলটা। তারপরে আমি যেমন ছাগলের ক্ষেত্রে আপনার প্রথম রোগটা হয়েছে PPR যোনটা কইছি আমি, ইয়ে জ্বর হইব, তারপর ইয়ে ডায়রিয়া হইব, তারপর পেট পাতলা ছেড়িব, তারপরে একটা ইয়ে রেসপিরেশন শ্বাস লোয়ার লাগে একটু মানে খাসি হইব, মুখের ভিতরে ঘাও হইব। ঠিক আছে, ওইটার ফার্স্ট যোনটা ইঞ্জেকশন থাকবো ওইটা 3 মাস, 3 মাসের যতটুকু ছাগলের বাচ্চা আছে ছাগলের যদি 3 মাসের বাচ্চা থাকবো ওই সবাইকে প্রথম ইঞ্জেকশনটা 3 মাসে আপনি দিতে হবে,
1: 3 মাস বয়সের সময় ছাগল বাচ্চাকে এটা
0: দিতে হবে। তারপরে আপনি বুস্টার লাগতো না, আপনার সিধা 3 বছরের মধ্যে মধ্যে আপনি ওই ভ্যাকসিনটা দিতে লাগে,
1: মানে 3 বছর অন্তর
0: অন্তরে অন্তরে মানে প্রথম ডোজটা থাকবে 3 মাস,
1: 3 মাস,
0: 3 মাস থেকে
1: 3 বছর।
0: ঠিক আছে, তারপরে কিন্তু এন্টেরোটক্সিমিয়া যোনটা কইছি আমি, ওইটা যে হঠাৎ করিয়া মরিয়া যায় ছাগলটা, তো ওইটার লাগে মানে আপনি 3 মাস পরা 5 মাস ওই ভিতরে 3 মাস বা 5 মাসের ভিতরে যোনটা আপনার ছাগল আছে ওই সবাইকে ওই এন্টেরোটক্সিমিয়া যোনটা ভ্যাকসিন আছে ওইটা আপনি দিতে লাগবে। ঠিক আছে, আর ওই ভ্যাকসিনের যোনটা

0: বুস্টারটা ওটা বছরে বছরে দিতে
1: বছরে
0: লাগে।
1: বছরে
0: ঠিক আছে, ওইটা মানে ছাগল বা আপনার গরুর ক্ষেত্রে যেটা রোগ আর ভ্যাকসিনেশনের শিডিউলটা, ওটা আমি একটু
1: এটা এটা হয়ে গেছে। তো এবার টিকাদান করলে কি গরু ছাগল সম্পূর্ণ রোগ মুক্ত থাকবে যেটা আপনি বলেছেন?
0: হয় টিকাদান খুবই কার্যকর, কিন্তু স্বাস্থ্যকর পরিবেশ, সুষম আধার, আহার ও নিয়মিত কৃমিনাশক আপনার ওই ওষুধটা আর সঙ্গে একত্রে পালন করতে হবে, তে হইলে মানে একটু রোগটা একটু কমবে। মানে টাইমলি আপনার কৃমির ওষুধটা দিতে লাগবো, তারপরে আপনার যেটা পশুর যে আহার আহারটা মানে ভালো করে ভালো খাদ্য ওটা দিলে একটু মানে আপনার রোগটা ভ্যাকসিনেশনের যেটা সাকসেস হইব। ঠিক আছে,
1: মানে শুধু টিকা দিলে হবে না, টিকার সাথে মানে সুস্বাস্থ্যের জন্য সুষম আহারের প্রয়োজন আছে এবং স্বাস্থ্যকর পরিবেশের প্রয়োজন আছে,
0: আর লগতে কৃমির ওষুধটা খুব একটা আবশ্যক
1: গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই টিকাদানের ক্ষেত্রে আমাদের কৃষক ভাইরা কোথা থেকে সাহায্য পেতে পারেন, তারা টিকাদান করবেন?
0: ওকে ওকে, আচ্ছা, তো আপনার প্রশিক্ষিত যেটা পশু চিকিৎসক আছে, ঠিক আছে, বা পশু চিকিৎসক বা আপনার ওই কর্মী দ্বারা যতটুকু আছে আপনার টিকাদান করতে পারবে, ঠিক আছে। তারপর কৃষকরা ওই নিকটবর্তী পশু চিকিৎসা কেন্দ্র, পশুপালন দপ্তর অথবা কৃষি বিজ্ঞান কেন্দ্র, আমার কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে ওই সাহায্য তো আপনি নিতে পারবেন।
1: তো এই টিকাকরণের কি কোনো সাইড এফেক্ট যেটাকে বলে পার্শ্ব প্রতিক্রিয়া আছে?
0: আচ্ছা, ওইটা মানে কিছু কিছু আপনার ইনজেকশনের পরে সাইড এফেক্টটা কিছু দেখা যায়, যেমন আপনার মানে ওটা সামান্য আর, ঠিক আছে, যেমন আপনার ইনজেকশনের জায়গায় একটু হালকা একটা বলটা একটু যোন জায়গায় একটা ইনজেকশনটা দেওয়া হয়, এমনি তো আপনার FMD হোক, বাটা যোনটা বেমার যেটা বসে হয়েছে, HS যোনটা আছে, ওইটার একটা কম্বিনেশন ভ্যাকসিনে পাওয়া যায়, ঠিক আছে। সো ওই ভ্যাকসিনটা এমনি মানে আপনার গোলের ওই সাইডে, গোলের যেটা মাংস আছে ওই সাইডে ইনজেকশনটা এমনি দেওয়া হয়, ঠিক আছে। সো ইনজেকশনের জায়গায় একটু হালকা ফুলতে পারবা, ফুলতে পারে, ঠিক আছে, জ্বর হতে পারে, তবে তা সাময়িক এবং ক্ষতিকর নয়,
1: মানে একটা একটু সময়ের জন্য হবে, আর যদি এটা হতেই পারে যে কোনো ইনজেকশন দিলে একটু ফোলা ভাব বা একটু জ্বর হয়,
0: হয় হয় ওইটা ওইটা একটু জ্বর হইতে পারে বা আপনার একটু গোলটা একটু জোন জায়গায় একটু
1: ফুলে যেতে পারে, ফুলে যেতে পারে, ওটা মানে এটা ভয়বার কিছু
0: না, ভয়বার কিছু না, এটা কমন কিছু কিছু মানে গরুর ক্ষেত্রে ওটা দেখা যায়,
1: এটা মানুষের ক্ষেত্রেও হয়,
0: হয় হয় সেম।
1: আচ্ছা, যদি কোন কৃষক ভাই সময় মতো মানে নির্ধারিত সময়ে যদি টিকাদান না করতে পারেন তাহলে কি করা উচিত?
0: আচ্ছা, তাহলে মানে আপনার ওই প্রাণী চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে। সো টিকাটি দিয়া দিতে একটু মানে ভালো হবে আর, মানে তাড়াতাড়ি করিয়া একটু মানে আপনার যেটা পশু চিকিৎসক দপ্তর আছে সঙ্গে মানে একটু আলাপ করে একটু তাড়াতাড়ি করে আপনি ভ্যাকসিনটা দিলে একটু আপনার ভালো হয়,
1: নিয়ে নিতে পারবে,
0: নিয়ে নিতে পারবে।
1: এবারে আমি আপনাকে জিজ্ঞেস করছি যেটা, যে গর্ভবতী গরু বা ছাগলকে টিকাদান করা যায় কি?
0: আচ্ছা, কিছু টিকা গর্ভবতী প্রাণীকে দেওয়া যায়, ঠিক আছে, তবে টিকা দেওয়ার আগে অবশ্য পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে,
1: মানে চিকিৎসকের জানাতে হবে যে গরু বা ছাগল গর্ভবতী আছে, এটা
0: জানাতে হবে, মানে কিছু আপনার আছে যেমন আপনার প্রেগনেন্সি টাইমে গর্ভবতী সময়ে মানে আপনার কিছু ভ্যাকসিন ফার্স্ট স্টেজে কিছু ভ্যাকসিন আপনি দিতে পারবা, কিন্তু লাস্ট স্টেজে যেমন সময় একটু গাভিন অ্যাডভান্স প্রেগনেন্সি সময় ওই সময় মানে ভ্যাকসিনটা না দিলে একটু ভালো হয়,
1: ভালো ভালো
0: ওইটা এটা অ্যাডভাইস এটা থাকে আর আমার।
1: তো আমাদের কৃষক ভাইরা টিকাদানের আগে আমাদের চিকিৎসকের সাথে এটা আলাপ করে নিতে পারেন, নিতে পারেন। এইভাবে যদি আমাদের কৃষক ভাইরা নিয়মিত টিকাদান করে থাকেন তাহলে কি উপকারিতা, মানে কি উপকারে আসবে বা তার উপকারিতা কি?
0: মৃত্যু হার ও রোগের প্রকোপ কমায়, ঠিক আছে, দুধ ও মাংস উৎপাদনটা বৃদ্ধি করে, চিকিৎসা ব্যয় বাঁচায়, তারপরে আপনার গোয়ালের সার্বিক স্বাস্থ্য ভালো থাকে, ওইটা আপনার মানে দুধ পালনটা একটু খুব একটু ভালো হইব, আর গরুর স্বাস্থ্যটা একটা খুব সুন্দর হইব, আর প্রোডাকশনটা একটু মানে আপনার একটু লাভবান হইবে, আর আপনি প্রোডাকশনটা একটু খুব ভালো হইব, ওইটাই
1: মানে এক কথায় গবাদি পশুকে স্বাস্থ্য সচেতন রাখতে হলে মানে সুস্বাস্থ্যের অধিকারী করতে হলে আমাদের কৃষক ভাইদের সচেতন হতে হবে,
0: হতে হবে
1: স্বাস্থ্য সচেতন হতে হবে এবং এই টিকাকরণ নিয়মিত করতে হবে যাতে মৃত্যু হয়।

0: কিন্তু
1: কমে
0: কমে।
1: আসে,
0: হুম
1: রূপ কমে আসে, মানে
0: হুম
1: রূপ কমে আসলে অটোমেটিক্যালি যেটা
0: অটোমেটিক্যালি
1: মানে
0: সব প্রোডাকশন হয়ে
1: মৃত্যু,
0: যেটা
1: হ্যাঁ
0: আছে
1: মৃত্যু
0: সব
1: হার
0: একটু
1: কমে আসবে।
0: কম হইব।
1: তো আমরা এই আলোচনার প্রায় শেষের দিকে এসে গেছি, কিন্তু আমি সব শেষে আপনার কাছে জানতে চাইব যে এই টিকাকরণের সময় কি কি সতর্কতা অবলম্বন করা জরুরি?
0: একটা একটু খুব একটা গুরুত্বপূর্ণ আপনি
1: হ্যাঁ
0: জিজ্ঞাসা করেছে আমাকে। সো আপনার মেন পয়েন্টস কিছু আমি কইমু। আপনার ওই টিকাকরণের আগে, টিকাদান আপনার ওই দেওয়ার আগে টিকা হইতে লাগে, মানে আপনার ওই যেহেতু আপনার গবাদি পশু আছে, টিকাকরণ সময় সুস্বাস্থ্যকর হতে হবে, স্বাস্থ্যটা একটু খুব ভালো হবে।
1: মানে কোন রোগাক্রান্ত গরু ছাগলকে দেওয়া যাবে
0: দেওয়া
1: না।
0: যায় না। আচ্ছা ঠিক আছে। ওই দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আপনার আপনার ব্যবহারযোগ্য টিকা গুলো শীতল কক্ষে রাখতে হবে এবং 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রায় রাখতে হবে। মানে একটু যোনটা ভ্যাকসিনটা টিকা টিকা টিকা যোনটা ভ্যাকসিন থাকবো ওই ভ্যাকসিনটা একটু মানে যোন জায়গায় আপনি স্টোর করে রাখবেন ওই স্টোর করে টেম্পারেচারটা খুব একটা আবশ্যক। যোনটা ভাইরাস থাকবো ওইটা তো ওইটার ইনএক্টিভেটেড ভাইরাস, তো যোনটা আমি ভ্যাকসিন দিম ওইটা ইনএক্টিভেটেড ভ্যাকসিন। সো মানে ভ্যাকসিনটা কাজ করার লাগি ভ্যাকসিনটা তো আমার যদি শরীরে বা আপনার গরু ছাগলের যদি শরীরে যদি দেওয়া হয় ওই সময় যদি টিকাটা যদি কাজ করে না তো কিছু ফায়দা নাই। তো তারা লাগি মানে আপনার যোনটা ভ্যাকসিনের যোনটা টেম্পারেচারটা এটা খুব জরুরি। ঠিক আছে, আপনি সকাল সময়ে বা একটু বিকাল সময়ে ভ্যাকসিনটা টিকাটা দিলে একটু ভালো, মানে ওই সময় মানে আপনার টেম্পারেচারটা একটু ঠান্ডা থাকবো। ঠিক আছে, আর স্টোর যোনটা করবে আপনি ফ্রিজে রাখতে হবে, বা আপনি যোনটা আপনার ডাক্তার থাকবো ডাক্তার আইবো আপনার পশু বা আপনার কর্মী যত আছে, ঠিক আছে ওইটা চেক করবা যে কি রকম ভ্যাকসিনটা স্টোর করছি, একটু মানে শীতল ভাবে আছে না নাই, তাপমানটা যোনটা আছে টেম্পারেচারটা একটু 2 ডিগ্রি 4 ডিগ্রি যোনটা আছে ওইটা মেনটেন হয়েছে না, ওইটা একটা খুব একটা জরুরি পয়েন্ট। ঠিক আছে, আর 3 নম্বর পয়েন্টটা হয়েছে আপনার 1টি গ্রামের 80% গবাদি পশুর টিকাকরণ করতে হয়, না হলে সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো মানে আপনার 80% আপনার ওই একটা গ্রামের অঞ্চলের 80% আপনার ওই গবাদি পশুর
1: টিকাকরণ
0: করতে হবে মিনিমাম 80%। ঠিক আছে, এমনি তো 100% করে তো খুব একটা ভালো, কিন্তু মিনিমাম 80% করতে হবে, না করলে আপনার সংক্রমণ আপু রোগটা দেখা যায়।
1: কারণ আমরা দেখা যায় যে গ্রামাঞ্চলে গবাদি পশুরা একসাথে চলাচল করে,
0: একসাথে
1: তার জন্য একটা পশু থেকে আর একটা পশুর শরীর সেটা সংক্রমিত হতে পারে
0: হতে পারে
1: হতে পারে।
0: তো তার লাগে মানে আপনি মিনিমাম 80% আপনি ওই গবাদি পশু যত তো আছে একটা গ্রামের, সো ওইটা টিকাকরণটা করলে একটা খুব একটা ভালো হবে, আর প্রিভেনশনটা একটু ভালো করে ভ্যাকসিনটা কাজ করবো বা আপনার রোগটা একটু কম দেখা যাবে। ঠিক আছে, তো আর একটু 4 নম্বর পয়েন্ট যোনটা আছে ওই টিকাকরণের 2-3 সপ্তাহ আগে কৃমি রসদটা দেওয়ার খুব একটা আবশ্যক। ঠিক আছে,
1: টিকাকরণের আগে
0: আগে
1: দিতে হবে,
0: টিকাকরণের আগে মানে আপনার ভ্যাকসিনটা মানে টিকাটা কাজ করার লাগি, সুন্দরভাবে কাজ করার লাগি আপনার বডিয়ে বা ওই গবাদি পশুদের বডিয়ে বা শরীরে সুন্দরভাবে ভ্যাকসিনটা কাজ করার আগে কিটা দিতে হবে আপনি কৃমি রসদ,
1: কৃমি রসদটা
0: 2-3 সপ্তাহ আগে। ভ্যাকসিনটা সাপোজ আপনি 1 মাস বাদে দিবা বা 2-3 সপ্তাহ আগে যদি ভ্যাকসিনটা বা এমনি ক্যাম্পটা যদি অর্গানাইজ করা হয়, সো আগে আপনি ভেটেনারি অফিসার বা আপনি ভেটেনারি ডিপার্টমেন্ট থেকে বা আমার কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে একটু পরামর্শটা নিতে পারবে। আপনি ডোজটা কোনটা গরুর বা কোনটা ছাগলের আপনি ওজন মতে বডি ওয়েটের মতে ডোজটা দেওয়া হয়। ঠিক আছে, তো ভ্যাকসিনের ডোজটা খুব একটা ইম্পর্টেন্ট, সরি ভ্যাকসিনের না ওইটা কৃমি রসদের ডোজটা খুব একটা ইম্পর্টেন্ট। আমার তো এমনি কিটা হয় কিছু কিছু মানুষ থাকে এমনি ফার্মাসি থেকে নিয়ে আনে, তারপরে ডোজটা কিটা ডোজ কোন কত তো দিতে লাগে ওটা তো জানি না, এমনি দেওয়া হয় তারপরে কিটা দেখা যায় আপনি পয়জনিং হয়ে যায় মানে বেশি ওভারডোজ হয়ে যায়, তারপরে মানে একটু রোগটা আরো মানে ডেঞ্জারাস হয়ে যাইব। সো তারা লাগে মানে ভ্যাকসিনটা মেডিসিনটা দেওয়ার আগে কৃমি রসদটা দেওয়ার আগে একটু কনসালটেন্সিটা ভেটেনারি অফিসার বা আপনার কৃষি বিজ্ঞান কেন্দ্র আমি আছি এখানে, সো একটু যোগাযোগ করে জিজ্ঞেস করি পরে আপনি কৃমি রসদটা দিলে একটু ভালো হবে,
1: মানে আমাদের কৃষক ভাইরা
0: যোগাযোগ করলে
1: ভালো
0: ভালো হয় ওইটাই। তারপরে একটা আছে আপনার 5 নম্বর পয়েন্ট যোনটা আছে রোগটি

0: সংক্ৰমিত হোৱাৰ আগে কম বয়সে 1 মাহ আগে টীকা নেওয়া উচিত। মানে আপনার রোগটা সাপোজ আপনার ওই বৃষ্টি কালের আগে, বৃষ্টি তো এমনি তো স্টার্ট হয়েছে, সো সাপোজ কিছু আপনার রোগ দেখা যায় আপনার এমন এফএমডি যেটা, এফএমডি মানে যেন বাটা জিমাল যেটা কয়, ঠিক আছে, ওই জুন জুলাই থেকে স্টার্ট হইব, তো ভ্যাকসিনটা 1 মাস আগে একটু দিলে মানে আপনার খুব একটা ভালো হইব, ভালো হইব। সো 1 মাস আগে ভ্যাকসিনটা দিলেহে ওই ভ্যাকসিনটা কাজ করবে। এমনি আপনার সাপোজ আপনি ভ্যাকসিনটা আজকে দিছে, ঠিক আছে, তো ভ্যাকসিনটা কাজ করার বডিয়ে একটু আপনার শরীরে কাজ করার জন্য একটু সময় লাগে, একটু সময় লাগে, ঠিক আছে। সো আপনি আজকে ভ্যাকসিনটা দিছে, সো কালকে থেকে কাজ করবো ওইটা আপনি এক্সপেক্ট করলে হতো না। সো মানে 1 মাস আগে আপনি ভ্যাকসিনটা দিলে আপনার একটু ভালোভাবে ভ্যাকসিনটা কাজ করবো, সঙ্গে আপনি কৃমির ওষুধটা দিলে ভালো হইব, ঠিক আছে। সো ওইটা
1: কৃষক ভাইরা আপনারা তো শুনলেন আমাদের পশুপালন বিশেষজ্ঞ কি বললেন, তো ঠিক সেই মতে যদি আপনারা টিকাকরণ করে থাকেন তাহলে আপনাদের গবাদি পশুকে সুরক্ষিত রাখতে পারবেন। তো অবশ্যই আমাদের কৃষক ভাইরা উপকৃত হবেন এবং আপনি যে আপনার মূল্যবান সময় দিয়েছেন আপনাকে অসংখ্য
0: ধন্যবাদ।
2: কৃষক ভাই বোনেরা, আসলে এতক্ষণ শুনলেন অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রের পশু বিজ্ঞান বিশেষজ্ঞ ডাক্তার থমাস থাইয়ের সঙ্গে গবাদি পশুর টিকাকরণ ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন মিতা শর্মা। সাক্ষাৎকারটি আমাদের স্টুডিওর বাইরে গৃহীত হয়েছে। এদিকে স্টুডিওর ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে আজকের আসরের সময় একেবারেই শেষ, তাই আজকের মতো চাষাবাদের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানে অন্য বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার আশা রেখে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: এতক্ষণ শুনলেন কৃষক ভাই বোনদের জন্য অনুষ্ঠান চাষাবাদের কথা। উপস্থাপনায় ছিলেন পরমা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে।
2: বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন। গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
3: একদম ঠিক। নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: এবারে শুনবেন হিন্দি ছবির গান। প্রথমে ছাপাক ছবি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে।

শুনছেন হিন্দি গানের অনুষ্ঠান। এবারের ছবি আর্টিকেল 15 থেকে আয়ুষ্মান খুরানার কণ্ঠে।

শুনলেন জিনিয়াস ছবি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে। এবারে হিন্দি ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন হ্যাট ছবি থেকে আকাঙ্ক্ষা শর্মার কণ্ঠে।

শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধে 7:45। এখন কলকাতা কেন্দ্র থেকে বাংলায় প্রচারিত জাতীয় সংবাদ শুনবেন।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। সেখানে দুদিনের ঐতিহাসিক সফর শুরুর আগে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ সেদেশ থেকে নতুন দিল্লি ফিরেছে। উত্তর রেল যাত্রী পরিবহনের সুরক্ষা বাড়াতে এবং ট্রেন চলাচলে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কবচ সুরক্ষার জন্য 206 কোটি টাকা মঞ্জুর করেছে। অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ওষুধের মিশ্রণের ওপর নিয়ন্ত্রণের ব্যবস্থা মজবুত করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার 1945 সালের ওষুধ সংক্রান্ত নিয়মাবলীতে সংশোধন এনেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এদিকে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। প্রায় 4 দশকের মধ্যেই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশ সফরে গেলেন। সেখানে দুদিনের ঐতিহাসিক সফর শুরুর আগে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন। অকল্যান্ড বিমানবন্দরে লাল কার্পেটের ওপর শ্রী মোদী এবং প্রধানমন্ত্রী লুকসেন ব্যক্তিগতভাবে সৌহার্দ্য বিনিময় করেন। ভারত ও নিউজিল্যান্ডের সশস্ত্র সেনারা প্রতিনিধিরা প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানান। সফরকালে দুদেশের প্রধানমন্ত্রী সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি এবং মানুষে মানুষে জনসংযোগের বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করবেন। এদিকে আজ সন্ধ্যায় অকল্যান্ডে ঐতিহ্যপূর্ণ ভারতীয় সংস্কৃতির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হয়। সমাজ মাধ্যমে পরপর একাধিক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, পাঞ্জাব তামিলনাড়ুর নিজস্ব সংস্কৃতি ছাড়াও হিন্দুস্তানি রাগ সঙ্গীতের মূর্ছনায় পরিবেশিত হয় বন্দে মাতরম জাতীয় স্তোত্র। আন্তর্জাতিক গণ্ডি পেরিয়ে ভারতীয় সংস্কৃতির ধারা বিদেশের মাটিতে পৌঁছে দেওয়ার জন্য শ্রী মোদী উচ্ছ্বাস ব্যক্ত করেন। নাদ ভোকাল অ্যাসেম্বলির অনুষ্ঠান দেখে প্রধানমন্ত্রী বলেন, সঙ্গীতের

মধ্যে দিয়ে মানুষকে একে অপরের কাছে নিয়ে আসার ক্ষমতা রয়েছে। ভারত নিউজিল্যান্ডের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে এই পরিবেশনে। এর আগে প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়া সফর শেষ করেন। সেখানে তিনি ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎমুখী ভিত রচনা করেছেন। তাঁর সমগ্র সফরকালে দুই গণতান্ত্রিক দেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার সরকার, সেদেশের জনগণ এবং প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজকে তাদের উষ্ণ

কূটনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার সরকার, সেদেশের জনগণ এবং প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাদের উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা, সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়গুলি উঠে আসে। দুই নেতা উপসাগরীয় এলাকায় শান্তি ও সুস্থিতি বজায় রাখতে গঠনমূলক আলোচনা করেছেন। ভারত ও ওমানের মধ্যে বিশ্বাস ও কৌশলগত অংশীদারিত্বের দিকটি প্রতিফলিত হয়েছে এই বৈঠকে। এদিকে ওমানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, দুদেশের মধ্যে দীর্ঘদিনের সামুদ্রিক সম্পর্ক দ্বিপাক্ষিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। সমাজ মাধ্যমের বার্তায় বদর আল বুসাইদি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে স্বাধীনভাবে জাহাজ চলাচল সুনিশ্চিত করতে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ব্যাপারে সমর্থনের জন্য ভারতকে ধন্যবাদও জানান তিনি। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ সেদেশ থেকে নতুন দিল্লি ফিরেছে। সাম্প্রতিক জোড়া ভূমিকম্পের পর সেদেশে মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলায় ভারত অংশ নেয়। সেদেশের কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সময় মতো সাহায্য সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত 26 জুন ভারতীয় বায়ুসেনার দুটি বিমানে সেনাবাহিনীর 60 প্যারাফিল্ড হাসপাতালের 41 সদস্যের একটি প্রতিনিধি দল ভেনেজুয়েলা পৌঁছয়। এই দলে ছিলেন শল্য চিকিৎসক, অ্যানাস্থেসিওলজিস্ট, অস্থি বিশারদ, দাঁত সহ অন্য রোগের ডাক্তার, প্যারামেডিকেল কর্মী এবং সহায়তা কর্মী। এছাড়াও ছোটখাটো হাসপাতাল গড়ে তোলার ব্যবস্থা, 6 টন জরুরি ওষুধ, তাঁবু, ল্যাম্প, পোর্টেবল ওয়াটার পিউরিফায়ার, জেনারেটর সেট পাঠানো হয়েছিল। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান আজ সংসদ ভবন চত্বরে আসন্ন বাদল অধিবেশনের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। আগামী 20 তারিখ থেকে শুরু হয়ে এই অধিবেশন চলবে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। সমাজ মাধ্যমের বার্তায় শ্রী মেঘওয়াল বলেছেন, আসন্ন অধিবেশনের কাজকর্ম নিয়ে আজ বিস্তারিত কথাবার্তা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এবিডিএম এর অগ্রগতি খতিয়ে দেখতে কার্যনির্বাহী গোষ্ঠীর তৃতীয় বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনকে বিশ্বের বৃহত্তম ডিজিটাল স্বাস্থ্য পরিমণ্ডল বলে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই 94 কোটি আয়ুষ্মান ভারত অ্যাকাউন্ট নাম্বার চালু হয়েছে। অনুষ্ঠানে শ্রী নাড্ডা বলেন, এবিডিএম এর অধীনে এক বিরাট স্বাস্থ্য সুরক্ষা পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তর রেল যাত্রী পরিবহনের সুরক্ষা বাড়াতে এবং ট্রেন চলাচলে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কবচ সুরক্ষার জন্য 206 কোটি টাকা মঞ্জুর করেছে। এই পর্যায়ে মোট 680 কিলোমিটার রেলপথ কবচ সুরক্ষার আওতায় নিয়ে আসা হবে। রেলমন্ত্রক জানিয়েছে, কবচ 4 এর আওতায় দিল্লি ডিভিশনের রেওয়াড়ি দিল্লি এবং শাকুরবস্তি ভাটিন্ডা সেকশনে এই ব্যবস্থা রূপায়ণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ব্যবস্থা সর্বক্ষণ ট্রেনের গতিবিধির উপর নজর রাখবে, স্বয়ংক্রিয় ব্রেক প্রয়োজন মতো ট্রেন থামাতে সাহায্য করবে। সম্ভাব্য সর্বোচ্চ গতিতে নিরাপদে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা যাবে এই ব্যবস্থার মাধ্যমে। ঘন কুয়াশার মতো প্রতিকূল আবহাওয়াতেও রেল পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে জানানো হয়েছে। কলকাতা মেট্রোর পার্পেল লাইনে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোরিং এর কাজ সম্পন্ন হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এসএস কানন জানিয়েছেন, আজ সকাল 10:30 নাগাদ মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা এবং মেট্রো কলকাতা ও হাওড়া পুর নিগমের পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে এই কাজ সম্পূর্ণ হয়। আগামী 3 বছরের মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, এই শাখায় খিদিরপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মাটির তলা দিয়ে লাইন যাবে। এদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ পার্পেল মেট্রো টানেল বোরিং মেশিনের সাফল্যে পুরো দলকেই অভিনন্দন জানিয়েছেন। অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ওষুধের মিশ্রণের ওপর নিয়ন্ত্রণের ব্যবস্থা জোরদার করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার 1945 সালের ওষুধ সংক্রান্ত নিয়মাবলীতে সংশোধন এনেছে। ইথাইল অ্যালকোহল মেশানোর ক্ষেত্রে এতদিন লাইসেন্স না নিলেও চলত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক নতুন নিয়মে যেসব ওষুধে 12% বেশি ইথাইল অ্যালকোহল রয়েছে এবং যার পরিমাণ 30 মিলিলিটারের বেশি সেগুলিকে আর ছাড় না দেবার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে এইসব ওষুধ তৈরির ক্ষেত্রে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। আগে এলাচ ও আদার টিনচার এবং অন্য কিছু ঔষধের সামগ্রীর জন্যও আর লাইসেন্স না নিলে চলত, মন্ত্রক সেই ছাড়ও প্রত্যাহার করেছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আজ নতুন দিল্লির সদর দপ্তরে একদিনের সম্মেলনের আয়োজন করে।

আগামী দিনে উপকূলরক্ষী বাহিনীর কর্মদক্ষতা আরও বাড়িয়ে তুলতে দেশের প্রধান শিপইয়ার্ড এবং জাহাজ নির্মাণ সংস্থাগুলি এই সম্মেলনে যোগ দেয়। সুপ্রিম কোর্ট আগামী সোমবার অযোধ্যার রাম মন্দিরে দানের অর্থ সামগ্রী নয় ছয়ের অভিযোগে স্বচ্ছ এবং সময়ের মধ্যে তদন্ত চেয়ে দায়ের হওয়া একগুচ্ছ আবেদনের শুনানি গ্রহণ করবে। গত মাসের ১৩ তারিখ উত্তরপ্রদেশ সরকার মন্দিরের ট্রাস্টের অনুরোধ মেনে নিয়ে এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে। আগামী দুদিন হরিয়ানার উত্তরাঞ্চল, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ স্পেনে গত রাত থেকে আজ সকালের মধ্যে দাবানলের ঘটনায় ১২ জন প্রাণ হারিয়েছেন। সে দেশের বিশাল অংশ জুড়ে তীব্র দাবদাহের মধ্যে ঘটা এই মর্মান্তিক ঘটনাকে কর্তৃপক্ষ স্পেনের ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানল হিসেবে চিহ্নিত করেছে। আলমেরিয়ার এই ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে বর্তমানে ৩০০ জনেরও বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে লস অ্যাঞ্জেলেসের ইঙ্গেলউড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত ১২:৩০ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ২:৩০। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। ১৯৯৮ সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ ১৬ থেকে বিদায় নেয়। অন্যদিকে গত রাতে ফ্রান্স মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে ৬০ মিনিটে কিলিয়ান এমবাপে ও ৬৬ মিনিটে ওসমান দেমবেলে গোল করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ৩ দেশ সফরের শেষ পর্যায়ে আজ অকল্যান্ড পৌঁছেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। উত্তর রেল যাত্রী পরিবহনের সুরক্ষা বাড়াতে কবচ সুরক্ষার জন্য ২০৬ কোটি টাকা মঞ্জুর করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা ৭:৫০ মিনিটে।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হল, 2026-2027 অর্থ বছরে 1.56 লক্ষ কোটি টাকারও বেশি ব্যয়ের প্রস্তাব নিয়ে আজ আসাম বিধানসভায় অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার পূর্ণাঙ্গ বাজেট উত্থাপন। বাজেটে বরাক উপত্যকার জন্য বেশ কিছু প্রকল্প প্রস্তাব গ্রহণ। বাজেটে হাইলাকান্দি সহ রাজ্যের 4টি জেলায় নতুন মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা। অন্যদিকে গুরুচরণ বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের 5টি বিশ্ববিদ্যালয়ের জন্য পর্যায়ক্রমে 100 কোটি টাকা করে প্রদানের প্রস্তাব। এবারের বাজেটকে সরকারের সংকল্পপত্রে থাকা প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়িত করার সুদৃঢ় প্রতিফলন বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। এবং বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি। রাজ্যের অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আজ বিধানসভায় 1.56 লক্ষ কোটি টাকারও বেশি ব্যয় প্রস্তাবের মাধ্যমে 2026-2027 অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। এই বাজেটে রাজ্যের ঘরোয়া উৎপাদন 3% মধ্যে আর্থিক ঘাটতি সীমাবদ্ধ রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 2026-2027 অর্থ বছরের বাজেটে সরকারের সঞ্চিত তহবিল থেকে মোট 1,56,714.88 কোটি টাকার ব্যয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রাজস্ব খাতে 1,18,562.23 কোটি টাকা এবং মূলধনী খাতে 38,152.65 কোটি টাকার ব্যয় মঞ্জুরি প্রস্তাব দেওয়া হয়েছে। মানবতার সার্বিক দায়বদ্ধতা এবং জনকল্যাণের মনোভাবকে সামনে রেখে বিধানসভায় এই বাজেট পেশ করা হয়েছে বলে প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, যে এই বাজেট আগামী 5 বছরের জন্য স্পষ্ট এবং সুদূরপ্রসারী কর্মপন্থা নির্ধারণ করেছে। বাজেটে 12টি ধ্বজাবাহী প্রকল্পকে সুরক্ষিত, সমৃদ্ধ, বিকশিত আসাম গড়ে তোলার যাত্রায় আসামকে দিক নির্দেশ করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর পরিকল্পিত ধারণার অষ্টাদশ যাত্রার উন্নয়নমালার আওতায় উপস্থাপন করা হয়েছে বলেও অর্থমন্ত্রী উল্লেখ করেন।

0: আগামী পাঁচ বছরে রাজ্যের সরকারি ক্ষেত্রে 2 লক্ষ নিযুক্তি প্রদানের কথা তার ভাষণে তিনি উল্লেখ করেন।
1: শিক্ষা সমাপ্ত করে কর্মসংস্থান লাভ করার আগতে আগর সময়সাত 48,366 স্নাতক ডিগ্রিধারীক মাহে 2,500 টাকাকে আর্থিক সাহায্য প্রদানের জীবন প্রেরণা নামের আসনি আমি সেপ্টেম্বর মাহর পরা পুনের আরম্ভ করি। 2026-27 শিক্ষাবর্ষত মুখ্যমন্ত্রীর নিযুত ময়না আসনির অধীনত সাহায্য ধন হস্তান্তর প্রক্রিয়া 2026 সনের অক্টোবর মাহর পরা আরম্ভ হব। শিক্ষার্থী সকলে আগস্ট মাহর আবেদন পত্র সমূহ পূরণ করিব পারিব। মই অত্যন্ত আনন্দরে ঘোষণা করো যে এতিয়ারে পৰা মুখ্যমন্ত্রীর নিযুত বাবু আসনিখনও সরকারের এখন নিয়মীয়া আসনি হব।
0: বিধানসভা নির্বাচন প্রক্রিয়ার সময় নিয়মিত বাজেট উপস্থাপন করা সম্ভব না হওয়ায় বর্তমানে বন্ধ থাকা সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা আগামী মাস থেকে পুনরায় আরম্ভ করা হবে বলেও অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে উল্লেখ করেছেন। এর মধ্যে অরুণোদয় প্রকল্পের অর্থ বিতরণ করা সহ শহীদ কুশল কোর সার্বজনীন বৃদ্ধ পেনশন যোজনার তহবিলও রয়েছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের রেশন কার্ডধারীদের রেহাই মূল্যে ডাল এবং চিনি সরবরাহ করা আরম্ভ করা হবে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী কৃষি সামগ্রী যোজনার অধীনে ক্ষুদ্র এবং উপান্ত কৃষকদের সহায়তা প্রদান করার কাজও শুরু করা হবে। এই প্রকল্পের অধীনে প্রত্যেক যোগ্য কৃষককে বছরে 11,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। দুগ্ধপালকদের সহায়তা প্রদান করার উদ্দেশ্যে গ্যাপ সাপোর্ট প্রকল্পের ব্যবস্থা করার কথাও অর্থমন্ত্রী আজকের বাজেট ভাষণে উল্লেখ করেন। বাজেটে 2026-27 শিক্ষাবর্ষের জন্য শিক্ষাক্ষেত্রের মান উন্নয়নের জন্য রাজ্যের প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয়, একটি করে মেডিকেল কলেজ ও একটি করে অভিযান্ত্রিক মহাবিদ্যালয় অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের মাধ্যমে আসামের প্রত্যেকটি জেলায় গুণগত উচ্চশিক্ষা সুনিশ্চিত করার লক্ষ্য গ্রহণ করা হয়েছে বলে তার ভাষণে তিনি জানিয়েছেন। চলতি অর্থবছরের বাজেটে বরাক উপত্যকার জন্য বিশেষ কিছু প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে শিলচরে নির্মিত আসাম সচিবালয়ের পূর্ণাঙ্গ কার্য সম্পাদনের ব্যবস্থা করা, শ্রীভূমিতে নিখিল ভারত আয়ুর্বিজ্ঞান চিকিৎসা প্রতিষ্ঠান এইমসের উপগ্রহ কেন্দ্র স্থাপন করা, হাইলাকান্দি সহ রাজ্যের 4টি জেলায় 1টি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা, শিলচরে আধুনিক ব্যবস্থা সম্বলিত চিড়িয়াখানা স্থাপন করা, আরও উন্নত এবং শক্তিশালী স্বাস্থ্যসেবা প্রদান করা, উন্নত শাসন ব্যবস্থা রূপায়ণ করা এবং পর্যটন ক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনার সৃষ্টি করা। এছাড়া রাজ্যের আরও 4টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গুরুচরণ বিশ্ববিদ্যালয়কে পর্যায়ক্রমে 100 কোটি টাকা করে প্রদানের প্রস্তাব এবারের বাজেটে রাখা হয়েছে। বরাক উপত্যকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে এবারের বাজেটে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। কাছাড় পুলিশের বিশেষ অভিযানে শিলচর শহরের অদূরে শ্রীকোনা থেকে 7 কেজি 23 গ্রাম ওজনের মোট 112টি নকল সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে চিবিটাপিছিয়া পঞ্চম খণ্ডের বাসিন্দা 50 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালের এই তল্লাশির সময় ওই ব্যক্তির কাছ থেকে এসব নকল সোনার বিস্কুট জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বাজেয়াপ্ত হওয়া সামগ্রীসমূহ পরীক্ষার জন্য সংশ্লিষ্ট স্থানে পাঠানো হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে টিকিটবিহীন যাত্রা প্রতিরোধ করা এবং প্রকৃত যাত্রীদের জন্য আরামদায়ক ভ্রমণের পরিবেশ প্রদানের ক্ষেত্রে ব্যাপক টিকিট চেকিং অভিযান শুরু করেছে। সীমান্ত রেলের বিভিন্ন স্টেশন ও ট্রেনে টিকিট পরীক্ষার ব্যাপক অভিযানের ফলে গত জুন মাসে 1,14,633 জন টিকিটবিহীন যাত্রীকে পাওয়া গেছে, যা গত বছরের জুন মাসের তুলনায় 25% বেশি। এই অভিযানে টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে 14,44,00,000 টাকা আদায় হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এবারের বাজেটকে সরকারের সংকল্পপত্রে থাকা প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়িত করার ক্ষেত্রে এক সুদৃঢ় প্রতিফলন বলে মন্তব্য করেছেন। 2026-2027 অর্থবছরের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে সংবাদ মাধ্যমের সঙ্গে মত বিনিময় করে ড শর্মা বলেন, এই বাজেটে কোনো নতুন কর আরোপ না করার ফলে এটি সম্পূর্ণ একটি নিরপেক্ষ বাজেট হয়েছে। তিনি আরও বলেন, এই বাজেটে প্রথমবারের মতো সবুজ কর প্রস্তাব করা হয়েছে, যার মাধ্যমে সংগৃহীত তহবিল রাজ্যব্যাপী গাছের চারা রোপণ কার্যসূচিতে

0: ব্যয় করা হবে। এই পদক্ষেপের ফলে পরিবেশ সংরক্ষণ, প্রদূষণ নিয়ন্ত্রণ এবং সবুজ তথা মোহনযোগ্য রাজ্য গড়ে তোলা সম্ভব হবে। এদিকে বিরোধী দলনেতা ওয়াজেদ আলী চৌধুরী এই বাজেটের সমালোচনা করে বাজেটকে একটি গতানুগতিক এবং ঘাটতি বাজেট বলে আখ্যা দিয়েছেন। যদিও বাজেটে নতুন কিছু থাকবে বলে আশা করা হয়েছিল, কিন্তু বাস্তবে বাজেটে নতুন কোনো কিছুর ঘোষণা করা হয়নি বলে তিনি মন্তব্য করেন। উপদলনেতা ডাক্তার জয়প্রকাশ দাসও এই বাজেটের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, এই বাজেটে বেকারদের জন্য কোন উল্লেখযোগ্য বিষয় সন্নিবিষ্ট করা হয়নি। স্বাস্থ্য বিভাগ ছাড়া অন্য কোন বিভাগে পদ সৃষ্টি করার কথা বাজেটে উল্লেখ না থাকায় ডাক্তার দাস ক্ষোভ প্রকাশ করেছেন। পরিকাঠামো নির্মাণের বিষয়টি শুধুমাত্র গুয়াহাটি কেন্দ্রিক বলেও তিনি এর সমালোচনা করেছেন। বিধায়ক অখিল গগৈও এই বাজেটকে অদূরদর্শী বাজেট বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এবারের বাজেটে জেলার উন্নয়নের কোন বিষয় উল্লেখ করা হয়নি। রাজ্য সরকার ড্রাগসের বিরুদ্ধে রাজ্যব্যাপী অভিযান অব্যাহত রেখেছে। বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে বহু লোককে আটক করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এই কথা জানিয়ে বলেছেন, গত পাঁচ বছরে অর্থাৎ 2021 সাল থেকে 2026 সালের মধ্যে রাজ্যে ড্রাগস সরবরাহের ঘটনা সম্পর্কে 16,605 মামলা দায়ের করা হয়েছে। এই সময়ের মধ্যে ড্রাগস সরবরাহের সঙ্গে যুক্ত 26,735 জনকে আটক করা হয়েছে। একইভাবে 2016 সাল থেকে 2020 সালের মধ্যে রাজ্য সরকার 3,010 মামলা নথিভুক্ত করেছিল এবং এই সময়ে ড্রাগস সরবরাহের সঙ্গে যুক্ত 4,718 জনকে পুলিশ গ্রেপ্তার করে। 2011 সাল থেকে 2015 সালের মধ্যে রাজ্যে ড্রাগস সরবরাহ সম্পর্কে 969 মামলা নথিভুক্ত হয় এবং ওই সময়ে কার্যকলাপের সঙ্গে যুক্ত 1,295 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। বিশ্বকাপ ফুটবলে লস এঞ্জেলেসের এঙ্গুলেড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। আগামীকাল মায়ামি স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 2:30 নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। উল্লেখ্য, গতরাতে ফ্রান্স 2-0 গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করে। এদিকে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতাকে ফুটবল প্রেমীদের কাছে আরও বেশি পৌঁছে দিতে গতকাল রাতে শিলচর জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে সাংসদ কনাথ পুরকায়স্থ মুখ্যমন্ত্রী ফিফা ফ্যান পার্কের উদ্বোধন করেছেন। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শ্রীভূমি সংমণ্ডলের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লঙ্গাই হাওড় জল সরবরাহ প্রকল্পের কিছু জরুরি মেরামতের কাজের জন্য আজ থেকে আগামী 15 জুলাই পর্যন্ত শ্রীভূমি শহরের জল সরবরাহ অনিয়মিত থাকবে। বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই সংস্কারের কাজ সম্পূর্ণ হওয়ার পরই পুনরায় নিয়মিতভাবে জল সরবরাহ শুরু হবে। এই সময় জনসাধারণকে প্রয়োজনীয় পরিমাণে জল সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি। 2026-2027 অর্থ বছরে 1.56 লক্ষ কোটি টাকারও বেশি ব্যয়ের প্রস্তাব নিয়ে আজ আসাম বিধানসভায় অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার পূর্ণাঙ্গ বাজেট উত্থাপন। বাজেটে বরাক উপত্যকার জন্য বেশ কিছু প্রকল্প প্রস্তাব গ্রহণ। বাজেটে হাইলাকান্দি সহ রাজ্যের 4 জেলায় নতুন মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা। অন্যদিকে গুরুচরণ বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের 5 বিশ্ববিদ্যালয়ের জন্য পর্যায়ক্রমে 100 কোটি টাকা করে প্রদানের প্রস্তাব। এবারের বাজেটকে সরকারের সংকল্পপত্রে থাকা প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়িত করার সুদৃঢ় প্রতিফলন বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। এবং বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: আমাদের কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ শুনলে আকাশবাণী শিলচর অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে 828 কিলোহার্জে এবং এফএম 102.3 মেগাহার্জে। আকাশবাণী শিলচর, এখন শুনবেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান পরিচিতি।

সকাল 6:05 অমৃতবাণী ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা সকাল 6:10 খেতে খামারে সকাল 6:30 লোকগীতি শুনবেন হরিপদ দাসের পরিবেশনায় সকাল 6:35 ও দুপুর 2:30 বেলা 11:30 লোকগীতি শুনবেন প্রতিমা পাণ্ডে ও কণাভদ্রের কণ্ঠে এছাড়া রাত 9:30 আবারও লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সুপ্রভাত সকাল 7:05 দেশবন্দনা।

0: সকাল 7:20। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী রেজওয়ানা চৌধুরী সকাল 7:40 এবং দুপুর 1টায়। সকাল 8:40 নজরুলগীতির শিল্পী পল্লব ঘোষ। হিন্দি ছবির গান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12টা, রাত 7:15 এবং 8:20। শাস্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9টায় খেয়াল শুনবেন দীননাথ মিশ্রের কণ্ঠে। এছাড়া লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 তনিমা ঠাকুরের কণ্ঠে শুনবেন ঠুমরি। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 বোধাদিত্য মুখোপাধ্যায়ের সেতার বাদন শুনবেন। বাংলা ছায়াছবির গান বেলা 10টায় এবং সন্ধে 6:15। বেলা 11টায় গজল শুনবেন মুকেশের কণ্ঠে। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন সৌমি দত্তপাল। উত্তর পূর্বাঞ্চল সঙ্গীতানুষ্ঠান বর্ণালী শুনবেন বেলা 12:30। দুপুর 1:15 আধুনিক গান শুনবেন সনুপ সিংহের কণ্ঠে। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনবেন দুপুর 1:40। এতে প্রয়াত লেখক এবং সাংবাদিক চন্দন সেনগুপ্তের সঙ্গে শুনবেন একটি সাক্ষাৎকার। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 রমন রায়ের গিটার বাদন শুনবেন। বিকেল 5:05 মণিপুরি অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধে 6:45 চাষাবাদের কথা। রাত 8টায় শ্যামাসঙ্গীতের শিল্পী অমৃক সিং আয়োরা। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 10টায় অনুষ্ঠান ক্রীড়াঙ্গন।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, শাস্ত্রীয় বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
0: আকাশবাণী শিলচর। এবারে মাটির গানের অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন লোকগীতি। প্রথম গানটি শুনবেন সঞ্জিত কর দাসের পরিবেশনায়।

পরপর শুনলেন সঞ্জিত কুমার দাসের পরিবেশনায় লোকগীতি। এবারে শুনবেন শাশ্বতী ভট্টাচার্যের পরিবেশনায়।

শুনলেন শাশ্বতী ভট্টাচার্যের পরিবেশনায় লোকগীতি। আপনারা শুনছেন মাটির গানের অনুষ্ঠান। এবারে ক্ষীর মোহন সরকারের পরিবেশনায় শুনবেন লোকগীতি।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি মাটির গানে অনুষ্ঠানে আকাশবাণী শিলচর, লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে পণ্ডিত শিবকুমার শর্মার সন্তুর বাদন শুনবেন।

0: শুনলেন ছবি আল্লাহ কে বন্দের থেকে কৈলাস খের কণ্ঠে। এবারের ছবি কৈলাসা।
1: প্রীত কি লত মোহে আসি লাগি,

শুনছেন একক শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। আজকের অনুষ্ঠানে শিল্পী কৈলাশ খের। এবারের ছবি রোড মুভি।

এবারে শুনলেন 1920 ছবি থেকে কৈলাস খের কণ্ঠে। এবারে শেষ গানটি শুনবেন কৈলাস খের কণ্ঠে, ওয়েসে ভি হোতা হে ছবি থেকে।

এত সময় শুনলেন কৈলাস খের কণ্ঠে বিভিন্ন হিন্দি ছবির গান। আকাশবাণী শিলচর। এবারে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বুধাদিত্য বক্সীর কণ্ঠে শুনবেন খেয়াল। রাগ পরমেশ্বরী।

শাস্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন বুধাদিত্য বক্সীর কণ্ঠে রাগ পরমেশের উপর খেয়াল, আকাশবাণী শিলচর। আমাদের দ্বিতীয় অধিবেশন আজ এখানে সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30।